Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. বাংলাদেশ বেতার খুলনা সকাল 7:59 আমাদের স্টুডিওর ঘড়িতে আজ বৃহস্পতিবার 18 আষাঢ় 1433 বঙ্গাব্দ, 16 মহরম 1448 ইসরি, 2 জুলাই 2026 খ্রিস্টাব্দ। প্রীতিময় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। এই অধিবেশনের অনুষ্ঠান ঘোষণায় রয়েছে লুবনা হাসনা ফারুক মিষ্টি, অধিবেশন তত্ত্বাবধানে নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে প্রদীপ কুমার মেধা, প্রকৌশল দায়িত্বে আছেন আহমেদ হাসান এবং মোহাম্মদ আতাউর রহমান গাজী। অধিবেশনের শুরুতে ইংরেজিতে সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে এবং এর পরপরই রয়েছে স্থানীয় সংবাদ বাংলায়।

0: England and Belgium have advanced to the last 16 in the FIFA knockout stage. The USA beat Bosnia-Herzegovina 2-0 San Francisco this morning. Earlier, England defeated Dr. Congo by 2-1 at the Atlanta, while Belgium beats Senegal by the 3-2 at the Seattle in USA last night. Finally, weather and forecast valley till 1 this afternoon says there are chances of rain or thundershowers with temporary southeasterly gusts or the squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Rangpur, Ratchahi, Babna, Rangpur, Tangail, Mymensingh, Taka, Faridpur, Madaripur, Borishal, Potuakhali, Noakhali, Kumila, Chattogram, Cox's Bazar, and Sylhet. River ports in these areas are to hoist cautionary signal number 1. To end the news, the main points once again. HSC and equivalent exams begin today with a common question paper for the first time. Japanese delegation meets Prime Minister Tariq Rahman. Japan agreed to increase support to Bangladesh energy sector. National Implementation Committee for Administrative Reorganization approved 3 new Upajala and 1 police station. And in FIFA World Cup, England, Belgium and USA advanced to last 16. And that's the end of the news. Our next bulletin will be at 9 this morning.
1: Assalamu alaikum. Bangladesh Betar Khulna. Khobor porchi Brishti Akhtar. Aaj theke shuru hocche SSC o somomaner porikha 2026. যশোর শিক্ষা বোর্ডের অধীনে 117,177 জন ছাত্রছাত্রী এবছর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে। এর মধ্যে 56,908 জন ছাত্র এবং 60,189 জন ছাত্রী। মোট পরীক্ষার্থীদের মধ্যে মানবিক বিভাগে 81,960 জন, বিজ্ঞান বিভাগে 22,723 জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে 12,494 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে খুলনা জেলায় 23,547 জন, সাতক্ষীরায় 12,277, বাগেরহাটে 8,229, যশোরে 19,791, ঝিনাইদহে 14,702, মাগুরায় 7,055, নড়াইলে 4,699, কুষ্টিয়ায় 15,383, চুয়াডাঙ্গায় 7,579 এবং মেহেরপুর জেলায় 3,915 জন পরীক্ষার্থী রয়েছে। যশোর বোর্ডের অধীনে 10 জেলার 240টি কেন্দ্রে 570টি কলেজের পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করবে। এদিকে খুলনা মেট্রোপলিটন পুলিশ KMP SSE ও সমমানের পরীক্ষা উপলক্ষে মহানগরীতে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে। পরীক্ষা কেন্দ্রের চতুর্দিকে 200 গজের মধ্যে 5 বা ততোধিক ব্যক্তি একত্রে চলাফেরা ও মিছিল করতে পারবেন না। এছাড়া পরীক্ষা কেন্দ্র এলাকায় কেউ কোনো প্রকার অস্ত্রশস্ত্র, ছুরি, লাঠি, বিস্ফোরক দ্রব্যাদি বা ওই জাতীয় কোনো পদার্থ বহন করতে পারবেন না এবং কোনো বাদ্যযন্ত্র বা লাউডস্পিকার দ্বারা উচ্চস্বরের শব্দ করতে পারবেন না। পরীক্ষা কেন্দ্রের আশেপাশে 200 গজের মধ্যে ফটোস্টেট মেশিন বন্ধ রাখতে হবে। এই আইন অমান্যকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। রক্তাক্ত জুলাই শীর্ষক এক আলোচনা সভা গতকাল মাগুরার শালিখা উপজেলার একটি হোটেলে অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলি এতে প্রধান অতিথি ছিলেন। সভায় শহীদ রাব্বি, আবু সাঈদ ও মুগ্ধ সহ সকল শহীদদের জীবন ও কর্মের উপর বিস্তারিত আলোচনা করা হয়। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। পরে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। খুলনার পাইকগাছা উপজেলার সরকারি কর্মকর্তাদের এক মত বিনিময় সভা গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এতে প্রধান অতিথি ছিলেন। উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে উপজেলার প্রকৌশলী, জেলা জামাতের কর্মপরিষদ সদস্য ও উপজেলা জামাতের আমির সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি উপজেলার 35টি শিক্ষা ও ক্রীড়া প্রতিষ্ঠানে বিভিন্ন খেলাধুলার সামগ্রী বিতরণ করেন। খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে সাপ্তাহিক গণশুনানি গতকাল অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মেজহুরে জান্নাত এতে প্রধান অতিথি ছিলেন। এ সময় তিনি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অভিযোগ ও সমস্যার কথা শোনেন এবং তা দ্রুত সমাধানের আশ্বাস দেন। সাতক্ষীরার তালা উপজেলার নগরকাটা আসননগর মোড় থেকে মাছখোলা রোড ভায়া হরিণখোলা পর্যন্ত নতুন রাস্তা নির্মাণ কাজ গতকাল শুরু হয়েছে। উপজেলার গোয়ালপাতা মন্দির প্রাঙ্গণ আয়োজিত এক অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, তালা উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এ প্রকল্পটি বাস্তবায়ন করছে। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গতকাল বাগেরহাটের মোল্লারহাট উপজেলা পরিষদ চত্বরে উপজেলার 2,200 ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে রোপা আমন ধান বীজ, সার ও গাছের চারা বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার প্রধান অতিথি হিসেবে এসব বিতরণ করেন। এ সময় 500 কৃষকের মধ্যে 5টি করে নারকেল গাছের

0: 700 জনের মধ্যে 5 কেজি করে ধান বীজ, 80 জনের মধ্যে 5টি করে আম, লিচু, সফেদা, কাঁঠাল, বাতাবি লেবু, 40 জনের মধ্যে 5টি করে মালটা, জলপাই, কদবেল, 160 জনের মধ্যে 5টি করে সুপারি, আমড়া, নিম, জাম, বেল, 700 জনের মধ্যে শাকসবজির বীজ ও 15 জন কৃষকের মধ্যে 5টি করে লেবু চারা এবং সকল কৃষকের মধ্যে প্রয়োজনীয় সার ও বাঁশের খুঁটি বিতরণ করা হয়। এদিকে একই কর্মসূচির আওতায় গতকাল যশোরের বাঘারপাড়া উপজেলার 3,170 জন কৃষকের মধ্যে আমন ধান বীজ ও সার বিতরণ করা হয়। উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার প্রধান অতিথি হিসেবে এসব বিতরণ করেন। উপজেলা কৃষি কর্মকর্তার সভাপতিত্বে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা ও যুব উন্নয়ন কর্মকর্তা সহ উপকারভোগীরা এ সময় উপস্থিত ছিলেন। এ সময় প্রত্যেক কৃষককে 5 কেজি করে বীজ এবং 5 কেজি করে ডিএপি ও 10 কেজি এমওপি সার দেওয়া হয়। একটি ভ্রাম্যমাণ আদালত গতকাল সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা এলাকায় অভিযান চালিয়ে 14 লাখ টাকা মূল্যের 1,342 কেজি অপদ্রব্য পুষ্কৃত বাগদা চিংড়ি জব্দ করেছে। পরে জব্দকৃত মাছ আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। উপজেলা নির্বাহী অফিসার এ আদালত পরিচালনা করেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালকের নেতৃত্বে গতকাল চুয়াডাঙ্গার জীবননগর এলাকায় অভিযান চালিয়ে অবৈধ প্রক্রিয়ায় গমের ভুষি তৈরি ও বাজারজাত করার অপরাধে একটি প্রতিষ্ঠানের মালিকের কাছ থেকে 1 লাখ টাকা জরিমানা আদায় করা হয়। খেলার খবর, ফুটবল। মাগুরার মোহাম্মদপুর উপজেলার বালিদিয়া বলফিল্ড মাঠে গতকালের এক প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনা সমর্থক দল টাইব্রেকারে 3-1 গোলে ব্রাজিল সমর্থক দলকে পরাজিত করেছে। সংসদ সদস্য নওয়াজ হালিমা আরলি প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এদিকে মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচে গতকাল হরিরামপুর সীমান্ত ক্লাব টাইব্রেকারে 7-6 গোলে চাঁদবিল শেরবাংলা ক্লাবকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়।
1: বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন দেশের গান। শুরুতেই সমৃদ্ধ কণ্ঠে গানের কথা লিখেছেন মোবারক হোসেন খান।

শুন ছিলেন এতক্ষণ দেশের গান। অনুষ্ঠান শুনতে পাচ্ছেন মিডিয়ামে 537.63 558 কিলোহার্টজে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। সকাল 8:30 আমাদের স্টুডিওর ঘড়িতে বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে এই মুহূর্তে আমন্ত্রণ জানাচ্ছি বর্ণালী স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে গিয়েছেন মোয়াজ্জেম হোসেন স্বপন, গানের কথা লিখেছেন শফিকুল ইসলাম, সুর করেছেন শেখ আব্দুস সালাম।

এবারে গানে কথা লিখেছেন অশোক কুমার দে, সুর করেছেন তৌহিদ হাসান ফারুকী, শিল্পী ইশরাত জাহান লিজা।

বর্ণারীতে এবারে কণ্ঠ দিয়েছেন অঞ্জন চক্রবর্তী, কথা লিখেছেন অচিন্ত্য কুমার ভৌমিক, সুর করেছেন অপূর্ব রায়।

0: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আসরে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত, আর এই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। এতে করে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চল রয়েছে সেগুলো। এই সংকট থেকে উত্তরণের উপায় হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশ কাজ করছে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে। আমাদের সরকার এই বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব আরোপ করেছেন, তারাও এই কর্মসূচি হাতে নিয়েছেন, প্রস্তুতি এবং সেই কাজ শুরু হয়েছে। এই কর্মসূচি ইতোমধ্যে তারা শুরু করেছেন, কর্মসূচিটি শুরু হয়ে এখন সেটা বাস্তবায়নের পথে রয়েছে। আজকে আমরা জানব বৃক্ষরোপণের গুরুত্ব এবং বর্তমান কর্ম পরিকল্পনা নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন আফরোজা বেগম, গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
1: ধন্যবাদ আপনাকেও।
0: আপনার কাছে একটু জানতে চাই, বর্তমান প্রেক্ষাপটে বৃক্ষরোপণ কর্মসূচির প্রয়োজনীয়তা কেন এত বেশি জরুরি?
1: আপনারা জানেন বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং বন উজাড়ের কারণে বিশ্বের অনেক দেশ পরিবেশগত ঝুঁকির মুখে রয়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিধস, তাপমাত্রা বৃদ্ধি এবং জীববৈচিত্র্যের ক্ষয়, এসব সমস্যার অন্যতম সমাধান হল ব্যাপক বৃক্ষরোপণ এবং বনভূমির বৃদ্ধি। এই প্রেক্ষাপটে বর্তমান সরকার দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির একটি বৃহৎ কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির মাধ্যমে দেশের বনভূমি বৃদ্ধি, পরিবেশগত ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং জনগণের অর্থনৈতিক উন্নয়ন সবকিছুই সমন্বিতভাবে অর্জনের চেষ্টা করা হচ্ছে।
0: সত্যি বেশ প্রশংসিত একটি কর্মসূচি বর্তমান সরকার হাতে নিয়েছে, যেটা আমাদের দেশের বনভূমি এবং বৃক্ষরোপণের যে গুরুত্ব সেটাকে আরো বেশি আমাদের সামনে নিয়ে আসছে। আমরা একটু জানতে চাই যে কোটি চারা, অর্থাৎ এই যে 25 কোটি চারার কথা আমরা বলছিলাম, এই 25 কোটি চারা রোপণ কর্মসূচির প্রধান উদ্দেশ্য কি?
1: এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হল দেশের পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার করা এবং বনভূমির পরিমাণ বৃদ্ধি করা। এছাড়া এই কর্মসূচির মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের পরিকল্পনা রয়েছে, যেমন উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো, পার্বত্য অঞ্চলের অবক্ষয়িত বন পুনরুদ্ধার করা, পানির উৎস সংরক্ষণ করা এবং নগর এলাকায় সবুজায়ন বৃদ্ধি করা। অন্যদিকে এই কর্মসূচি অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। কাঠ, বাঁশ ও অন্যান্য বনজ সম্পদের উৎপাদন বৃদ্ধি করা, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি করা এবং বেসরকারি নার্সারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করা, সব মিলিয়ে এই কর্মসূচি শুধু পরিবেশ রক্ষার জন্য নয় বরং দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0: এই যে আপনি বলছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, একটু জানতে চাই যে কর্মসূচি ইতিমধ্যে শুরু হয়েছে, বাস্তবায়ন শুরু হয়েছে, এটা কিভাবে বাস্তবায়ন করা হবে?
1: সারা দেশে আগামী 5 বছরে সরকারি বনাঞ্চলে, উপকূলীয় চর অঞ্চলে, সড়ক, মহাসড়ক, বাঁধ, নদী ও খাল সহ অন্যান্য প্রান্তিক ভূমিতে, প্রতিষ্ঠান ও বসত বাড়িতে, কৃষি বনায়ন এবং নগর বনায়ন কার্যক্রমে 25 কোটি বৃক্ষরোপণ করা হবে। এর মধ্যে উপকূলীয় বনায়ন সবচেয়ে বড় অংশ, যেখানে প্রায় 40% চারা, উপকূলের নতুন জেগে ওঠা চর এবং অবক্ষয়িত উপকূলীয় বনাঞ্চলে রোপণ করা হবে। এর মাধ্যমে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতি কমানো এবং ভূমিক্ষয় রোধ করা সম্ভব হবে। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ খাত হল বন পুনরুদ্ধার। পার্বত্য চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের অবক্ষয়িত বনভূমিতে গাছ লাগিয়ে প্রাকৃতিক বন পুনরুদ্ধার করা হবে। এতে মাটির উর্বরতা বাড়বে, পানির উৎস সংরক্ষিত হবে এবং জীববৈচিত্র্য বৃদ্ধি পাবে। এছাড়া নগর বনায়ন, উৎপাদনমুখী বনায়ন, কমিউনিটি ভিত্তিক প্রান্তিক ভূমিতে বনায়ন এবং প্রতিষ্ঠান ও বসতবাড়ি ভিত্তিক বনায়ন, এই খাতগুলোতেও ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হবে। এর ফলে দেশের প্রায় সব অঞ্চলেই বৃক্ষরোপণ কার্যক্রম বিস্তৃত হবে।
0: অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। একটু জানতে চাইবো এই কর্মসূচিতে আধুনিক প্রযুক্তির কোনো ভূমিকা থাকবে কি?
1: অবশ্যই, বর্তমান যুগে প্রযুক্তির ব্যবহার ছাড়া বড় কোনো প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা কঠিন, তাই এই কর্মসূচিতেও আধুনিক প্রযুক্তির ব্যবহার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নগর বনায়নের ক্ষেত্রে একটি বিশেষ মোবাইল অ্যাপ, মাই ট্রি অ্যাপ ব্যবহার করা হবে। এতে গাছের সঠিক তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ সহজ হবে। এছাড়াও বনায়ন পর্যবেক্ষণের জন্য ড্রোন প্রযুক্তি, লাইডার প্রযুক্তি, স্যাটেলাইট ইমেজ এবং জিআইএস প্রযুক্তি ব্যবহার করে কোথায় গাছ লাগানো হয়েছে, কতটা বৃদ্ধি পেয়েছে এবং কোথায় সমস্যা রয়েছে, এসব তথ্য সহজেই পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
0: তথ্য প্রযুক্তির উন্নতির ফলে আমরা খুব সহজেই এগুলোকে ট্রেস করতে পারবো। এবার একটু জানতে চাই আপনার কাছে, আছে যে এই কর্ম পরিকল্পনা যেটা রয়েছে বা যে কর্মসূচি রয়েছে আড়াই 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি, এটা বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণ মানুষ কিভাবে ভূমিকা রাখতে পারে?
1: এই কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো জনগণের অংশগ্রহণ। শুধু সরকারি উদ্যোগে এত বড় কর্মসূচি সফল করা সম্ভব নয়, এজন্য সমাজের সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ প্রয়োজন। এই পরিকল্পনার আওতায় সামাজিক বনায়ন কর্মসূচি চালু থাকবে, যেখানে স্থানীয় জনগণ অংশীদারিত্বের ভিত্তিতে বনায়নে অংশ নিবে এবং সুফল ভাগাভাগি করে নিবে। এছাড়া এক শিক্ষার্থী একটি গাছ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে সম্পৃক্ত করা হবে। এর ফলে ছোটবেলা থেকেই পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি হবে এবং বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলনে পরিণত হবে। বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের খালি জায়গা, ফলদ, ঔষধি এবং বনজ গাছ লাগানোরও পরিকল্পনা রয়েছে। এতে পরিবেশের পাশাপাশি মানুষের পুষ্টি ও অর্থনৈতিক সুবিধাও বাড়বে। 25 কোটি বৃক্ষরোপণের এই কর্মসূচি বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় সবুজ উদ্যোগ। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ এবং টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
0: একেবারেই তাই, আমরা আপনার সাথে গলা মিলিয়ে বলতে চাই, আসুন আমরা প্রত্যেকে মিলে এই 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান কর্মসূচির যে বৃহৎ পরিকল্পনা, এটা বাস্তবায়নে সকলে মিলে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাই, এই কর্মসূচি বাস্তবায়ন করি এবং পৃথিবীর বুকে সবুজ সুন্দর একটি পৃথিবী, সুস্থ পৃথিবী আমাদের পরবর্তী প্রজন্মকে উপহার দিয়ে যাই। সকলের জন্য নিরন্তর শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারে সময় দেওয়ার জন্য।
1: আপনাকেও ধন্যবাদ। প্রিয় শ্রোতা, শুনছিলেন স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। আয়োজন বেলায় এবারে গিয়েছেন শারমিন আক্তার শিমু, গানের কথা লিখেছেন আব্দুল লতিফ ইমদাদুল, সুর করেছেন শেখ আলী আহমেদ।

0: শুনছিলেন ইসমত জেরিন ইভার কণ্ঠে গান, আর এই গানটির সাথে শেষ হল স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী, বাংলাদেশ বেতার খুলনা। এখন সকাল ৯টার বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
1: আসসালামু আলাইকুম, সকাল ৯টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি সাইফ উদ্দিন। আজ সারা দেশে একযোগে শুরু হচ্ছে চলতি বছরের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট HSC ও সমমানের পরীক্ষা। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীন এবারের পরীক্ষায় মোট ১২,৭০,৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে ৬,২১,৯৬৯ জন ছাত্র এবং ৬,৪৮,৬১৪ জন ছাত্রী রয়েছে। এবার দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে একক ও অভিন্ন প্রশ্নপত্রে HSC পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৯,৪৩৯ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মোট ২,৬৯৭টি কেন্দ্রে এই পরীক্ষায় অংশ নিচ্ছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার প্রেসিডেন্ট সহ একটি প্রতিনিধি দল। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাপানের বৈদেশিক সম্পর্ক বিষয়ক সংসদীয় উপমন্ত্রী শিমাদা তোমাকির নেতৃত্বে প্রতিনিধি দলটি সাক্ষাৎ করে। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, সাক্ষাৎকালে মাতারবাড়ি, গভীর সমুদ্র বন্দর, MRT লাইনসমূহ, ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল সহ জাইকার অর্থায়নে বাংলাদেশে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। উপপ্রেস সচিব আরও জানান, বৈঠকে জ্বালানি সংকট মোকাবেলায় বাংলাদেশকে জাপানের ৩১,২০,০০০ মার্কিন ডলারের সহায়তা ৫০,০০০ মার্কিন ডলারে উন্নীত করার বিষয়ে জাপান ইতিবাচক সাড়া দিয়েছে। এছাড়া বাংলাদেশ ও জাপানের মধ্যে স্বাক্ষরিত বাংলাদেশ জাপান অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি EPA দ্রুত এগিয়ে নেওয়ার বিষয়ে উভয় পক্ষ তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদে, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের লক্ষ্যে জাপানের অব্যাহত সহযোগিতা ও আন্তর্জাতিক পরিসরে আরও সক্রিয় ভূমিকা আশা করেন। প্রতিনিধি দল প্রধানমন্ত্রীকে জাপান সফরের আমন্ত্রণ জানায়। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি NICAR তিনটি নতুন উপজেলা ও একটি নতুন থানা অনুমোদন দিয়েছে। উপজেলা তিনটি হল চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর, কুমিল্লার বাঙ্গুরা ও ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও এবং নতুন থানাটি হল চট্টগ্রামের হালদা। গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে NICAR-এর এক সভায় এই অনুমোদন দেয়া হয়। এছাড়া সভায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার অংশগুলো ঢাকা জেলার অন্তর্ভুক্ত করারও সিদ্ধান্ত নেওয়া হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, আধুনিক যুগে নিরাপত্তার সনাতন ধারণা গুণগতভাবেই পরিবর্তিত হয়ে গেছে। বর্তমান যুগে হাজার মাইলের সীমান্ত পাহারার চেয়েও সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ। তিনি গতকাল রাজধানীর খিলগায় আনসার ও VDP সদর দপ্তরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মিডিয়া সেল প্রান্তিক কণ্ঠস্বরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন। এদিকে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও রেল প্রতিমন্ত্রী হাবিব বলেন, দেশের মানুষকে গুজব ও তথ্য বিভ্রান্তির হাত থেকে রক্ষা করা জরুরি। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক নিয়ে আলোচনার ইতিবাচক অগ্রগতি হয়েছে। ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী গারি বাবাদি বলেন, দোহায় কাতার ও পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সমাপ্ত হয়েছে, তবে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচকদের মধ্যে সরাসরি বৈঠক হয়নি। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র উল্লেখ করেন, উভয় পক্ষ পরবর্তীতে নিয়মিত বৈঠকের প্রতিশ্রুতি দিয়েছে। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের পর পরবর্তী ধাপের আলোচনা অনুষ্ঠিত হবে। বিশ্বকাপ ফুটবলের খবর, ফিফা নকআউট পর্বে যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড ও বেলজিয়াম শেষ ষোলোতে উঠেছে। আজ সকালে সান ফ্রান্সিসকোতে যুক্তরাষ্ট্র ২-০ গোলে বোসনিয়া হার্জেগোভিনাকে হারিয়েছে। এর আগে গতরাতই যুক্তরাষ্ট্রের আটলান্টা ইংল্যান্ড ২-১ গোলে DR কঙ্গোকে এবং সিয়াটলে বেলজিয়াম 3-2 গোলে সেনেগালকে পরাজিত করেন। ক্রিকেট আজ ইংল্যান্ডে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকার মোকাবেলা করবে। ওভালে বাংলাদেশ সময় রাত 11:30টায় খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া, আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সাথে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
0: সকাল 9:05 আমাদের স্টুডিওর ঘড়িতে। বাংলাদেশ বেতার খুলনা।

0: ভালোবাসার সংজ্ঞাটা এক একজনের কাছে এক এক রকম। এটা আসলে একটা আপেক্ষিক ব্যাপার। আপনি যেভাবে ভালোবাসার মানুষকে কিংবা ভালোবাসাকে দেখবেন, ভালোবাসা আপনার কাছে ঠিক সেভাবেই ধরা দেবে। যেমনটি সুখ, সুখও ঠিক একই ব্যাপার। আপনি যেভাবে সুখটাকে উপভোগ করবেন, সুখ আপনার কাছে সেভাবে ধরা দেবে। তো বন্ধুরা, প্রত্যেকের মানুষের জীবনে আসুক সুখ শান্তি, আর সেই সাথে থাকুক ভালোবাসা ঘেরা সুন্দর একটি পৃথিবী। সেই প্রত্যাশায় এই মুহূর্তে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের পছন্দ করা বিভিন্ন ছায়াছবির গানের অনুষ্ঠান রূপালীতে। রূপালীতে আজ প্রত্যেকটি মাধ্যমে আপনাদের সাথেই আমরা যুক্ত হব। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছি আমি লুবনা ফারুক মিষ্টি, অধিবেশন তত্ত্বাবধানে আছেন নুরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল দায়িত্বে আছেন আহমেদ হাসান এবং মোহাম্মদ আতাউর রহমান গাজী। আপনারা যদি আমাদেরকে লিখতে চান তাহলে অবশ্যই ঝটপট করে লিখে ফেলতে পারেন আমাদের কাছে এই ঠিকানাতে। লিখতে হবে রূপালী প্রযত্নী আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 9000 এই ঠিকানাতে। আর যদি ফোন করতে হয় তাহলে একদম দেরি নয়, অনুষ্ঠানের মাঝেই আমাদেরকে ফোন করতে পারেন 01974121970 এই নম্বরটিতে। তো আর কথা নয় বন্ধুরা, আমরা চক্ষু আছি মূল আয়োজনে। প্রথমেই আমরা যে চিঠিটি হাতে নিয়েছি, লিখেছেন মোহাম্মদ ইসমাইল উদ্দিন বাগমার শিবগঞ্জ মোকামতলা বগুড়ার বন্ধু। আর আপনি লিখেছেন সাথী পেয়েছি জীবন, এই চমৎকার গানটি জান করবান ছায়াছবি থেকে। তো চলুন শুনে আসি আপনার পছন্দের গান এন্ড্রু কিশোর এবং কনক চাপার কণ্ঠে।
1: যাকে আমি সারাক্ষণ খুঁজে বেড়াচ্ছি এ তো সে জীবন।

এবার ইয়ে ভুলো না মাই এই ছবির গান আপনাদের কি শোনাবো, যেখানটি শুনতেছি দীপঙ্কর। আপনি নন্দন প্রতাপ খুলনা থেকে অনুরোধ করেছিলেন, গানের শিল্পী করণ চাপা এবং এন্ড্রু কিশোর।

প্রিয় শ্রোতা, আপনারা রয়েছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের সাথে। শুনছিলেন আপনাদের পছন্দ করা বিভিন্ন ছায়াছবির গানের পাশাপাশি বিভিন্ন তথ্য। আরও একটি তথ্য রয়েছে বিশেষ করে আমাদের অনুষ্ঠান সংক্রান্ত। বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের তিনটি একদিনের আন্তর্জাতিক ও তিনটি টি টোয়েন্টি ক্রিকেট খেলা চলতি ধারাবিবরণী আগামী 6 জুলাই সোমবার থেকে 19 জুলাই রবিবার 2026 পর্যন্ত বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের মাধ্যমে সরাসরি রিলে করে শোনানো হবে। আর এই খেলা চলতি ধারাবিবরণী আপনারা শুনতে পাবেন মিডিয়ামে 537.63 মিটারে, 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে শোনার আমন্ত্রণ রইল। চলুন আবারও ফিরি গানের কাছে। এবারে শোনাব গরিবের ওস্তাদ, এই ছবির গান সাবিনা ইয়াসমিন এবং এন্ড্রু কিশোরের কণ্ঠে। শুনতে চেয়ে হাফিজুর, আপনি ডুমুরিয়া খুলনা থেকে অনুরোধ করেছেন। আর হ্যাঁ বন্ধুরা, এই গানটি পরপরই আপনাদের সাথে আমরা যুক্ত হব ফোন ইন পর্বে।

0: প্রিয় শ্রোতা, কথা দিয়েছিলাম যে আপনাদের সাথে গানটি পরপরই যুক্ত হব ফোন ইন পর্বে, তাই এই মুহূর্তে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফোন ইন পর্বে। অবশ্যই এই পর্বে আমার সাথে রয়েছেন নূরজাহান। তো বন্ধুরা, প্রথম বন্ধুকে আছেন তার সাথে কথা বলে নিই। 0197412197 শুনে এই নম্বরটিতে।
1: দুঃখিত,
0: প্রথম সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেল না? আচ্ছা, যাক, পরবর্তীতে আবার দেখতে পাচ্ছি কে আছেন। হ্যালো
1: হ্যালো হ্যালো,
2: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম।
2: খালিশপুর খুলনা থেকে রুবেল বলতেছি।
1: জি রুবেল,
2: জি আমাকে শোনাবেন প্রেমের জ্বালা ছবি থেকে গান, এন্ড্রু কিশোর এবং কনক চোপড়ার কণ্ঠে। গানের শিরোনাম
0: পরবর্তী বন্ধুর সাথে কথা বলে নি, কে রয়েছেন?
1: হ্যালো,
3: শুভ সকাল।
1: শুভ সকাল।
3: রায়ের মল খুলনা থেকে সুবল বিশ্বাস বলছিলাম।
1: জি সুবল দাদা বলেন।
3: আমাকে গান শোনাবেন সান্ত্বনা ছায়াছবি থেকে।
1: হ্যাঁ,
3: এন্ড্রু কিশোর সাবিনা ইয়াসমিনের কণ্ঠে জীবন শুরু হলো আবার নতুন করে, এই শিরোনামের গানটি।
1: হ্যাঁ, অনেক সুন্দর একটি গানের অনুরোধ আপনি করেছেন, ধন্যবাদ আপনাকে। চেষ্টা থাকবে আপনার অনুরোধটি রাখা।
0: মানে কোনো কিছু না পারা মানে জীবন থেমে থাকা নয়, নতুন করে আবার শুরু করতে পারি আমরা যে কোনো মুহূর্ত থেকে।
1: হ্যালো,
4: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম।
4: রাজনে শ্রী মোহাম্মদ আব্দুল সামাদ কে খাদর বাজার গলমারি ফরিদপুর থেকে।
1: জি, আমার মনে হয় আগের গানটা শুনে বন্ধুকে একটু অনুপ্রাণিত হওয়া উচিত,
0: জীবন শুরু করি
1: নতুন করে, শুরু করুক জীবনটা। হ্যালো,
5: সালাম আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম।
5: আপু, কথা বলছে মোহাম্মদ উসমান খান, ফতপুর মহেশপুর সিনারাতি। আমাকে শোনাবেন শেষ ঠিকানা। শেষ ঠিকানা ছায়াছবি থেকে রুনা লায়লা আগুন ও এন্ড্রু কিশোরের কণ্ঠে। গানের শিরোনাম হচ্ছে জীবনের গান আজ গাইব।
0: আচ্ছা ঠিক আছে, আপনাদের শেষ ঠিকানা হওয়া উচিত বাংলাদেশ বেতার খুলনা।
1: এটাই প্রত্যাশা করছি বন্ধুদের, শেষ ঠিকানা, স্বপ্নের ঠিকানা,
0: ভালোবাসার ঠিকানা
1: সব বাংলাদেশ বেতার খুলনাই হবে। হ্যালো,
0: অনেক সুন্দর একটি গান, আমরা সেদিনই এই গানটি শুনেছি, মাগো তুমি একবার খোকা বলে ডাকো।
1: আসলে অনেক সুন্দর আবেদন,
0: মধুর ডাক, তাই না? মা যেমন মধুর, খোকা, তারপর সোনা বাবু, এটা আসলে ভালো লাগে, ভীষণ ভালো লাগে।
1: এটার সাথে অন্য কোনো কিছুর আসলে তুলনা হয় না।
0: তো যাই হোক, পরবর্তী বন্ধু কে রয়েছেন? হ্যালো,
6: আসসালামু আলাইকুম।
0: জি ওয়ালাইকুম আসসালাম।
6: আপনারা ভালো আছেন?
0: জি ভালো, বলুন।
6: মিলন কুমার মন্ডল,
0: তাই তো?
6: মিলন কুমার মন্ডল, পাংশা রাজবাড়ী।
0: হ্যাঁ বলুন।
6: আমার পছন্দের ছবি হুমকির মুখে, শিল্পী বেবিনা,
0: বোঝা যায়নি,
6: ও আসিফ,
1: ছবির নামটি বন্ধু আরেকবার ছবির নামটা বলেন।
6: ছবির নাম হুমকির মুখে।
0: হুমকির মুখে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে,
1: ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।
0: হুমকির মুখে আমরা থাকতে চাই না, আমরা চাই মুক্ত কোনো কিছু, তাই না?
1: আমরা কোনো হুমকির মধ্যে থাকবো না, চেষ্টা থাকবে বন্ধুর গানটি শুনিয়ে দেয়।
0: অবশ্যই তাই। এবারে কে আছেন? হ্যালো, জি কার সাথে কথা বলছি? আসসালামু আলাইকুম। জি আদাব,
7: কথা বলছি অঞ্জন কুমার মজুমদার,
0: ছোট সন্ন্যাসী,
7: সন্ন্যাসী রামপাল বাগেরহাট।
1: অনেকদিন পর।
7: আপনি ভালো আছেন?
0: জি ভালো দাদা।
7: আমাকে গান শোনাবেন অম্বুজ বোন,
0: ছোট সন্ন্যাসী।
7: শুধু গান গিয়ে পরিচয় চলার পথে ক্ষণিক দেখা একই সুযোগ।
0: ছবিটার নাম জানে কি বললেন? অতিথি, অম্বুজ বোন, অম্বুজ বোন। আচ্ছা,
1: অসংখ্য ধন্যবাদ।
0: শুধু গান গিয়ে পরিচয়, তাই?
1: হ্যাঁ, আসলে বন্ধুদের সাথে আমাদের পরিচয় কিন্তু গানের
0: মাধ্যমে,
1: রূপালীর মতো এই আয়োজনেরই তো বন্ধুদের সাথে আমাদের বিশেষ করে
0: ফোন ইন পর্বগুলোতে।
1: হ্যাঁ, হ্যালো,
0: বগুড়া থেকে আচ্ছা পাগল মন মন কেন এত কথা বলে ঠিক আছে আব্দুর রউফ আপনার ফোন অবশ্য মনে হয় নতুন তাই না
1: নতুন বন্ধু
0: আচ্ছা যাই হোক আমাদের সাথে থাকবেন নিশ্চয় পরবর্তীতে আপনি নিয়মিত শ্রোতা হবেন সে প্রত্যাশা করছি পরবর্তী বন্ধুর সাথে কথা বলবো এখন হ্যালো জি ভালো কে বলছিলেন আসসালামু আলাইকুম হ্যাঁ বলুন দাদা কি গান শোনাবো আপনাকে হ্যাঁ আত্মত্যাগ পায়ে লেগেছে চোরাকাটা খুব সমস্যা হাঁটাটাও তো কঠিন যাই হোক আমাদের সাথে ফোনে থাকলে হবে তাই না
1: ভালো বন্ধু থাকলে তুলে দেবে
0: আচ্ছা এবার কে আছেন
1: হ্যালো
8: তুহিন বলছি গোলাপনগর বাজার কুষ্টিয়া থেকে
1: জি
0: গোলাপনগর কুষ্টিয়া তাই না ওপ্রিয়া তুমি কোথায় ঠিক আছে
1: যে কোনো একটি শুনিয়ে দিলেই বন্ধু খুশি
0: ওপ্রিয়া তুমি কোথায় সে আসিফের কণ্ঠে গানটাই শুনিয়ে দেব আচ্ছা আমরা শেষ ফোনটি নিচ্ছি
9: নমস্কার আমি জ্ঞানেন্দ্র পাল বলছি
0: ফতেপুর
9: মহেশপুর
0: ভালো আপনাকে ধন্যবাদ সাথে থাকার জন্য
9: নাম হলো চাওয়া থেকে পাওয়া
0: চাওয়া
9: চাওয়া থেকে পাওয়া ওই ছবি থেকে একটি গান শোনাবেন
0: কোনটা যে কোনো গান
9: একই জায়গায় আছি দিদি উসমান খান আমি একই
0: জায়গায়
1: আছি
0: অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এতক্ষণ ফোন ইন পর্বে আপনাদের সাথে কথা হচ্ছিল যাদের সাথে কথা হয়নি একদম মন খারাপ করবেন না আমরা পরবর্তী আয়োজনে আপনাদের সাথে কথা বলে নেব সেটা প্রত্যাশা করছি এবারে শোনাব মোল্লা বাড়ির বউ ছবির গান মনির খানে গটে যে গানটি শুনতে চেয়ে আব্দুল বকর আবু বকর আপনি প্রায় একটু অভিমানের সুরেই বলেছেন যে আপনার গান কেন শোনানো হয় না নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন এই মুহূর্তে আবু বকর আপনার জন্যই শোনানো হচ্ছে গানটি আপনি অনুরোধ করেছেন শালিখা মাগুরা থেকে

0: হাওরবিল এলাকায় বজ্রপাত থেকে জীবন বাঁচাতে আগাম সতর্কবার্তাকে গুরুত্ব দিন। বাজার ঘাট বা ফসলের মাঠে সাইরেন কিংবা মসজিদের মাইকে ঘোষণা শোনা মাত্র খোলা মাঠে কাজ, মাছ ধরা ও নৌযান চলাচল বন্ধ রাখুন। নিরাপদ আশ্রয়ের জন্য উঁচু গাছ, বৈদ্যুতিক খুঁটি ও লোহার বস্তু থেকে অন্তত 15 ফুট দূরে থাকুন। দ্রুত কোনো পাকা দালান কিংবা বিশেষ লাইটেনিং শেডে আশ্রয় নিন। মাননীয় হাইকোর্টের নির্দেশনার আলোকে আসুন সচেতন হই এবং কার্যকরী পদক্ষেপ নিয়ে বজ্রপাত থেকে জীবন রক্ষা করি। সতর্ক থাকুন, জীবন বাঁচান।
1: প্রিয় শ্রোতা, আপনারা রয়েছেন রূপালীর আয়োজনে, শুনছেন আপনাদের পছন্দ করা বিভিন্ন ছায়াছবির গান। এবারে আবারও গানের কাছে ফিরে যাচ্ছি। শুনতে চেয়েছেন আমাদের কাছে,
2: শুনতে চেয়েছিলেন প্রবীর কুমার কামার আলী কুষ্টিয়া থেকে।
1: কামারখালী কুষ্টিয়ার বন্ধু। তো এই
2: শুনতে চেয়েছেন বিদ্রোহী প্রেমিক ছায়াছবি থেকে বেবিন ইসনিন ও
1: তার সঙ্গীতের কণ্ঠে
2: গান। তো আমাদের সংগ্রহে অবশ্যই আছে বন্ধু, অপেক্ষায় আছেন হয়তো বা।
1: অবশ্যই তাই। তো চলুন বন্ধু, আপনার অন্তর আমরা একটু ভালোবাসা দিয়ে ভিজিয়ে আসি আপনার পছন্দের গানটি শুনিয়ে।

0: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
1: আপনাকে ধন্যবাদ।
0: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
1: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশে কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ব অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানবো প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
1: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলি হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচার ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
0: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
1: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে এই 10টি উপজেলার নাম বললাম, সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
0: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
1: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যেই মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায় তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এই বিষয়ে জানতে পারবে।
0: আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
1: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
0: এই ক্ষেত্রে কি বর্গা চাষীরা এই সুবিধা পাবে?
1: হ্যাঁ অবশ্যই, বর্গা চাষীরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত তারাও এই সুযোগের আওতায় আসবে।
0: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো।
1: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে, হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারের ডিলারের দোকানে যাবে, সেখানে পস মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
0: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
1: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে এনআইডি বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড আমাদের জাতীয় পরিচয়পত্র সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
0: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
1: সরকারি পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী চার বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
0: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
1: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
0: কোনো কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
1: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায় তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
1: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদের ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
0: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোনো কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
1: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায় তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
1: ধন্যবাদ আপনাকে।
2: রূপারিতে এবারে সারেন্ডার, এই ছবির গান শোনাব এন্ড্রু কিশোর এবং সাবিনা ইয়াসমিনের কণ্ঠে। শুনতে চেয়ে খোকন চন্দ্র আপনি দীঘলার পাংশা রাজবাড়ি থেকে অনুরোধ করেছিলেন।

প্রিয় শ্রোতা, এই গানটির সাথে শেষ করতে হচ্ছে আপনাদের পছন্দ করা বিভিন্ন ছায়াছবির গানের অনুষ্ঠান রূপারি। আগামীকাল ঠিক একই সময় সকাল 9:05 আপনাদের সাথে আবারও কথা হবে রূপালীর আয়োজনে। নিশ্চয়ই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সেই প্রত্যাশায় শুভ সকাল।

বন্ধুরা, এই ছিল আমাদের আজকের প্রথম অধিবেশনের সব আয়োজন। আপনাদের সাথে এতক্ষণ ছিলাম লুবনা হাসনা ফারুক মিষ্টি, অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল দায়িত্বে ছিলেন আহমেদ হাসান এবং মোহাম্মদ আতাউর রহমান গাজী। বেলা 11:59 দ্বিতীয় অধিবেশনে আপনাদের সাথে কথা হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, 558 কিলোহার্জে, এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে, একই সাথে বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। নিশ্চয় আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং নিরাপত্তার বলয়ে আবদ্ধ থাকবেন। সে প্রত্যাশায় আরও একবার শুভ সকাল।

প্রদীপ কুমার মৃধা প্রকৌশল দায়িত্বে ছিলেন আহমেদ হাসান এবং মোহাম্মদ আতর রহমান গাজী। বেলা 11:59 দ্বিতীয় অধিবেশনে আপনাদের সাথে কথা হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, 558 কিলোহার্জে, এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে, একই সাথে বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। নিশ্চয় আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং নিরাপত্তার বলয়ে আবদ্ধ থাকবেন। শিবপ্রত্যাশায় আরও একবার শুভ সকাল।

প্রদীপ কুমার মৃধা প্রকৌশল দায়িত্বে ছিলেন আহমেদ হাসান এবং মোহাম্মদ আতর রহমান গাজী। বেলা 11:59 দ্বিতীয় অধিবেশনে আপনাদের সাথে কথা হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, 558 কিলোহার্জে, এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে, একই সাথে বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। নিশ্চয় আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং নিরাপত্তার বলয়ে আবদ্ধ থাকবেন। শিবপ্রত্যাশায় আরও একবার শুভ সকাল।

বাংলাদেশ বেতার খুলনা, প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন এই মুহূর্তে আমাদের বিশেষ অধিবেশন। শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত, মন্ত্রী পরিষদ থেকে আয়োজিত, মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নজরুল জয়ন্তী অনুষ্ঠান। চলুন ফিরে যাই ঢাকা বেতার কেন্দ্রে।

0: এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন হামিম আহমেদের কণ্ঠে, বাংলাদেশ বেতার ঢাকা।
1: আপনি কি আপনার পরিবারকে ভালোবাসেন? আপনি কি আপনার সন্তানকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চান? প্রাকৃতিক দুর্যোগ হতে নিরাপদে থাকতে চান? প্রাণ ভরে অক্সিজেন নিতে চান? সকল প্রশ্নের উত্তর একটাই, বৃক্ষরোপণ। সবুজ হোক দেশ, নির্মল হোক পরিবেশ। সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আমরা এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।
2: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন আধুনিক গান, শিল্পী ফারাবি ইসলাম। গানের কথা সাজিয়েছেন মনিরুজ্জামান মনির, সুর করেছেন আলাউদ্দিন আলী।

0: জাতীয় সঙ্গীত পরিবেশিত হবে। শহরে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান প্রদর্শনের জন্য তিনি তোর অনুরোধ জানাচ্ছেন।
1: শহরে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান প্রদর্শনের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।

0: মাননীয় প্রধানমন্ত্রী নজরুল বর্ষের উপরে অনুষ্ঠান শুরু করবার জন্য আপনার সমগ্র অনুমতি প্রার্থনা করছি। মাননীয় প্রধানমন্ত্রীর সমগ্র অনুমতি ক্রমে আমরা অনুষ্ঠান শুরু করছি। জাতীয় জীবন ও বাংলা সাহিত্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসামান্য অবদান তুলে ধরবার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে 2-4 জুলাই 2026 খ্রিস্টাব্দ, 18-20 আষাঢ় 1433 বঙ্গাব্দ দেশের সকল জেলা ও নির্বাচিত 74টি উপজেলায় নজরুলের সৃষ্টিকর্ম, চেতনা ও দ্রোহের সম্মিলনে 3-দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
1: With the gracious presence of the Honourable Prime Minister, we now begin the ceremony. To uphold the extraordinary contribution of the national poet Kazi Nazrul Islam to our national life and to Bangla literature, the Nazrulia declared by the Honourable Prime Minister is being observed through a 3-day series of vibrant programs celebrating Nazrul's creative work, his spirit and his defiance. Held in every district and in 74 selected bazaars of the country from
0: 2-4 July 2026. বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সংস্কৃতি বিষয়ক মাননীয় প্রতিমন্ত্রী জনাব আলী নওয়াজ মোহাম্মদ খয়ম এমপি, ডক্টর জাহিদুর রহমান মাননীয় উপদেষ্টা পলিসি ও স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় মন্ত্রী পরিষদ সচিব ডক্টর নাসিমুল গনি এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মিস কানিজ মওলা।
1: The chief guest of today's ceremony, the Honourable Prime Minister of the People's Republic of Mr. Tariq Rahman, graciously declared the inauguration of this program. The ceremony is presided over by the Honourable Minister for Cultural Affairs, Mr. Nitai Roy Chaudhary, MP. Present as special guests are the Honourable Step Minister for Cultural Affairs, Mr. Ali Nawaz Mahmood Khoyam MP, Dr. Jahidur Rahman, the Honourable Advisor for Policy and Strategy, Ministry of Information and Broadcasting and Ministry of Cultural Affairs, Dr. Nasimul Ghani, the Cabinet Secretary, and Ms. Kaniz Mola, Secretary of the Ministry of Cultural Affairs.
0: নজরুল গবেষক, নজরুল অনুরাগী শিল্পী, বাংলাদেশ সরকারের পদস্থ বৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, এছাড়া বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, কথিত 74টি উপজেলার উপজেলা নির্বাহী অফিসারগণ ভার্চুয়ালি এই অনুষ্ঠানে সংযুক্ত রয়েছেন।
1: Artists, senior officials of the government of Bangladesh, and other distinguished guests. In addition, national commissioners, deputy commissioners, and the Upozila nearby officers on the 74 selected Upozilas are connected to this ceremony virtually.
0: অনুষ্ঠান ঘোষণায় রয়েছে আমি মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী, যুগ্ম সচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়। বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠীর তথ্য অধিকার নিশ্চিত করবার লক্ষ্যে অনুষ্ঠানটি একই সঙ্গে সাংকেতিক ভাষায় উপস্থাপন করা হচ্ছে। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
1: To ensure the right information of persons with special needs, the ceremony is also being presented in sign language. The ceremony is being broadcast live by Bangladesh Television and Bangladesh Betar.
0: প্রিয় সুধী, এখন স্বাগত বক্তব্য প্রদানের জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব কানিজ মওলাকে বিনীত অনুরোধ জানাচ্ছি।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী, মাননীয় তথ্যমন্ত্রী সহ উপস্থিত অন্যান্য মন্ত্রীগণ, মাননীয় উপদেষ্টা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, মাননীয় প্রতিমন্ত্রীগণ, মাননীয় মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব, সম্মানিত সচিববৃন্দ এবং সম্মানিত অতিথিবৃন্দ, বিশিষ্ট সাহিত্যিক, গবেষক, শিক্ষাবিদ, শিল্পী, সাংস্কৃতিক কর্মী, গণমাধ্যম কর্মী এবং উপস্থিত সকল সুধী, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ঐতিহাসিক গৌরবময় আনন্দঘন অনুষ্ঠানে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম ও আদর্শকে নতুন প্রজন্মের কাছে আরো গভীরভাবে তুলে ধরার জন্য নজরুল বর্ষ 2026-27 শুভ উদ্বোধন উপলক্ষে আপনাদের উপস্থিতি আমাদেরকে অনুপ্রাণিত করেছে। প্রথমে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে, যার সাহিত্য, সঙ্গীত, দর্শন ও মানবিক চেতনা বাংলা ভাষা ও সাহিত্যকে এক অনন্য উচ্চতায় অধিষ্ঠিত করেছে। তিনি শুধু একজন কবি নন, তিনি বাঙালি জাতির মুক্ত চিন্তা, সাহস, সাম্য ও মানবতার এক উজ্জ্বল প্রতীক। জাতীয় কবির জীবন ও কর্মকে যথাযথভাবে উদযাপন ও নতুন প্রজন্মের কাছে পরিচিত করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী 2026 সালের মে মাস থেকে 2027 সালের মে মাস পর্যন্ত সময়কে নজরুল বর্ষ হিসাবে ঘোষণা করেছেন। এই মহতী উদ্যোগ জাতীয় সংস্কৃতি বিকাশে এক যুগান্তকারী পদক্ষেপ হিসাবে বিবেচিত হবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমি এজন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। বাংলা সাহিত্য সংস্কৃতি ইতিহাসে নজরুল ইসলাম এক অসাধারণ বিস্ময়ের নাম। তার সাহিত্যকর্ম যেমন বিদ্রোহের অগ্নিশিখা প্রজ্বলিত করেছে, তেমনি মানবতার কোমল স্পর্শ সমানভাবে প্রকাশ পেয়েছে। তিনি অন্যায়, শোষণ, বৈষম্য ও পরাধীনতার বিরুদ্ধে দৃঢ় কণ্ঠে প্রতিবাদ করেছেন। তার বিদ্রোহী কবিতা শুধু বাংলা সাহিত্যের সম্পদ নয়, এটি আত্মমর্যাদা সম্পন্ন ও স্বাধীনতার এক চিরন্তন ঘোষণা। নজরুলের বিশেষত্ব ছিল তার অসাম্প্রদায়িক ও মানবতাবাদী দৃষ্টিভঙ্গি। তিনি বিশ্বাস করতেন মানুষই সর্বোচ্চ সত্য এবং তার রচনায় ইসলামী ঐতিহ্য যেমন স্থান পেয়েছে, তেমনি হিন্দু ধর্মীয় সাংস্কৃতিক ঐতিহ্য সমানভাবে মর্যাদায় তিনি প্রতিফলিত করেছেন। প্রিয় শ্রুতি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অবদান কেবল সাহিত্যে সীমাবদ্ধ নয়, বাংলা গানের জগতে তার অবদান অসামান্য। 4000-এরও বেশি গান রচনা ও সুরারোপের মাধ্যমে তিনি বাংলা সঙ্গীতকে এক নতুন মাত্রা দিয়েছেন। প্রেম, ভক্তি, দেশাত্মবোধ, মানবতা, সাম্য ও আধ্যাত্মিকতার নানা বিষয় তার গানে অনন্য সৌন্দর্যে প্রকাশিত হয়েছে। আজও নজরুল সঙ্গীত আমাদের সংস্কৃতির ঐতিহ্যের এক অমূল্য সম্পদ। নজরুল ছিলেন গণমানুষের কবি। তিনি শ্রমিক, কৃষক, নিপীড়িত ও বঞ্চিত মানুষের কথা বলেছেন। তিনি নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার পক্ষে সোচ্চার ছিলেন। তার সাহিত্য আমাদের শিখিয়েছে মানুষের মর্যাদা, ন্যায় বিচার ও সম অধিকার প্রতিষ্ঠার এক সভ্য সমাজের ভিত্তি। এই প্রেক্ষাপটে নজরুল বর্ষ উদযাপন কেবল একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, এটি একটি জাতীয় অঙ্গীকার। এটি নতুন প্রজন্মের কাছে নজরুলের চেতনা, আদর্শ ও সৃষ্টিশীলতাকে পৌঁছে দেওয়ার এক গুরুত্বপূর্ণ উদ্যোগ। সম্মানিত অতিথিবৃন্দ, সাংস্কৃতিক মন্ত্রণালয় এবং এর অধীনস্থ প্রতিষ্ঠান সমূহ নজরুল বর্ষ উপলক্ষে বছরব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। দেশের প্রতিটি বিভাগ, জেলা ও উপজেলায় আলোচনা সভা, সেমিনার, গবেষণা সম্মেলন, সাংস্কৃতিক অনুষ্ঠান, আবৃত্তি প্রতিযোগিতা, নাট্য উৎসব, সঙ্গীত অনুষ্ঠান এবং প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এছাড়াও দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নজরুলের বিশেষ পাঠ, রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক কর্মশালা এবং তরুণদের অংশগ্রহণে বিভিন্ন সৃজনশীল কর্মসূচির বাস্তবায়ন করা হবে। আমরা চাই আমাদের তরুণ সমাজ শুধু নজরুলের নাম জানুক তা নয়, তারা যেন তার চিন্তা, দর্শন, চেতনা ও আদর্শকে উপলব্ধি করতে পারে। ডিজিটাল যুগের বাস্তবতাকে সামনে রেখে আমরা নজরুল সাহিত্য, সঙ্গীত ও গবেষণা উপকরণকে ডিজিটালের মাধ্যমে সংরক্ষণ ও প্রচারের উদ্যোগ গ্রহণ করেছি। তার দুর্লভ পাণ্ডুলিপি, অডিও রেকর্ডিং এবং ঐতিহাসিক দলিল সমূহ সংরক্ষণের পাশাপাশি গবেষকদের জন্য সহজলভ্য করার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে দেশ ও বিদেশের গবেষক ও সাংস্কৃতিক প্রেমীরা আরো বিস্তৃতভাবে নজরুলকে জানার সুযোগ পাবে। আমি বিশেষভাবে দেশের তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানাতে চাই, আপনারা নজরুলকে জানেন, তার সাহিত্য পড়েন, তার গান শুনেন এবং তার মানবিক ও প্রগতিশীল আদর্শকে ধারণ করেন, কারণ একটি জাতির ভবিষ্যৎ নির্ভর করে তার তরুণ সমাজের চিন্তা, মূল্যবোধ এবং সৃজনশীলতার উপর। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি নজরুল বর্ষ 2027
2: ২৬ ২৭ উদযাপনের মাধ্যমে জাতীয় কবির সৃষ্টিকর্ম নূতনভাবে মূল্যায়িত হবে, গবেষণার নূতন ক্ষেত্র উন্মোচিত হবে এবং আমাদের সংস্কৃতি একই সঙ্গে সাম্য, মানবতা, সম্প্রীতি ও দেশপ্রেমের যে চেতনা নজরুল আমাদের মধ্যে জাগ্রত, তা সমাজের সর্বস্তরে আরো বিস্তৃত হবে। পরিশেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পবিত্র স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। নজরুল বর্ষ ২০২৬-২৭ সফল কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান, সংগঠন, গবেষক, শিল্পী এবং সাংস্কৃতিক কর্মীদের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

0: আসুন আমরা সবাই মিলে জাতীয় কবির আদর্শকে ধারণ করে একটি মানবিক অসাম্প্রদায়িক জ্ঞান সমৃদ্ধ এবং সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ জাতি গড়ে তোলার প্রত্যয় করি। সবাইকে আবার ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
1: অনেক ধন্যবাদ সম্মানিত সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব আনিস মাওলাকে তার সুন্দর বক্তব্যের জন্য। সম্মানিত সচিবমণ্ডলী, এখন বিশেষ অতিথির বক্তব্য প্রদানের জন্য সম্মানিত মন্ত্রিপরিষদ সচিব ডক্টর নাসিমুল গনিকে সবিনয়ে অনুরোধ জানাচ্ছি।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের মাননীয় সদস্যবৃন্দ, উপদেষ্টাবৃন্দ, সংস্কৃতিসেবী উপস্থিত সুধীবৃন্দ এবং আমার সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি যা বলবো মনে করছিলাম সবই কালিদমওয়ালা বলে ফেলেছেন। একটা গল্প দিয়ে শুরু করি। প্রথম মহাযুদ্ধ যখন হচ্ছিল সে সময় দুই তরুণ এক তাঁবুতে ব্রিটিশদের পক্ষে যুদ্ধ করছিলেন আরবের মরুভূমিতে। তাদের উদগ্র বাসনা জনমানুষের সেবা কিভাবে করা যায়। একজন ছিলেন হিন্দু, একজন ছিলেন মুসলিম। তারা আলাপ করলেন যে আমরা মানুষের সেবা করতে গেলে অর্থ দরকার, টাকা দরকার, টাকা কোথায়। সহজ বুদ্ধি বের হল দুজন দুই তরুণের মাথায়, 18-19 বয়স, যে আমরা একটা ইন্স্যুরেন্স করব। ইন্স্যুরেন্স একজন মারা গেলে অপরজন যিনি বেঁচে থাকবেন তিনি ওই টাকা দিয়ে হাসপাতাল বানাবেন, চিকিৎসালয় বানাবেন ইত্যাদি। তো পরবর্তীতে তারা যখন এই প্ল্যানিং নিয়ে এগিয়ে গেলেন এবং ইন্স্যুরেন্স কর্তৃপক্ষের সাথে আলাপ করলেন, তারা জানালেন যে হ্যাঁ এটা অন্য জায়গায় হইতে পারে, যুদ্ধক্ষেত্রে আপনারা মারা গেলে কোনোভাবে আমরা ইন্স্যুরেন্সের কোন টাকা দিতে পারব না। তো তাদের পরিকল্পনা ভেস্তে গেল, কিন্তু তাদের এই উদগ্র বাসনা কিন্তু সফল হয়নি, ব্যর্থ হয়নি। তাদের একজন ছিলেন কাজী নজরুল ইসলাম, আর একজন ছিলেন বাংলাদেশি আরেক বিখ্যাত মানুষ আর পি সাহা, রওন্দা প্রসাদ সাহা। রওন্দা প্রসাদ সাহা যেমন সারা দেশে মানুষের সেবায় কাজ করে গেছেন, নজরুল ছেয়ে গেছেন আরো অনেক বেশি। কিভাবে? 71 সালের স্বাধীনতা সংগ্রামের প্রারম্ভে যে স্বাধীনতার ঘোষণাপত্র আসে তাতে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের কথা ছিল। এই তিনটা শব্দ আমি জানি না আর কোন কবির জন্য প্রযোজ্য হবে কিনা। এককভাবে যিনি করে গেছেন, তাই আমাদের যে এই রাষ্ট্রের যে একটা অভ্যুত্থান করে এটা সৃষ্টি হয়েছিল যুদ্ধ করে, তার সাথে ওনার চরিত্রটি সবচেয়ে কাছের, মানুষের কাছের, এবং সেই সংগ্রাম এখনো অব্যাহত আছে। বর্তমান যে সরকার কাজ করছে তাদের প্রথম কাজগুলোই ছিল এই অবহেলিত মানুষ গোষ্ঠীর জন্য। অথবা আমি মনে করি যে নতুন প্রজন্মকে এই 17 বছর পরে হলেও জানতে দেওয়া উচিত যে নজরুল কে, কি করেছেন এবং তার অবদান কতটুকু। আমি আমার কথা বাড়াব না, আমাদের সরকারের নজরুল বর্ষ সফল হোক, আমরা যেন আমাদের নতুন প্রজন্মর কাছে এই বার্তা নিয়ে পৌঁছাতে পারি। সবাইকে ধন্যবাদ।
1: অনেক ধন্যবাদ সম্মানিত মন্ত্রিপরিষদ সচিব মহোদয়কে তার চমৎকার বক্তব্যের জন্য। সম্মানিত সচিবমণ্ডলী, এখন বক্তব্য প্রদানের জন্য ডাক্তার জাহিদুর রহমান, মাননীয় উপদেষ্টা পলিসি স্ট্র্যাটেজি, তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়কে অনুরোধ জানাচ্ছি।
3: মাননীয় প্রধানমন্ত্রী, উপস্থিত মন্ত্রী পরিষদের সদস্য, এই কক্ষে যারা উপস্থিত আছেন এবং অনলাইনে যারা যুক্ত আছেন, সবাইকে আসসালামু আলাইকুম। আমরা একটু দেরি করেছি, আমরা এভাবে বলবো, মাননীয় প্রধানমন্ত্রী মে মাসে এটা ঘোষণা করেছিলেন, 23 মে নজরুল বর্ষ হবে। তারিখ আজ, এটা একটু আগে শুরু হলে ভালো হতো, কিন্তু আমরা আশা করি যে সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা করা হচ্ছে আমরা এই ক্ষতিটা বা দেরিটা পুষিয়ে নিতে পারব। এখন ঘটনা যেটা সেটা হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী যখন বর্ষের কথা বলেছেন, আমি নজরুল সম্পর্কে আমাদের এই সরকার এবং এই যে রাজনৈতিক দলের সরকার, এটা বিএনপি, আমি খুব মনোযোগ দিয়ে যদি দেখি এই আলোকগুলো অলরেডি এসছেন আমাদের মাননীয় সচিব এবং মাননীয় মন্ত্রী পরিষদ সচিব যেভাবে বললেন যে বিএনপি একটা মধ্যপন্থী উদার অন্তর্ভুক্তিমূলক রাজনীতির কথা বলে বা এই রাজনীতিটা এই জন্য সে বলে বিএনপি এবং এই সরকার মনে জন্য এখানে কল্যাণ নিহিত আছে এবং এই যে ক্রাইটেরিয়ার কথা বললাম এটা অসাধারণভাবে নজরুলের মধ্যে পাওয়া যায়। সুতরাং নজরুলকে আসলে এই এক বছর উদযাপন বলতে ঠিক এইরকম না কি কি অনুষ্ঠান হতে পারে আমাদের মাননীয় সচিব জানিয়েছেন, কিন্তু এই গানের সাথে নাচ দেখেছি, নাটক দেখেছি, আবৃত্তি করেছি, বিদ্রোহী কবিতার কথা আসলো, বারো অনেক কবিতা আছে, প্রত্যেকটার কিন্তু একটা অন্তর্নিহিত চেতনা আছে, রাজনীতি আছে। আমি এভাবে যদি বলতে চাই তো আমাদের উচিত হবে আমাদের তরুণ প্রজন্মের মধ্যে এবং এখানে সরকার তাদের আহ্বান জানাতে চাই, এখানে অনেক প্রতিভা যত মানুষ আছেন তাদের গোটা নজরুলকে নিয়ে কাজ করেছেন, আমরা অনেককে দেখে বড় হয়েছি, আমরা নিজেরা তাদেরকে দিয়ে উৎসাহিত হয়েছি। আমি আশা করব দেশের বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে তারা সরকারের বাইরেও এই বর্ষটাকে উদযাপন করবেন, কারণ কোন কর্মসূচি যা একটা গায়ে সারা গোছের কিছু আসলে করার জন্য করা হয়নি। সুতরাং পুরো জাতি যদি একসাথে সরকারি এবং বেসরকারি সব পর্যায় থেকে এই তাৎপর্য তুলে ধরার চেষ্টা হয়, এই তাৎপর্য আমরা যাতে জাগানোর চেষ্টা করতে পারি, সেটা হলে এটা সফল হবে। আমি আশা করি ভালো জেলার উপজেলা চেষ্টা করেছি, এর বার্তাটা হচ্ছে এই অঞ্চলেও ছড়িয়ে দিতে চাই, বাকি উপজেলাগুলোকেও সরকার কাজ করবে, এটা সারা বছর ব্যাপী চলবে এবং আমরা সেটা চালিয়ে যাব, কিন্তু আমরা এই বার্তাটা দিতে চেয়েছি, এই চেতনা এই বার্তা রাষ্ট্রের প্রতিটা তৃণমূল পর্যায়ে আমরা নিয়ে যেতে চাই। যে উপজেলাগুলো কাজ করছেন তারা ইউনিয়ন বা গ্রাম পর্যায়ে এই কাজগুলো করবেন, নিয়ে যাবেন, এটা আমরা এক্সপেক্ট করি। আমি শেষ করব, আবারও আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, এটা আমি আমার উদ্দেশ্যে বলছি, এটা একটা নিছক আনুষ্ঠানিকতা না, এটা আসলে নজরুলের যে মানুষ হিসেবে নজরুল যেমন ছিলেন, ব্যক্তি হিসেবে তিনি যেমন ছিলেন অসাম্প্রদায়িক উদার দেখেছেন, আমি নজরুল কিন্তু এমন জীবন যাপন করেছেন তিনি সেটা

0: বিশেষ অতিথির বক্তব্য প্রদানের জন্য মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আলী নেওয়াজ মাহমুদ খয়রম এমপিকে বিনীত অনুরোধ জানাচ্ছি।
1: মাননীয় প্রধানমন্ত্রী এখানে উপস্থিত আছেন, আমাদের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, উপদেষ্টাবৃন্দ এবং উপস্থিত সকল পর্যায়ের সকল কর্মকর্তা এবং সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি সালের মে থেকে 2027 সালের মে পর্যন্ত এই এক বছর নজরুল বর্ষ হিসাবে ঘোষণা করেছেন। আমরা জানি যে বাংলাদেশের একটা দীর্ঘ লড়াই এবং সংগ্রামের ভেতর দিয়ে আমাদের সরকার আজকে গঠন করা হয়েছে। আমাদের পেছনের যে দীর্ঘ সময় গেছে সেই সময়ে আমাদের সমস্ত এবং মানব সভ্যতার যা কিছু অর্জন ছিল সবকিছু বিসর্জিত হয়েছিল, সমস্ত কিছুই কিন্তু আমাদের এই দেশে আজকে তার বিরুদ্ধে লড়াই করে আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজকে গঠিত হয়েছে। আজকে সে কারণে বাংলাদেশে আজকে সমাজ বিনির্মাণের জন্য এটা একটা দারুণ চ্যালেঞ্জ হিসেবে আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। আজকে সমাজ এবং রাষ্ট্র বিনির্মাণের জন্য, এই কাঠামোকে সংস্কার করার জন্য, মানুষের উপযোগী করার জন্য, আধুনিক একটা মানবিক রাষ্ট্র, গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য আজকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের সরকার এখানে কাজ করছে। এই কাজ করার জন্য আজকে নজরুল আমাদের চেতনায় একটা বিশেষ অবস্থা, বিশেষ স্থান জুড়ে আছে। নজরুলের চেতনা, নজরুলের সাম্য, নজরুলের বিদ্রোহ, নজরুলের সংগ্রাম, নজরুলের প্রেম, মানবিকতা, সমস্ত কিছুকে ধারণ করে আজকে আমাদের সামনের দিকে যেতে হবে। আজকে এই গুরু দায়িত্ব একটা মতবাদিক, একটা আদর্শিক, একটা চেতনা হিসাবে, শক্তি হিসাবে নজরুলের সমস্ত সৃষ্টিকর্ম আমাদেরকে শক্তি যোগাবে, এটা আমি মনে করি। আজকের এই দিনে আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের এখানে আমরা সবাই জাতীয় কবি নজরুল ইসলামের পবিত্র স্মৃতি এবং গভীর শ্রদ্ধা নিবেদন করি। মাননীয় প্রধানমন্ত্রী যে এই অনুষ্ঠান ঘোষণা করবেন এই জন্য আজকে সময় দিয়েছেন, এজন্য সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমি তাকে আন্তরিক ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।
2: ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী আপনার মূল্যবান বক্তব্যের জন্য। এখন সভাপতির বক্তব্য প্রদানের জন্য আজকের অনুষ্ঠানের সভাপতি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব চৌধুরী এমপিকে বিনীত অনুরোধ জানাচ্ছি।
1: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এখানে উপস্থিত আছেন, আমাদের মাননীয় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্য মন্ত্রী পরিষদের সদস্য, আমাদের মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, মাননীয় উপদেষ্টা সচিব, মাননীয় ক্যাবিনেট সচিব জনাব নাসিমুল গনি সহ অন্যান্য সমস্ত নজরুল গবেষক, শিল্পী, সাহিত্যিক এবং আমাদের মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ এখানে উপস্থিত আছেন, আমাদের বিশিষ্ট সাংবাদিকবৃন্দ এবং সুধীমণ্ডলী, প্রিয় ভাই ও বোনেরা, আমরা অত্যন্ত আনন্দ এবং গর্বিত যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 2025-এর মে থেকে 2026-এর মে থেকে 2027-এর মে পর্যন্ত আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাম অনুসারে নজরুল বর্ষ ঘোষণা করেছেন। কাজী নজরুল ইসলামের উপরে সবাই গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন, বক্তব্য আমি শুধু এইটুকু বলতে চাই, নজরুল ইসলামকে একটা পক্ষ একটা ধর্মান্ধব ধর্মপন্থী বুদ্ধিজীবীরা তারা নজরুলকে মুসলিম জাতীয়তাবাদ কবি হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেছেন আমরা একটা অন্তর্ভুক্তিমূলক আমরা একটা সমাজ চাই, এখানে বিভিন্ন আদর্শের বিভিন্ন মতের বিভিন্ন চিন্তার লোক বৈচিত্র্য সমুদ্র এবং পাহাড়ের মানুষের চিন্তা ভাবনার মধ্যে, কিন্তু আমরা বৈচিত্র্যের মাঝে আমরা একটা ঐক্যবদ্ধ জাতি এবং সমাজ নির্মাণ করতে চাই। সেক্ষেত্রে নজরুল আমাদের অত্যন্ত আশ্রয়স্থল, এই কারণেই নজরুল সাম্প্রদায়িক ছিলেন না, নজরুল ছিলেন অসাম্প্রদায়িক কবি। নজরুল বিয়ে করেছেন কমিলা দেবীকে, কমিলা দেবী কুমিল্লার বিখ্যাত সেনগুপ্ত পরিবারের মেয়ে। নজরুল বিয়ে করে কমিলা দেবী তার নিজের ধর্ম পালন করেছেন, নজরুল তার নিজের ধর্ম পালন। নজরুল ছেলের নাম রেখেছেন সব্যসাচী অনিরুদ্ধ, এবং নজরুল একই সাথে মুসলিম গজল সৃষ্টি করেছেন, আবার শ্যামা সঙ্গীত এটাও নজরুল সৃষ্টি করেছেন। নজরুলের যে বিদ্রোহ, যে দ্রোহ, এ বিদ্রোহ কোন ধ্বংসাত্মক নয়, এটা হল সাহসের। তিনি এই সময় অনেকেই চিরস্থায়ী জমিদারি নবরূপ, সেই কারণে তারা যখন ব্রিটিশ সাম্রাজ্যবাদের কাছে মাথা নত করেছেন, নজরুল সেখানে বলবীর চির অন্যতম শির বলে তিনি মাথা উঁচুকে দাঁড়িয়েছেন। অতএব নজরুলের এই সাহস এবং নজরুলের যে একটি প্রায় সরবরাহ পরিবার থেকে, তাদের কোন ছোটকালে রুটের দোকানে কাজ করেছেন, লেট দোকানের দোকানে কাজ, সঙ্গীত কাজ করেছেন, যে সমস্ত যে রবীন্দ্রনাথের প্রভাবে যেখানে গোটা জাতি প্রভাবিত গোটা বাংলা, সেখানে দেখতেন এবং নজরুল সেখানে আপনার সেই সময়কার সময় থেকে অন্তর্ভুক্তিমূলক যে সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে নজরুল অত্যন্ত প্রাসঙ্গিক। তাই আজকে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত এই যে নজরুল বর্ষ, তার সাথে সংস্কৃতির পক্ষ থেকে আমরা এইটুকু বলতে চাই, ঘটনার পরদিন থেকে সারা বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে না হলেও অনানুষ্ঠানিকভাবে সেখানে কিন্তু নজরুলের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে, মানে সাহিত্য নিয়ে সেমিনার সিম্পোজিয়াম বিভিন্ন জায়গা, তার গান ইত্যাদি হচ্ছে। আমরা ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছি, আমরা এখানে ডকুমেন্টারি ফিল্ম করব। আমরা নজরুলের উপরে আমরা এখানে চিত্র প্রদর্শন করব, আমরা চিত্র অঙ্কন প্রতিযোগিতা করব, আমরা স্কুলে কলেজে প্রত্যেক পর্যায়ে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমরা মানে নজরুলকে আমরা প্রাতিষ্ঠানিকভাবে আমাদের এটা করে যাব। এই কথাগুলো বলে আমি সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।
0: ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের সম্মানিতমন্ত্রী এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়কে তার সভাপতির বক্তব্য প্রদান করবার জন্য শেষের প্রায় কাছাকাছি এ পর্যায়ে নজরুল বর্ষ উপলক্ষে প্রকাশিত স্মারক ডাক টিকিট অবমুক্তি এবং নজরুল বর্ষের লোগো উন্মোচন করবার পালা।
3: ডাক টিকিটগুলা উদ্বোধন করার আগে আমি একটা প্রস্তাব একটু রাখতে চাই। আমরা অনেকজনের অনেক বিশিষ্ট ব্যক্তি বক্তব্য শুনলাম, তবে আমার কাছে মনে হয়েছে যে বক্তব্যের এই পালাটা বোধহয় অসম্পূর্ণ রয়ে যাবে। কারণ আমার কাছে যেটা মনে হয় একজন মানুষ হিসাবে, এখানে আমরা কিছু মানুষকে দেখতে পাচ্ছি, যেমন এখানে সুধীর মুস্তফা উনি আছেন, এখানে নাশিদ কামাল উনি আছেন, এখানে খিলকিলাপা আছেন, এখানে ফেরদৌসি আরা উনি আছেন, এখানে ফাতেমা জোহা উনি আছেন, এখানে ইয়াসমিন মুশারে ওনারা আছেন। এখানে ছোটবেলা থেকে দেখেছি টিভিতে এই মানুষগুলো নজরুল সঙ্গীত গাইতেন। তা আমার মনে হয় আজকে যদি যে মানুষগুলোর কথা আমি বললাম, এনাদেরকে যদি একটু আমরা কথা বলার সুযোগ না দেই, বোধ হয় অনুষ্ঠানটি পূর্ণতা পাবে না। কারণ আমরা যত যাই বলি না কেন, যে নামগুলো আমি বললাম এরকম এরা না কয়জন আজকের এই ঢাকার অনুষ্ঠানে উপস্থিত হচ্ছেন। অবশ্যই এই সারা বাংলাদেশের যে জেলাগুলো বা উপজেলা কানেক্টেড আছে, ওখানেও এরকম বহু মানুষ আছে যাদের নাম আমরা জানি না, কিন্তু আমরা যেই লক্ষ্যটা অর্জন করতে চাইছি, এটাকে অর্জন করতে হলে আমাদের এই মানুষগুলোর প্রচেষ্টাই দরকার হবে। আমি বা মন্ত্রী সাহেব বা মহাশিব সাহেব আমরা পারবো না, আমাদের এই মানুষগুলোকে দরকার। আমি সেজন্য মনে করি যে অন্তত অল্প হলে ওনারা একটু বলুক যে অ্যাকচুয়ালি আমরা যে কাজটি করতে চাইছি এটাতে মানে কি হবে, আমরা যে লক্ষ্য অর্জন করতে চাইছি ওনারা কিভাবে আমাদেরকে সহযোগিতা করবেন। আমি ওনাদের যাদের নাম বলেছি এর বাইরেও হয়তো কেউ আছেন, সবাইকে হয়তো আমি চিনতে পারছি না এই মুহূর্তে, অন্তত আমি চাই যে ওনাদের মুখ থেকে আমি কিছু শুনতে চাই। জি, ইয়াকুব আলী সাহেব আছেন। জি, আমি এই মানুষগুলোর থেকে অন্তত অল্প হলে আমি একটু কথা শুনতে চাইছি। জি, অনুষ্ঠান যারা পরিচালনা করছেন, আমার মনে হয় আপনারা যদি প্রথমে জি সুবীর মোস্তফা আছেন, আমি আপনার কথা একটু শুনতে চাইছি, আপনি কি অনুভব করছেন, আমরা যে এই যে এরকম একটা কাজ করতে চাইছি আপনার কাছ থেকে শুনতে চাইছি।
4: মাননীয় প্রধানমন্ত্রী, প্রথমে আপনাকে সালাম জানাই এবং উপস্থিত সচিববৃন্দ, অনেক ক্যাটাগরি থেকে এসেছেন, সবাইকে আলাদা করে উল্লেখ করতে পারব না, সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। আমরা খুবই আনন্দিত যে আমাদের প্রিয় কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে এরকম একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এবং আমার মনে হয় যে আমরা নজরুলের গান করি, গানের মাধ্যমে আমরা নজরুলের বাণী প্রচার করার চেষ্টা করি, তার ভাবনা তার আদর্শ এগুলোকে তুলে ধরার চেষ্টা করি। এবং শিশুদেরকে যদি আমরা টার্গেট করি, আপনি এবার দেশে এসে শুরুতে যেটি বলেছিলেন যে শিশুদের মন তৈরি করতে হবে, তারা যেন গান গায়, বাজনা যন্ত্র বাজায়, ছবি আঁকে। আমাদের জাতির মেরুদণ্ড কিন্তু সংস্কৃতি একটি জাতির মনন, আমাদের এই মননের জায়গাটায় আমরা একটা খুব অবক্ষয়ের অবস্থায় আছি। শুধু শিশু তো গানা নয়, তার অনেক
5: সাম্যবাদ, শোষণ মুক্ত সমাজ ব্যবস্থা, অসাম্প্রদায়িকতা, নারী স্বাধীনতা, নারী শিক্ষা, নারী অধিকার, এখন পরিপূর্ণ মানুষ হয়ে ওঠার যত রকমের উপাদান আছে সমস্ত তার গ্রামে কথায় কবিতায় উল্লেখ করা হয়েছে। তো শিশুদের মধ্যে যদি আমরা এইগুলো টার্গেট করে বেশি করে নজরুল বর্ষের মধ্যে ইনকর্পোরেট করি, এই ইনগ্রিডিয়েন্ট গুলো, তাহলে আমার মনে হয় একটা নতুন সমাজ গড়ে উঠবে, যেটি নজরুলের স্বপ্ন ছিল, ভাবনা ছিল। আর আমরা তো গান গাই, গানে গানে আমরা ছড়াই। গানের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে মেলোডির মাধ্যমে যখন আমরা একটা মেসেজ দিই সেটা মাথার মধ্যে গেঁথে যায়। তা আমরা যদি স্কুলগুলোতে নজরুলের টিম নিয়ে নিয়ে আমরা একটা নির্বাচিত গ্রুপ করতে পারি, প্রত্যেকটা জেলায় প্রচুর নজরুল শিল্পী আছে, কিছু গান সিলেক্ট করে সবাই যদি স্কুলগুলোতে এই গানগুলো গিয়ে গিয়ে বাচ্চাদের শেখায়, তাহলে খুব সহজেই এই নতুন প্রজন্মের মধ্যে নজরুলের ভাবনা এবং দর্শন ঢুকে যাবে। আরো অনেক কিছু করার আছে, আমি একটা প্রস্তাবও দিয়েছি মিনিস্ট্রিকে, এবং আপনি যে জানতে চেয়েছেন আমাদের কাছ থেকে সেই জন্য বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আমরা সঙ্গে আছি। ধন্যবাদ।
3: এরপরে নাশিদ কামাল, আপনি যদি কিছু বলেন প্লিজ।
6: অনেক ধন্যবাদ অনারেবল প্রাইম মিনিস্টার আর আজকের উপবিষ্ট সবাই, যে আমার মুগ্ধতা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমিও খুব ছোটবেলা থেকে কবি কাজী নজরুল ইসলামের প্রতি অনুরক্ত, এবং এরকম একটি নজরুল বর্ষ আমরা বাংলাদেশে পালন করতে যাচ্ছি আপনার উদ্যোগে, সেটা আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করছে। অনেকদিন থেকে আমাদের মধ্যে শিল্পীকারের যে চেতনা, কবি যে মানবতা ধর্মী সমস্ত গান কবিতা এবং অসাম্প্রদায়িক যে চেতনা, সেটা যদি আমরা এই ছোটবেলা থেকে তাদের মধ্যে দিতে পারি। আপনার মনে আছে যে নতুন করে অনুষ্ঠানে অনেকবার আপনার বাবার সাথে আমি অনুষ্ঠান করেছি, ট্রাভেল করেছি দেশের বাইরে। আমার কাছে খুবই ভালো লাগছে যে এরকম একজন উত্তরসূরির কাছে আমরা কবি কাজী নজরুল ইসলামের উদযাপনের একটি অঙ্গীকার আমরা পেয়েছি।
3: জি, এরপরে ফেদ্দুসিয়ারা, আপনি বলবেন কিছু।
7: সালাম আলাইকুম সবাইকে। আপনার উদ্যোগে যে নজরুল বর্ষ, আমরা এত কাল গান গিয়ে এসেছি, কখনো কোনোদিনও পাইনি। এই নতুন আঙ্গিকে নতুন ধারায় আমরা আপনার এই শিল্পী নজরুল, যত কলাকুশলী নজরুল বিষয়ক যারা আছেন সকলকে নিয়ে পা রাখতে চাই, দৃঢ় পদচারণা করতে চাই। তার মধ্যে কয়েকটি জিনিস এই প্রাইমারি শিক্ষকদের, বিশেষ করে সঙ্গীত শিক্ষক যারা, এদেরকে বাতিল করা হয়েছে, সেটা যেন আবার একটু উন্মুক্ত করে দেওয়া হয়। কারণ অনেক ছেলে মেয়ে এই শিক্ষায় শিক্ষিত হয়, আমাদের দেশের এত বেশি জনশক্তি জনবল রয়েছে, তাদের মধ্যে কিছু কাজ কি আমরা যদি বিভাগে ভাগ করে দিতে চাই, তাদেরকে কর্মরত দেখতে চাই, তাহলে সঙ্গীতের বিভাগে যারা পড়াশোনা করেছে তারা বেরিয়ে গিয়ে তাদের কাজ খালি থাকবে না, তাদেরকে আমার একটু জেনে দেওয়া। এবং শিশুদের নিয়ে, শিশুদের নিয়ে যে কাজ সেগুলো তো অবশ্যই করতে হবে, তাহলে ভবিষ্যতের শিশুরাই বাংলাদেশকে উজ্জীবিত করবে সকলের সামনে। আরেকটি হচ্ছে যেই যেই জনগোষ্ঠী খুব অবহেলিত থাকে, সেটি আমি বলছি বিশেষ মানুষ, বিশেষ যারা, তাদের জন্য তারা কিন্তু গান শুনে খায়, গান শুনে ঘুমায়। সেই সব স্কুলে নজরুল বিষয়ক যে বিষয়গুলো রয়েছে তাদেরকে নিয়ে আমরা কিছু কাজ করতে চাই। আর সমগ্র বাংলাদেশ জুড়ে এবং বিশ্বে যত বাঙালি রয়েছেন নজরুলকে ভালোবাসেন, সেই নজরুল বিষয়ক যে কোনো কার্যক্রমে আমরা যুক্ত থাকবো বিনা দ্বিধায়, আপনার সাথে আমরা সাথী হতে চাই।
3: থ্যাংক ইউ। এরপরে ফাতেমা জোহা আছেন, আপনি যদি কিছু বলেন প্লিজ।
8: প্রধানমন্ত্রী, আমাদের অনেক আকাঙ্ক্ষিত একজন মানুষ আপনি, অনেক আমি অনেক স্মৃতি বিজড়িত আপনাদের পরিবারের সঙ্গে, বিশেষ করে আপনার মার সাথে আমার অনেক স্মৃতি আছে, ওটা আমাকে খুব তাড়িত করে সবসময়। এবার আপনি আমাদের দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর আমার মনে হচ্ছে যে আমাদের যে জীবনের সাধনা আমার এবং আমাদের সবার বন্ধুদের কাজী নজরুল ইসলামকে নিয়ে, ছোটবেলা থেকে তাকেই চিনেছি গানের ব্যাপারে, কি যে স্বপ্ন আসি শব্দ ভান্ডার সেগুলো এত বেশি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমাকে তাড়িত করেছে, যারা বাইরে যেতে পারে সেই মানুষটাকে নিয়ে আরো অনেক ধাপ উপরে একটা চিন্তা আপনি করেছেন, যেখানে কাজ করার জন্য আমরা সবাই খুবই আগ্রহী এবং খুব মানে প্রলুব্ধ বলতে পারি। এবার আমার কথাটা হচ্ছে যে অনেক প্রস্তাবনা হচ্ছে, অনেক প্ল্যান হচ্ছে, অনেক কিছু হচ্ছে, সেখানকার এত কিছু অত কবে করা হবে জানে না, অত কিছুখানি যদি করা হয় যতখানি পরিকল্পনা হচ্ছে ততখানি যদি ইমপ্লিমেন্ট করতে পারি আমরা তাহলেই সেটা সার্থক। অনেক কিছু বলছে মানুষ অনেক, কিন্তু আমি মনে করি এত মানুষ তুলে করতে হবে করতে হবে না যায় না, তবে গানের জন্যে গান করার জন্যে যে প্রত্যন্ত যাবে মানুষ সবাই দেখছেন যে কাজী নজরুল ইসলাম তার গান তার রচনা সবকিছু আমরা চর্চা করবো বিভিন্ন জীবনের বিভিন্ন ক্ষেত্রে, যদি সেটা যদি প্রকম ছোট ছোট পদক্ষেপে যদি কাজে লাগে আমরা কাজে লাগতে পারি, আপনার উদ্যোগের হাতটা আমাদের মাথায় থাকুক এবং আমাদেরও আপনাদের হাত আপনার হাতে করে
3: থ্যাংক ইউ। এরপরে ইয়াসমিন মুস্তারি আছেন, আপনি যদি কিছু বলুন প্লিজ। আমি হয়তো ঠিক সিনিয়র জুনিয়র প্রোটোকলে যেতে পারছি না, আই এম সরি ফর দ্যাট।
9: আপনাকে আমার আন্তরিক সালাম এবং উপস্থিত সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমার ব্যাপারটি একটু স্পর্শকাতর, যেহেতু যে বিষয় নিয়ে আজকে এত আলোড়ন সেটির অধিকৃত ছিলেন আমার বাবা, আজকে গর্ব করে বলতে পারি কবি তালিম হোসেন। আমি আজকে এই সুযোগটি পেয়েছি, আমি ধন্য আপনার মতো একজন মহা মানুষ মানবের সামনে আমি এভাবে বলতে পারছি এই সুযোগটি আল্লাহর কাছে শুকর, যে আব্বা যখন নজরুল একাডেমি করলেন নিজে একেবারে এককভাবে নজরুল একাডেমি বাংলাদেশে প্রথম প্রতিষ্ঠিত করেন, এবং তার আগে নজরুল নিয়ে চর্চা বলতে গেলে ছিলই না, সবাই একমত হবেন, ছোটখাটো সংগঠন ছিল কিন্তু এককভাবে এখানে অনেকে আছে জানেন যে যেটা করেছে সেটা বারবার বলবার কিছু নেই, কিন্তু বলবার বিষয় এটি যে তখন তৎকালীন সময়ে মাননীয় প্রেসিডেন্ট আমাদের সিয়াউর রহমান সাহেব আপনার বাবা তখন আব্বার এই ইচ্ছেটাকে সমর্থন করে এগিয়ে এসেছিলেন এবং একটি ল্যান্ডও দিয়েছিলেন নজরুল একাডেমি করবার জন্য, সেটা এখনো আমরা মন থেকে যখন যেভাবে দুনিয়া পৃথিবী চলেছে নানান রাজনীতি কিন্তু জিনিসটি মনে রেখেছি সবসময় নজরুল একাডেমির এই সহযোগিতাটা সারা জীবন মনে থাকবে। এই জিনিস এরপরে একাডেমির অনেক উন্নতি হয়েছিল, অনেক অগ্রগতি, যেগুলো হওয়ার সম্মেলন যা কিছু ঝড়ের মতন অনুষ্ঠান হত এবং সব জায়গার বড় বড় ওস্তাদরা এসে নজরুল সম্মেলন হতো, আঙ্গুরবালা ইন্দুরবালা এনাদের মতো শিল্পীরা এসে, একটা ইতিহাস হয়ে গেছে। এখন আর কিন্তু অনেকদিন এটা কেউ করতে পারেনি, হয় উনি তো এটা নিয়ে গর্ব করি এবং বারবারই বলতে ইচ্ছে হয়। আজকে সুযোগ পেলাম, বলি না তো কিছু, কিন্তু সবকিছু আপনার বাবার জন্য হয়েছিল, সেই জন্য আপনাকে বাবা নেই আপনাকে আমি অশেষ কৃতজ্ঞতা জানি, আর নিশ্চয়ই আমরা সবাই মিলে এরপরে অন্য কথা যে সবাই মিলে নজরুলের কাজ করব, এবং যেহেতু আমার ঘর থেকেই আমি নজরুল মানে নজরুলের প্রতি আসক্ত এবং সবসময় বলি কাজী নজরুল ইসলামের গান গাইতে গেলে কোনো দিকে আর হাত পাততে হয় না, এই কথাটি আমার একটি সবসময় কথা, যেহেতু এর মধ্যে সব স্বাদের গান রয়েছে, সব কিছু আধুনিক বলে না সব ধরনের গান, যার জন্য নজরুল অবহেলিত হলে আমাদের কষ্ট হয় সব শিল্পীদের, যে এত বড় একটি জিনিস আমরা তুলে ধরতে পারছি না কেন, এবার নিশ্চয়ই হবে অন্তর থেকে বিশ্বাস এবং দোয়া করি যেন আমরা সবাই মিলে পারি। আপনার জন্য দোয়া রইল যেন কাজটি আমাদেরকে এগিয়ে দিতে পারেন। অনেক ধন্যবাদ,
3: ধন্যবাদ। এবার আমি ওস্তাদ ইয়াকুব আলী খানকে অনুরোধ করব কিছু বলার জন্য।
10: ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী এবং আজকের অনুষ্ঠানের সমাগত বিশিষ্টজনেরা। নতুন বর্ষ মুখরিত হল জেনে খুশি আমি আপ্লুত, এবং এর আগে দুঃখের সঙ্গে একটা কথা বলতে হয়, এর আগেও নতুন বর্ষ ঘোষিত হয়েছিল, সেটা হাস্যকর ভাবে
1: সর্বক্ষেত্রে সর্বমানবের কাছে যদি আমরা পৌঁছে দিতে পারি, আমাদের জাতীয় সংকট কেটে যাবে, আমরা যেকোনো সংকট উত্তরণের পথ পেয়ে যাব। তারপরে বাংলা গানের যে জন্যতা আমাদের বাংলাদেশ চলছে, নজরুলকে যদি আমরা ঠিক মতো ধারণ করি, বাংলা গানের এমন কোন ধারা নাই যে সেখানে নজরুলের বিচরণ নাই। আমি সারা জীবন নজরুল সাধনায় কাটিয়ে গেলাম, কিন্তু এখনো নজরুলের অনেক গানে আমার হাত দেওয়ার সাহস নেই। এমন গান তিনি সৃষ্টি করে গেছেন, হয়তো আগামী প্রজন্ম এটার মধ্যে সাফল্য খুঁজে পাবেন। বাংলা গান কোনদিনও পথ হারাবে না যদি নজরুলকে আমরা ধরে রাখি। আশা করি নজরুল বর্ষ সফল হয়ে উঠবে এবং আর এর সার্বিক সাফল্য কামনা করছি। আপনাকে আবার ধন্যবাদ, আসসালামু আলাইকুম।
3: এবার আমি অনুরোধ করব খিলখিল কাজীকে কিছু বলার জন্য। আমাদের কাজী নজরুল ইসলামের নাতনি উনি, এটা কম বেশি আমরা সবাই জানি। আপা আপনি কিছু বলেন।
9: প্রথমেই আমি সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং আমার প্রিয় ছোট ভাই বলব, কারণ ওকে আমি অনেক বছর থেকে চিনি। আমার ভাইয়ের বন্ধু ছিল বাবি কাজী, তার মাকেও আমি ভীষণভাবে চিনতাম আশা দেওয়ার মাধ্যমে তার বাসা থেকে। আর আমাদের প্রধানমন্ত্রী তো সবসময় আসছেন আমার সাথে। মাননীয় প্রধানমন্ত্রীর বাবার দেখা হয়েছিল অনেক আগে, 80 বা 81 সাল হবে। আমাদেরকে দেখে পাচ্ছি ছেলেদিনে যে আমরা সবে, আমার বাবা কাজী সব্যসাচী মারা গিয়েছিলেন 79-এ। তারপরে আমাদের বাংলাদেশ মিশনে এক চিঠি গিয়েছিল মাননীয় প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাছ থেকে, যে উনি আমাদের সাথে সাক্ষাৎ করতে চান এবং আমার মা সেটা ব্যবস্থা করলেন। আমাদের আমি ঢাকায় আসলাম এবং আমি গেলাম সেখানে মাননীয় প্রেসিডেন্ট সাহেবের সাথে দেখা করলাম এবং উনি এত আন্তরিক ভাবে আমাদের সাথে কথা বললেন। আমাকে বলা হয়েছিল যে 15 মিনিট সময় পাবেন আপনি, আর ঠিক আছে এর মধ্যেই আপনাকে সব কথা বলে ফেলতে হবে, কারণ উনি খুব ব্যস্ত, নিশ্চয়ই তিনি ব্যস্ত। তারপরে কিন্তু যখন মাননীয় প্রেসিডেন্ট আসলেন আমাদের সামনে, এত সুন্দর একটা হাসি দিয়ে আমাদের আমার গায়ে আমার মাথায় হাত দিলে বলে বসো বসো, আর মা তো ওনাকে দেখেই কান্নাকাটি শুরু করে দিলেন। তখন শব্দ বাবাকে নাড়ি তা বললেন, মাকে বললেন ভাবি আপনি কোনো কিছু চিন্তা করবেন না, আপনাদের সবকিছু দায়িত্ব আমি নেব। আর আমার মা বললো ওরা এখানে আসবে, বলছে হ্যাঁ নিশ্চয়ই আসবে, আমি একটা বাড়ির ব্যবস্থা করে দেবো, ওদের লেখাপড়া মানে যাবতীয় যা কিছু দরকার আমি শুরু করে দেবো। এটা কিন্তু আমরা চিরকৃতজ্ঞ, কারণ তার পরে পরেই তাকে চলে যেতে হয়েছিল। এমন একজন প্রেসিডেন্টকে আমাদের অনেক দরকার ছিল, তিনি সবসময় সঠিক পথটা বেছে নিতেন এবং খুব তাড়াতাড়ি সেই ডিসিশনগুলো নিয়ে নিতে পারতেন। তার ছেলে আর কিছু যোগ্য পুত্র প্রধানমন্ত্রী, অত্যন্ত আনন্দিত আমি। আমার অনেক দোয়া রইল তার জন্য, এদিন যেন খুব সুন্দরভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারেন, মানুষের কাজে থাকতে পারে। এই বর্ষটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে বছরব্যাপী হবে। আমার মনে হয় খুব এটা ভালো প্রস্তাব, নজরুলের এত দিক আছে, কাজী নজরুল ইসলামের মানবতার আছে, সাম্যের আছে এবং তার গান, যে গান দিয়ে তিনি বিশ্ব জয় করেছেন, বাঙালির মন জয় করেছিলেন এক সময়, সেই গান কিন্তু আজও আমরা
7: অত্যন্ত প্রাসঙ্গিকভাবে পাই। জীবনের নানান দিক যে কোনো সময় আমরা তার গানে মানে শক্তি খুঁজে পাই। আমার অনেক একটা আবেদন থাকবে যে সব স্কুল কলেজে ছেলে মেয়েদের এখন থেকেই যদি নজরুল বক্সের কাজগুলো শুরু করে দেওয়া যায় তাহলে একদম নেক্সট ইয়ার মানে 25 মে পর্যন্ত তারা এই কাজটা নিয়ে মেতে থাকবে এবং ভুলে যাবে না, একটা দিন মনে করার জন্য কবি নজরুলকে মনে করবে না। সেই জন্য স্কুলে তার জীবনটা আসলে পড়ানো উচিত, কারণ এখনো কাজী নজরুল ইসলামের জীবন নিয়ে তেমন ভাবে তাদের কাছে বলা হয়নি, কারণ অনেকেই এখনো অনেক রকম গল্প কথা কাজী নজরুল ইসলামের জীবন নিয়ে ভাবেন। আমার মনে হয় যে একজন কয়েকজন যে একটা কমিটি গঠন করে কয়েকজন জীবনীকারকে দিয়ে তার ভালো সঠিক জীবনটাকে প্রতিটি স্কুল কলেজে বাংলাদেশের শহর থেকে এবং গ্রামের মধ্যে সব স্কুলগুলোতে যদি তার সঠিক জীবনটা পৌঁছে দেওয়া যায় এবং ছাত্রছাত্রীর কাছে বলা যায় আমার মনে হয় এটা খুব গুরুত্বপূর্ণ একটা দিক সম্পূর্ণ হবে। এবং এই কাজগুলো কিন্তু নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করবো যাতে কাজী নজরুল ইসলামের সঠিক জীবনটা যেন সকলে বুঝতে পারে এবং পৌঁছানো যায়।
3: ধন্যবাদ। আমার মনে হয় শিল্পীবৃন্দের কথা এবং খিলখিলাপুর কথা শোনার পরে আমার কাছে মানে ওনারা কথা বলার পরে আমার কাছে মনে হয় অনুষ্ঠান এই অনুষ্ঠানটা কিছুটা হলেও পরিপূর্ণ হয়েছে, অনুষ্ঠানটা কিছুটা হলেও পরিপূর্ণ হলো। আমি আমি দেখছিলাম সেক্রেটারি সাহেব নোট করছিলেন যখন শিল্পীবৃন্দ কথা বলছিলেন, ওনারা কিছু পরামর্শ দিয়েছেন, আমি শিওর এটা সেক্রেটারি সাহেব নোট করেছেন। এবং আমি এতটুকু বলব শিল্পীবৃন্দকে আপনারা যারা বক্তব্য রেখেছেন আপনাদের পরামর্শ গুলো যতটুকু সম্ভব আমরা বাস্তবায়ন করার অবশ্যই সর্বোচ্চ চেষ্টা করব সরকার থেকে।

0: প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী নজরুল বর্ষ উপলক্ষে প্রকাশিত স্মারক ডাক টিকিট অবমুক্ত এবং নজরুল বর্ষ লেগো উন্মোচন করবেন।
1: ছয়টা সেট অনুমোদন করে দিয়েছিলেন স্যার, ছয়টাই করতে বলেছেন।
2: হ্যাঁ আসেন আসেন আসেন আসেন।
1: ছয়টা স্যার ওই একটা একটা করে আমরা সিল করে দিয়েছি স্যার, আর বাকি ছয়টা স্যার একটু আপনি
2: সই করতে হবে
1: স্যার। স্যার আগে একটা করে সিল দেবেন স্যার। অনুমোদন করা হয়েছে
2: ফোনটা তো সিগনেচার করবো
3: ছবি আছে।
0: মাননীয় প্রধানমন্ত্রী স্মারক ডাক টিকিট উন্মোচন করছেন এবং লঘু উন্মোচন করছেন। আমরা এক করতালির মাধ্যমে এই পর্বটিকে আমরা উদযাপন করি।
4: আমাকে একটা সাইন দিয়ে দাও। হ্যাঁ ছটা দিয়ে দিয়েছি
1: ম্যাডাম, ছয়টার দিয়ে একটা।

0: 几个钟的位置，
1: 星期三还挺凉快的。
0: 不对。
2: জি কালকে ইংল্যান্ড জিতেছে।
3: সব নম্বর খুব অসুস্থ
2: সবসময় ওনারা দেখি ওই কয়েকটা স্যাম্পল নিয়ে আসে আর একটা বলে করতে স্ট্যাম্প আর এনভেলপ। তো আমাকে কেন

0: কোনদিনে এক টাকা না করবেন, কয়েকটা করেন, একটু ডিফারেন্ট টাইপ হলে তো যারা কালেকশন করে ওদের কালেকশনের জন্য সুবিধা হবে, বিভিন্ন রকম থাকবে।
1: বলবীর বল মহাবিশ্বের মহাকাশ পারি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভোরক দোলক ভোরক বিদিয়া ক্ষোধারসর আয়স চলিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্বাত্রী সুখী। এবার আজকের অনুষ্ঠানের প্রধানমন্ত্রী বন প্রজাপতি বাংলাদেশ সরকারের সামনে প্রধানমন্ত্রী জনাব রহমান এমপিকে প্রধান অতিথির ভাষণ প্রদান এবং নতুন বর্ষকে অনুষ্ঠান করার শুভ ঘোষণা করার জন্য সবিনয়
0: বিসমিল্লাহ রহমান রহিম। নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের উপস্থিত বিশিষ্ট নজরুল গবেষকবৃন্দ, শিল্পীবৃন্দ, মন্ত্রিপরিষদের সদস্য এবং উপদেষ্টাবৃন্দ, জাতীয় সংসদের সদস্যবৃন্দ, সারা দেশের জেলা এবং উপজেলায় এই মুহূর্তে অনলাইনে যারা আমার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন, সংযুক্ত রয়েছেন এবং উপস্থিত সকল উপস্থিতিবৃন্দ, আসসালামু আলাইকুম। জাতীয় কাজী নজরুল ইসলাম এই বাংলাদেশের ভূখণ্ডে হয়তো জন্মগ্রহণ করেননি, তবে অবশ্যই তার হৃদয় জুড়েছিল সমগ্র বাংলাদেশ। বাংলাদেশও তাকে হৃদয় দিয়ে ভালোবেসেছে। কিশোরবেলায় ১৯১৪ সালে তিনি প্রথমবারের মতো ময়মনসিংহ ত্রিশালে এসেছিলেন। কবি সেই স্মৃতি বিজড়িত ত্রিশালকে নজরুল সিটি ঘোষণার সম্ভাব্যতা খতিয়ে দেখার জন্য এরই ভিতরে নির্দেশনা দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। এর পাশাপাশি ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে এই বছরটিকে নজরুল বর্ষ ঘোষণা করা হয়েছে। বিদ্রোহী কবি, প্রেমের কবি, বিরহের কবি, তারুণ্যের কবি, বাংলাদেশের ঐতিহ্যের কবি কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় সাহিত্য সংস্কৃতির ইতিহাসের এক অবিস্মরণীয় নাম। পরাধীন, পর্যদুস্ত, পরাভূত জাতির ভাগ্যাকাশে তার আবির্ভাব ছিল আলোক বর্তিকার মতন। মাতৃভূমিকে ভালোবাসার ক্ষেত্রেও তিনি আমাদের অন্যতম প্রধান দিশারি। আমাদের জীবন, আশা আকাঙ্ক্ষা, স্বপ্ন সংগ্রাম, সাহিত্য সংস্কৃতি, ইতিহাস ঐতিহ্য তার রচনার মধ্যে মহিমায় সৌন্দর্য নিয়ে বাক্সময় হয়ে রয়েছে। কবি নজরুলের সৃষ্টিশীলতার মধ্যে আতিথ্য রয়েছে সকল কালের সকল মানুষের। অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে তিনি আমাদের অনুপ্রেরণা। তার প্রাসঙ্গিকতা এবং প্রয়োজন কখনোই ফুরোয় না। আমাদের মহান মুক্তিযুদ্ধে তার কবিতা ও গান ছিল অনুপ্রেরণার প্রবল উৎস। তেমনি আমাদের সকল আন্দোলন সংগ্রামে তার সৃষ্টিশীলতাই হয়ে ওঠে প্রতিবাদ প্রতিরোধের মূল ভাষা। তিনি আমাদের জাতীয় জীবনের অনিবার্য অংশ, শুধু অতীত নয়, আজকের প্রজন্মের জন্য, এমনকি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য নজরুল আমাদের জীবনে প্রাসঙ্গিক। এ কারণে আমাদের জাতীয় কবির জীবন ও কর্মের সঙ্গে গণমানুষ, বিশেষ করে বর্তমান প্রজন্মের সম্পর্ক আরো গভীর ও নিবিড় করার লক্ষ্যে নানা আয়োজনে নজরুল বর্ষ শুরু করা হয়েছে। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, নজরুল বর্ষ উদযাপনের লক্ষ্যে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে অনেক সরকারি কর্মকর্তাগণ উপস্থিত রয়েছেন, বেশ কয়েকজন নজরুল গবেষক এবং নজরুল সঙ্গীত শিল্পীগণ এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমার সামনে, এবং আমি ধরে নিচ্ছি যে ওপাশেও যারা আছেন, বিভিন্নভাবে কানেক্টেড যারা আছেন অনলাইনে, সেখানেও শিল্পীগণ কিছু হলেও রয়েছেন। আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন। তবে একটি আবদ্ধ ঘরে বসে আজ যেভাবে নজরুল বর্ষ উপলক্ষে বছরব্যাপী কর্মসূচি উদ্বোধন করছি, স্মারক ডাক টিকিট এবং লোগো উন্মোচন করছি, এই উদ্বোধন অনুষ্ঠানটাকে আমি একটু ভিন্নভাবে আশা করেছিলাম। আমার সামনে এখানে যেখানে আমরা প্রেজেন্ট আছি, আমি চেষ্টা করেছিলাম সেই ভিন্নতা আনার জন্য। কিছুটা হলেও হয়তো বা সফল হয়েছি, তবে পুরোপুরি মনে হয় সফল হয়নি, কারণ সারা দেশে এরকম শিল্পী আরও ছড়িয়ে আছেন। আমি যে কথাটি এখন বলতে চাচ্ছি, শিল্পীবৃন্দ ছাড়া, গবেষকবৃন্দ ছাড়া, অন্য যারা আছেন, দয়া করে কেউ কিছু মনে করবেন না। আজকের এই অনুষ্ঠানের আমন্ত্রণ পত্রে লেখা রয়েছে যে সকল বিভাগীয় কমিশনার জেলা এবং নির্বাচিত 74টি উপজেলার উপজেলা অফিসার, নির্বাহী অফিসারগণ ভার্চুয়ালি সংযুক্ত থাকবেন। আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি সেটা বোধহয় এরকম হলে আমার সাথে নিশ্চয়ই অনেকে একমত হবেন, কার্ডের ভাষাটা যদি এরকম হতো যে সকল বিভাগীয় জেলা এবং উপজেলা পর্যায়ে নজরুল গবেষক, নজরুল শিল্পী, নজরুল প্রেমিকগণ ভার্চুয়ালি সংযুক্ত থাকবেন, তাহলে বোধহয় এটা অনেক বেশি যৌক্তিক এবং সামঞ্জস্যপূর্ণ বলে আমার কাছে মনে হয়। উপস্থিতিবৃন্দ, এই কথাটি বা এই উপলব্ধিটার কারণ হল আমাদের যে ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠান, এই অনুষ্ঠানটি যখন আমরা করি সেই অনুষ্ঠানে যদি আমরা বলতাম, যে কটি অনুষ্ঠান হয়েছে তার মধ্যে যদি আমরা বলতাম যে নজরুল গবেষক, নজরুল শিল্পী, নজরুল প্রেমী মানুষেরা ভার্চুয়ালি সংযুক্ত থাকবেন ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ডে, তাহলে কেমন শোনাত ব্যাপারটা, বা তাহলে দেখতে কেমন লাগত। ঠিক এ কারণেই আমি উদাহরণটা দিলাম যাতে বুঝতে সকলের সুবিধা হয়। ঠিক এ কারণেই আমি নজরুল বর্ষ উদযাপনে সকল বিভাগীয় কমিশনার জেলা এবং নির্বাচিত 74টি উপজেলার উপজেলা নির্বাহী অফিসারগণ ভার্চুয়ালি সংযুক্ত থাকবেন এই কথাটা, মানে টোটাল বিষয়টার সাথে একটু অবশ্যই ওনারা থাকবেন, বাট এটার সাথে যদি অন্যরাও থাকতেন যাদের থাকাটা উচিত ছিল তাহলে এটাই আমি বোঝানোর চেষ্টা করছি। আশা করি আমি সকলকে, বিশেষ করে আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়ের যারা মন্ত্রী সাহেব সহ, সেক্রেটারি সাহেব সহ যারা উপস্থিত ছিলেন, প্রতিমন্ত্রী সহ, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি কি চাইছি আসলে, এবং আমার সাথে নিশ্চয়ই শিল্পীগণ এবং গবেষকগণ নিশ্চয়ই একমত হবেন। সকল উপস্থিতিবৃন্দ, তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহ, কৃত্রিম বুদ্ধিমত্তা সীমাহীন ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব আমাদের নতুন প্রজন্মের সামনে একদিকে যেমন জ্ঞানের দ্বার উন্মোচন করে দিয়েছে, অপরদিকে মূল্যবোধ হারিয়ে বিপদগামী হওয়াও পথ উন্মুক্ত করেছে হয়তোবা। এমন একটি জটিল বাস্তবতায় কাজী নজরুল ইসলামের আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুমবাগে উঠব আমি ডাকি, কিংবা থাকব না কো বদ্ধ ঘরে, দেখব এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে। এই ধরনের নৈতিক মূল্যবোধ সম্পন্ন ছড়া বা কবিতা আমাদের প্রজন্মের সামনে আশার আলোক পত্রিকা নিয়ে হয়ে উঠতে পারে। এ কারণেই কবি নজরুলকে নিয়ে আলোচনা মন্ত্রণালয় কিংবা সরকারি অফিসের চার দেওয়ালে আবদ্ধ না রেখে তার সাহিত্য কর্ম, তার জীবনবোধ পৌঁছে দিতে চাই মানুষের ঘরে ঘরে, যেই অ্যাডভাইসটি আমাদেরকে শিল্পীগণ তাদের বক্তব্যে উল্লেখ করেছেন। কবি নজরুলের জীবন ও কর্ম, তার চিন্তা দর্শন ছড়িয়ে দেওয়া প্রয়োজন প্রজন্ম থেকে প্রজন্মতরে। কবি নজরুল নিজেও তার অভয় সুন্দর কবিতায় লিখেছেন, আমি গেলে যারা আমার পতাকা ধরিবে বিপুল বলে, সেই সে অগ্র প্রতীকের দল এসো এসো পথতলে। উপস্থিত শ্রোতৃবৃন্দ, নজরুল বর্ষ উদযাপনে বছরব্যাপী কর্মসূচি আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে, ফলে সাহিত্য সম্মেলন, গবেষণা সেমিনার, সাংস্কৃতিক উৎসব, নজরুল সঙ্গীতের আসর, প্রকাশনা কার্যক্রম, নাট্য উৎসব এবং চিত্র প্রদর্শনী সহ নানা আয়োজনের মাধ্যমে জাতীয় কবিকে, কবির সৃষ্টিকে জনপরিসরে আরো বিস্তৃতভাবে তুলে ধরার একটা উপলক্ষ তৈরি হয়েছে। ডিজিটাল মাধ্যমেও আজকে যেরকম আমরা ডিজিটাল মাধ্যমে মোটামুটি সারা দেশে এই অনুষ্ঠানটি উদ্বোধন করছি, সে একইভাবে ডিজিটাল মাধ্যমে তার সাহিত্য এবং সঙ্গীত সংরক্ষণ এবং তার সাহিত্যকর্ম আন্তর্জাতিক পরিসরে আরও বিস্তৃতভাবে প্রচারের সুযোগও কিন্তু তৈরি হয়েছে। আসুন এই সুযোগটিকে কাজে লাগিয়ে সারা দেশে নজরুল বিশেষজ্ঞ তথা নজরুল প্রেমীদের নিয়ে গঠিত নজরুল বর্ষ উদযাপন জাতীয় কমিটির মাধ্যমে দেশের সকল জেলা উপজেলা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে বছর জুড়ে প্রতিটি অনুষ্ঠান সফলভাবে পালন করা অত্যন্ত জরুরি বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। উপস্থিতিবৃন্দ, যারা নজরুল বিশেষজ্ঞ তারা কবিকে নানাভাবে নানা বিশেষণে ভূষিত করে থাকেন। একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার কাছে মনে হয় আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলেন বাংলাদেশের মন। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যেমন বলেন, গাহি সাম্যের গান, সেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, সেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান। উপস্থিতিবৃন্দ, অপশক্তি নিজেদের হীন দলীয় স্বার্থে মানুষের মধ্যে বিভেদ বিরোধ সৃষ্টির অপচেষ্টা চালালেও সবাই মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমান কালের মূল্যবোধ। বর্তমান সরকারও এমন এক রাষ্ট্র এবং সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছে যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ নির্বিঘ্নে নিরাপদে বসবাস করবে। শুধু মানুষেরই নিরাপত্তা নয়, আসুন কোন প্রাণীও মানুষের হিংস্রতার শিকার যেন না হয়, বর্তমান সরকার সেটিও নিশ্চিত করতে চায় এবং আপনাদের সকলের সহযোগিতায় সরকারের পক্ষে সম্ভব সেটিকে নিশ্চিত করা। পরিশেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন কর্ম সাহিত্য সঙ্গীত দর্শন এবং মানবিক চেতনাবোধের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আনুষ্ঠানিকভাবে আমি নজরুল বর্ষ 2026-2027 এর বছরব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি নজরুল বর্ষ উদযাপনের মাধ্যমে দেশে বিদেশে জাতীয় কবির সৃষ্টিকর্ম নতুনভাবে মূল্যায়িত হবে।
1: মাননীয় প্রধানমন্ত্রীকে তার প্রেরণা সঞ্চারী গভীর বিশ্লেষণদ্রবী ও দিক নির্দেশনামূলক ভাষণের জন্য আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সমৃদ্ধ শুভমন্ডলী, মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘটতে যাচ্ছে। আমি সম্মানিত সভাপতি মহোদয়ের অনুমতি ক্রমে আজকের অনুষ্ঠানের এখানে সমাপ্তি ঘোষণা করতে চাই।
2: এবং শারিক ডাক টিকিট এই উপলক্ষে শারিক ডাক টিকিট প্রকাশ করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে তিনি কিন্তু এই যে বর্ষব্যাপী 2026-27 বর্ষব্যাপী নজরুল বর্ষ যে উদ্বোধন করলেন তার একটি লোগো তিনি উদ্বোধন করলেন। সুপ্রিসিদাপন্থী এই অনুষ্ঠানে সরাসরি সম্পর্কের এতক্ষণ অগ্রসর ছিলাম আমি ধারা হাসি, আমি ফাতিমা কুত্তমিনি, প্রকাশের দায়িত্বে ছিলেন মোহাম্মদ মুস্তাফা চৌধুরী ও মোহাম্মদ শামী মাহমুদ, প্রবেশ নির্দেশনায় তাপস কান্তি তালুকদার, স্টুডিও তত্ত্বাবধানে হাসনাতুর আজম ও মোহাম্মদ আমিনুল ইসলাম, সরাসরি সম্প্রচারের সমন্বয়ক ছিলেন এডিএম মাহবুবুর রহমান, অনুষ্ঠান তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, অনুষ্ঠান নির্দেশনায় মোহাম্মদ বশির উদ্দিন, এই সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় ছিলেন এ এস এম জাহিদ মহাপরিচালক বাংলাদেশ বেতার এবং আজকের সরাসরি সম্প্রচার প্রযোজনা করলেন মোহাম্মদ আশরাফুল ইসলাম। শুভেচ্ছা বন্ধুরা, আপনাদের সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে ফিরিয়ে নিয়ে যাচ্ছি জাতীয় বেতার ভবন স্টুডিওতে।
3: ২৬ ২০২৭ পালনের উদ্বোধনী অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠানে একযোগে প্রচারিত হল ঢাকা ক 693 কিলো হার্টস এফএম 90 মেগা হার্টসে, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল, সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্বশ্র কেন্দ্রের এফএম ব্যান্ড এবং ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে।

এতক্ষণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, বাংলাদেশ সচিবালয়স্থ মন্ত্রী পরিষদ বিভাগের সম্মেলন কক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টি কর্ম চেতনা ও দ্রোহের সম্মেলনে বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করলেন। যে অনুষ্ঠানে সকল বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, নির্বাচিত 74টি উপজেলার নির্বাহী অফিসারগণ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে যুক্ত ছিলেন। অনুষ্ঠানটি এতক্ষণ ঢাকা কেন্দ্রের মাধ্যমে সরাসরি সম্প্রচার করে শোনানো হল মিডিয়ামে 537.63 মিটারে 558 কিলোহার্সে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। প্রিয় শ্রোতা, এর সাথে বিদায় নিচ্ছি আমাদের আজকের বিশেষ অধিবেশন থেকে। ভালো থাকুন, সুন্দর থাকুন। শিব প্রত্যাশায় দ্বিতীয় অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। শুভ সকাল।

Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Bangladesh betar khulna. বেলা এগারোটা বেজে ৫৯ মিনিট আমাদের স্টুডিওর খড়িতে শুরু হলো আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে ৫৩৭.৬৩ মিটারে ৫৫৮ কিলোহার্সে, একই সাথে এফএম ব্যান্ড ৮৮.৮ মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় রয়েছে লুবনা হাসনা ফারুক মিষ্টি, অধিবেশন তত্ত্বাবধানে আছেন নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে আছেন প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল দায়িত্বে আছেন আহমেদ হাসান, মোহাম্মদ আতর রহমান গাজী এবং মোহাম্মদ রাকিবুল হাসান। অধিবেশনের শুরুতেই বাংলায় সংবাদ এবং আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা বাংলাদেশ বেতার, খবর পড়ছে তাসমি চৌধুরী। নজরুল বর্ষ ২০২৬-২৭ উপলক্ষে এক সভা সচিবালয়ে অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এতে সভাপতিত্ব করছেন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের সকল আন্দোলন সংগ্রামে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সৃষ্টি প্রধান প্রতিপাদ্য হিসেবে কাজ করেছে। সভায় অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন এবং নজরুলের সৃষ্টি ও কর্ম নিয়ে গবেষণাকারী শিল্পীদের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। সারা দেশে একযোগে আজ থেকে শুরু হয়েছে চলতি বছরের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এইচএসসি ও সমমানের পরীক্ষা। সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এবারের পরীক্ষায় মোট ১২,৭০,৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে ৬,২১,৯৬৯ জন ছাত্র এবং ৬,৪৮,৬১৪ জন ছাত্রী রয়েছে। এবার দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে একক ও অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ৯,৪৩৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মোট ২,৬৯৭টি কেন্দ্রে এই পরীক্ষায় অংশ নিচ্ছেন। স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় যোগ দিতে আজ সকালে তেহরানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। জানাজায় অংশগ্রহণ শেষে আগামী ৪ জুলাই স্পিকারের দেশে ফেরার কথা রয়েছে। সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে প্রবাসী বাংলাদেশিরা দেশে রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন, যা আগের অর্থবছর থেকে ১৭.৩% বেশি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী অর্থবছরের শেষ দিন অর্থাৎ ৩০ জুন একদিনেই প্রবাসীরা দেশে ১২০ মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন। এটি ২০২৫-২৬ অর্থবছরের সর্বোচ্চ বার্ষিক রেমিটেন্স অর্জন। গতরাতে ইউক্রেনের কিয়েভে রুশ বাহিনীর ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছে। এ সময় আরও ২৫ জন আহত হয়। কিয়েভের সামরিক প্রশাসন জানায়, হতাহতদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যকই শিশু। তারা অভিযোগ করেছে, রুশ বাহিনী ইচ্ছাকৃতভাবে আবাসিক এলাকায় হামলা চালানোয় বেসামরিক লোকজন প্রাণ হারাচ্ছে। কমে আসা জন্মহার বাড়াতে মা ও বাবা উভয়ের জন্য নতুন স্ববেতনে বাড়তি ছুটির ব্যবস্থা চালু করেছে ফ্রান্স। এতদিন ফ্রান্সে প্রথম সন্তানের ক্ষেত্রে মায়েরা প্রায় ৪ মাসের বেতনসহ মাতৃত্বকালীন ছুটি পেতেন। অন্যদিকে সন্তানের জন্মের পর বাবারা ২৮ দিনের ছুটির অধিকারী ছিলেন। গতকাল থেকে কার্যকর হওয়া নতুন বিধানের আওতায় বিদ্যমান ছুটির পাশাপাশি মা ও বাবা এখন নিজেদের মধ্যে বাড়তি ১ বা ২ মাসের ছুটি ভাগ করে নিতে পারবেন। এই অতিরিক্ত ছুটির প্রথম মাসে তারা নেট বেতনের ৭০% এবং দ্বিতীয় মাসে ৬০% পাবেন। সুদানে কলেরা মহামারী ছড়িয়ে পড়ায় কমপক্ষে ১২০ জনের মৃত্যু হয়েছে। গত মে মাস থেকে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে ১০০০-এর বেশি মানুষ কলেরায় আক্রান্ত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। গতকাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ তথ্য জানায়। সরকারি হিসাব অনুযায়ী সুদানে এটি কলেরা মহামারীর তৃতীয় দফার প্রাদুর্ভাব। ২০২৪ সালের জুলাই থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত দেশটিতে ১২৪,০০০-এর বেশি মানুষ কলেরায় আক্রান্ত হন এবং সর্বশেষ প্রাদুর্ভাবে মারা যান প্রায় ৩৫,০০০। বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা নক আউট পর্বে যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড ও বেলজিয়াম শেষ ১৬তে উঠেছে। আজ সান ফ্রান্সিসকোতে যুক্তরাষ্ট্র ২-০ গোলে বসনিয়া হার্জেগোভিনাকে হারিয়েছে। এর আগে গতরাতে যুক্তরাষ্ট্রের আটলান্টায় ইংল্যান্ড ২-১ গোলে ডিআর কঙ্গোকে এবং সিয়াটলে বেলজিয়াম ৩-২ গোলে সেনেগালকে পরাজিত করে। ক্রিকেট। আজ ইংল্যান্ডে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে। ওভালে বাংলাদেশ সময় রাত ১১:৩০টায় খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা একটায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার, আজ সন্ধে ছটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে

0: মেঘাচ্ছন্ন থাকতে পারে। হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল বাংলাদেশ বেতার খুলনা। জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি। বৃক্ষরোপণ বিষয়ক জীবন্তিকা মেলা ২:৫০। বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ প্রচারিত হবে যথারীতি বেলা ১:০৫। আধুনিক গান শুনবেন এইচ এম বাহাদুল করিমের কণ্ঠে দুপুর ১:৩০। ছায়াছবির গান বিকেল ৩:০৫ এবং বিকেল ৪:০৫। রবীন্দ্রসঙ্গীত শুনবেন কৃষ্ণ ব্যানার্জির কণ্ঠে দুপুর ১২:২০ এবং চৈতালী রায়ের কণ্ঠে বেলা ২:৩০। বাউল গান গোপাল দেবনাথের কণ্ঠে বেলা ২:৪০। বিকেল ৩:৩০ রয়েছে পাঁচ মিশালি গানের অনুষ্ঠান। পল্লীগীতির অনুষ্ঠান রাখালিয়া সন্ধ্যে ৬:১০ এবং বিজন দেবনাথের কণ্ঠে দুপুর ১২:৪০। এছাড়া এফএম ৮৮.৮ মেগাহার্জ এনএইচকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত ৯:০০। শুনলেন আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি।

0: বাংলাদেশ বেতার খুলনা, আমাদের অনুষ্ঠান সম্পর্কে একটি ঘোষণা। বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের তিনটি একদিনের আন্তর্জাতিক ও তিনটি টি টোয়েন্টি ক্রিকেট খেলা চলতি ধারা বিবরণী আগামী 6 জুলাই সোমবার থেকে 19 জুলাই রবিবার 2026 তারিখ পর্যন্ত বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের মাধ্যমে সরাসরি সম্প্রচার করে শোনানো হবে। মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, 558 কিলোহার্জে, এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে শোনার আমন্ত্রণ রইল। বাংলাদেশ বেতার খুলনা এক্ষুনি প্রচারিত হচ্ছে স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি মোহাম্মদ ইকবাল আলম চৌধুরী। আজ থেকে শুরু হয়েছে HSC ও সমমানের পরীক্ষা 2026। যশোর শিক্ষা বোর্ডের অধীনে 1,17,177 জন ছাত্রছাত্রী এবছর HSC পরীক্ষায় অংশগ্রহণ করছে। এর মধ্যে 56,908 জন ছাত্র এবং 60,189 জন ছাত্রী। মোট পরীক্ষার্থীর মধ্যে মানবিক বিভাগে 81,960 জন, বিজ্ঞান বিভাগে 22,723 জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে 12,494 জন শিক্ষার্থী পরীক্ষা অংশ নিয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় 23,547 জন, সাতক্ষীরায় 12,277, বাগেরহাটে 8,229, যশোরে 19,791, ঝিনাইদহে 14,702, মাগুড়ায় 7,055, নড়াইলে 4,699, কুষ্টিয়ায় 15,383, চুয়াডাঙ্গায় 7,579 এবং মেহেরপুর জেলায় 3,915 জন পরীক্ষার্থী রয়েছে। যশোর বোর্ডের অধীনে 10 জেলার 240টি কেন্দ্রে 570টি কলেজের পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করছে। এদিকে খুলনা মেট্রোপলিটন পুলিশ KMP HSC ও সমমানের পরীক্ষা উপলক্ষে মহানগরীতে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে। পরীক্ষা কেন্দ্রের চতুর্দিকে 200 গজের মধ্যে 5 বা ততোধিক ব্যক্তি একত্রে চলাফেরা ও মিছিল করতে পারবেন না। এছাড়া পরীক্ষা কেন্দ্র এলাকায় কেউ কোনো প্রকার অস্ত্রশস্ত্র, ছুরি, লাঠি, বিস্ফোরক দ্রব্যাদি বা ওই জাতীয় কোনো পদার্থ বহন করতে পারবেন না এবং কোনো বাদ্যযন্ত্র বা লাউড স্পিকার দ্বারা উচ্চস্বরে শব্দ করতে পারবেন না। পরীক্ষা কেন্দ্রের আশেপাশে 200 গজের মধ্যে ফটোস্ট্যান্ড মেশিন বন্ধ রাখতে হয়েছে। এ আইন অমান্যকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা

0: অতি জরুরি। তিনি গতকাল নগর ভবনে খুলনা সিটি কর্পোরেশনে কর্মরত চালকদের চোখের দৃষ্টি পরীক্ষা ও চশমা প্রদান অনুষ্ঠানের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন। প্রশাসক জনকল্যাণমূলক এ উদ্যোগ গ্রহণ করায় সংস্থার সাথে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান এবং এ কার্যক্রমে চালকরা খুবই উপকৃত হবেন বলে মন্তব্য করেন। কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদ, সচিব মোহাম্মদ রেজা রশিদ, প্রধান প্রকৌশলী মসিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল ইমরান সহ অন্যান্য কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। পরে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর 20, 23, 25 ও 26 নম্বর ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক সংলগ্ন ড্রেনের পেরিমাটি উত্তোলন, বর্জ্য ও পানি নিষ্কাশন ব্যবস্থা, মশক নিধন কার্যক্রম ও পানি নিষ্কাশন ব্যবস্থা পরিদর্শন করেন। এ সময় ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খুলনা 5 আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আজগর লবি বলেছেন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কোনো ছাড় দেওয়া হবে না, মাদকসেবী এবং মাদক বিক্রেতাদের কোনো ঠাঁই হবে না ডুমুরিয়া ফুলতলার মাটিতে। তিনি গতকাল ডুমুরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। সংসদ সদস্য বলেন, যুব সমাজ আজ ধ্বংসের পথে, মাদকে ছেয়ে গেছে গোটা সমাজ, এই অবস্থা আর চলতে দেওয়া যায় না। প্রধানমন্ত্রী মাদককে জিরো টলারেন্সের আওতায় আনার নির্দেশ দিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতিত্বে সহকারী কমিশনার ভূমি ও থানার অফিসার ইনচার্জ সহ উপজেলা পরিষদের সকল কর্মকর্তা, প্রেস ক্লাবের সভাপতি, বিএনপি নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। পরে সংসদ সদস্য ডুমুরিয়া উপজেলার মাসিক সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। এ সময় তিনি দলমত নির্বিশেষে সকলকে উপজেলার উন্নয়নে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান। মাগুরা সদর উপজেলার 65টি শিক্ষা প্রতিষ্ঠানে গতকাল শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ করা হয়। সংসদ সদস্য মোহাম্মদ মনোয়ার হোসেন উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সব বিতরণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতিত্বে শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। এদিকে সাতক্ষীরা সদর উপজেলা সমাজসেবা কার্যালয় চত্বরে গতকাল উপজেলার 50 জন সুবিধাবঞ্চিত প্রতিবন্ধী ও ঝুঁকিপূর্ণ শিশু এবং তাদের পরিবারের মধ্যে ফ্যামিলি কিট বক্স বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি হিসেবে এসব বিতরণ করেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তার সভাপতিত্বে উপজেলা সমবায় কর্মকর্তা সহ সুবিধাভোগী পরিবারের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গতকাল বাগেরহাটের চিতলমারী উপজেলার 800 ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে ধান বীজ ও সার বিতরণ করা হয়। সংসদ সদস্য মশিউর রহমান খান উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সব বিতরণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দ সহ উপকারভোগীরা এ সময় উপস্থিত ছিলেন। এ সময় প্রত্যেক কৃষককে 5 কেজি ধান বীজ এবং 10 কেজি করে ডিএপি ও এমওপি সার দেওয়া হয়। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যে 6টা 5 মিনিটে ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন একটি দেশের গান সাবিনা ইয়াসমিনের কণ্ঠে। গানে কথা লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান।

দেশের গানটি শুনলেন সাবিনা ইয়াসমিনের কণ্ঠে, বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন দুখানি রবীন্দ্রসঙ্গীত কৃষ্ণা ব্যানার্জির কণ্ঠে।

দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন শিল্পী ছিলেন কৃষ্ণা ব্যানার্জি, বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন দুটি আধুনিক গান এইচ এম বাহারুল করিমের কণ্ঠে, গান দুটির গীতিকার রেজাউল করিম।

দুখানে আধুনিক গান শুনলেন এইচএম বাহালুর করিমের কণ্ঠে। গান দুটির গীতিকা ছিলেন রেজাউল করিম। বাংলাদেশ বেতার খুলনা আমাদের আয়োজন মূলে এখন রয়েছে পল্লী গান, শিল্পী বিজন দেবনাথ।

দুখানি পল্লী গান শুনলেন বিজন দেবনাথের কণ্ঠে বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন আল্লাহ পাকিস্তানি হামদ।

আল্লাহকে শনি হামদ শুনলেন। মানুষের সঙ্গে অপকার সুযোগ ব্যবহার করিও না এবং জমিনের উপরে দম্ভ ফড়ে চলিও না। নিশ্চয় আল্লাহ তাআলা দাম্ভিক ও অহংকারকারীকে পছন্দ করেন না। আর তুমি নিজ চলনে মধ্য পন্থা অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্ন স্বরে বলো, অর্থাৎ শোরগোল করিও না। আল কোরআন বাংলাদেশ বেতার খুলনা। এখন প্রচারিত হচ্ছে পবিত্র জোহরের নামাজ, রাজান এবং দোয়া।

0: آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আল্লাহ তাআলার খাস বান্দা তারা যারা জমিনের উপরে বিনয়ের সঙ্গে চলে। আল কোরআন বাংলাদেশ বেতার খুলনা, এখন বেলা একটার ইংরেজিতে সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

আসসালামু আলাইকুম। নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাইয়ার নাইরে ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। কবিগুরুর লেখা এই কবিতাটি ছিল আষাঢ়ের ঝরঝর মুখর বাদর দিনের জন্য। আষাঢ় যদিও শুরু হয়ে গেছে, তবু সেভাবে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না বাইরে। এই ঠিক এই মুহূর্তে, এই দুপুর বেলায়, এই অপরাহ্নে আপনারা যারা আমাদের এই অনুষ্ঠান শুনছেন, সকলকে একরাশ প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের আয়োজন। যেহেতু বাইরে খরতাপ চলছে, বাইরে এখনও রোদ রয়েছে আর সময়টা ঠিক দুপুর, তাই যে যেখান থেকেই বাইরে যাচ্ছেন, কাজে বের হচ্ছেন, চেষ্টা করবেন সাথে একটি ছাতা অথবা বিশুদ্ধ এক বোতল পানি রাখতে। পরিষ্কার ঢেলাঢালা সুতির কাপড় ব্যবহার করবেন, তবে নিশ্চয়ই এই তাপদাহ থেকেও আপনি বেঁচে থাকতে পারবেন। নিজে যত্নবান হন, আপনার পরিবারের শিশু ও বয়োবৃদ্ধদের প্রতিও যত্নশীল হন। নিশ্চয়ই সচেতনতাই পারবে আমাদেরকে সুস্থ ও নিরাপদ রাখতে। সুপ্রিয় শ্রোতা, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের আয়োজনে, যেখানে আপনাদেরকে আমরা শুনিয়ে থাকি ছায়াছবির জনপ্রিয় সব শিল্পীদের গান, যা শুনতে চেয়ে আপনারা আমাদের কাছে অনুরোধ করে থাকেন। এই অনুষ্ঠানে একই সাথে আমরা আপনাদের সাথে কথা বলবো সরাসরি। নম্বরটি হচ্ছে 01974121970। এই নম্বরে ফোন করে আপনারা আমাদেরকে জানাতে পারেন আপনাদের পছন্দের গানের অনুরোধটি। আর এই মুহূর্তে আপনাদের সাথে আমি যুক্ত রয়েছি সঞ্জনা খান, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন আহমেদ হাসান, অধিবেশন তত্ত্বাবধান করছেন সামিয়া আক্তার। আমরা চলে যাব গানের কাছে। অনুষ্ঠানের প্রথম গানটি নেওয়া হয়েছে চাপাডাঙ্গার বউ শীর্ষক ছায়াছবি থেকে, গানের শিল্পী খুরশিদ আলম। গানটি শুনতে চেয়েছেন সুফল বিশ্বাস, তিনি রায়ের মহল খুলনার বন্ধু। চলুন সুফল, আপনার পছন্দের গান দিয়ে শুরু হোক আমাদের আজকের এই আয়োজন।

সুপ্রিয় শ্রোতা, এবারের গানটি শুনবেন কুলিছায়া ছবি থেকে। গানটি শুনতে চেয়েছেন তুহিন, গোপালনগর, কুষ্টিয়ার বন্ধু, এন্ড্রু কিশোর ও রিজা পারভিনের কণ্ঠে।

0: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
1: আপনাকে ধন্যবাদ।
0: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
1: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ব অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানবো প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
1: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলি হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচার ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
0: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
1: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম, সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
0: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
1: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার NID বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যেই মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায় তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এই বিষয়ে জানতে পারবে।
0: আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
1: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
0: এই ক্ষেত্রে কি বর্গা চাষীরা এই সুবিধা পাবে?
1: হ্যাঁ অবশ্যই, বর্গা চাষীরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত তারাও এই সুযোগের আওতায় আসবে।
0: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো।
1: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে, হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারে ডিলারের দোকানে যাবে, সেখানে পস মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
0: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
1: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে NID বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড আমাদের জাতীয় পরিচয়পত্র সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
0: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
1: সরকারি পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী চার বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
0: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
1: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
0: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
1: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায় তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
1: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদের ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
0: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোন কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
1: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায় তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
1: ধন্যবাদ আপনাকে।
2: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান। এবারে শুনবেন ভাঙচুর ছায়াছবি থেকে নেওয়া গান, শিল্পী এন্ড্রু কিশোর ও কনক চাপার কণ্ঠে। গানটি শুনতে চেয়েছেন বুলবুল আহমেদ, ভেড়ামারা কুষ্টিয়ার বন্ধু।

0: সুপ্রিয় শ্রোতা, সময় হয়ে গেছে আপনাদের সাথে সরাসরি যুক্ত হবার। 0197412170 এই নম্বরে ফোন করে সরাসরি জানাতে পারেন আপনার পছন্দের গানের কথা। প্রথম যে বন্ধুর সাথে যুক্ত হচ্ছি, কে রয়েছেন উপরে? ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে? জি জি, ফেরদৌস ওয়াহিদের কণ্ঠে।
1: ছবির নামটি আর একবার।
0: মেহেরবানু, জি জি, ধন্যবাদ ধন্যবাদ শ্রোতা আপনাকে। প্রথম অনুরোধটি আমাদের খুবই আন্তরিক এবং খুব সুন্দর একটি অনুরোধ এসেছে, আমরা নিশ্চয়ই চেষ্টা করবো রাখতে। কে রয়েছেন ফোনের অপর প্রান্তে?
1: হ্যালো, জি আদাব, কে বলছেন, কোথা থেকে?
0: জি জি,
1: ঠিক আছে,
0: ধন্যবাদ শ্রোতা। শ্রোতা বন্ধু, যে যেখান থেকে আমাদেরকে ফোনে সরাসরি সংযুক্ত হবেন, নিশ্চয়ই জানাবেন আপনার নাম, পূর্ণাঙ্গ ঠিকানাটি অবশ্যই। কে রয়েছেন সাথে? ওয়ালাইকুম আসসালাম শ্রোতা, কে বলছেন, কোথা থেকে?
2: ভালো আছেন?
0: জি ভালো আছি।
2: আমি বুলবুল আহমেদ, কাজীপাড়া ভাড়া থেকে।
0: জি,
2: ভাঙসুর ছায়া ছবির গান শোনানোর জন্য খুলনা বেতারে অনেক ধন্যবাদ।
0: জি আপনাকেও ধন্যবাদ।
2: নেক্সট টাইমে শোনাবেন ছায়া ছবির নাম স্বামী স্ত্রী যুদ্ধ।
0: জি,
2: স্বামী স্ত্রী যুদ্ধ ছায়া ছবি থেকে এন্ডের কণ্ঠে গানের কথা, জন্ম দিয়ে এসো আমাকে ও গো মা তুমি প্রিয় মা, অবশ্যই গানটি শোনাবেন আবু।
0: আচ্ছা নিশ্চয়ই।
1: শ্রোতা বন্ধু, আমরা রয়েছি 0197412170 নম্বরে। কে রয়েছেন? হ্যালো
2: হ্যালো
1: হ্যালো, জি শ্রোতা, কে বলছেন, কোথা থেকে? জি জি আদাব, বলুন।
2: আপুরা সবাই ভালো আছেন?
1: জি,
2: বুল্লার রায়েরমল বাজার থেকে মফর অন্নমন্ডল দোকানদার।
1: জি,
2: শোনা গেছে?
1: জি জি শ্রোতা, শুনতে পেয়েছি, আমরা শুনতে পাচ্ছি।
0: শিরোনামটি শুনতে চেয়েছেন, শিরোনামের যে গানটি। নিশ্চয়ই শ্রোতা, আপনারা যারা দূর থেকে ফোন করে জানতে চাচ্ছেন, সকলকে জানাই আমরা ভালো আছি, অনেক ভালো আছি। কে রয়েছেন সাথে? ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে? জি, আপনার নামটি আর আপনার টেলিফোন সেটটি ফোন থেকে একটু দূরে রাখতে হবে। মোহাম্মদ শুকুর আলী, পাবলা থেকে। আচ্ছা বলুন কোন গান শুন। আচ্ছা দুঃখিত বন্ধু, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেল। বুকের ভেতর আগুন ছায়া ছবি থেকে গান শুনতে চেয়েছেন, চেষ্টা করবো আপনার পছন্দের অনুরোধটি রাখতে। কে রয়েছেন সাথে? আসসালামু আলাইকুম।
3: হ্যালো দিদি, শুভদুপুর।
0: শুভদুপুর, কে বলছেন, কোথা থেকে?
3: দিদি আমি নিখিল বিশ্বাস, উত্তর বিলপাবলা আরামঘাটা খুলনা।
0: আচ্ছা বিলপাবলা খুলনা থেকে, জি বলুন।
3: একবার গানের অনুরোধ করছি, আমার অনুরোধের গান একটা বাজেনি।
1: জি শ্রোতা, আজকে অনুরোধ করুন,
0: আগামী দিন নিশ্চয়ই শোনানো হবে। বলুন কোন গান শুনবেন? আচ্ছা নিশ্চয়ই, ধন্যবাদ আপনাকে।
1: চন্দনদ্বীপের রাজকন্যা ছবিতে অনেক জনপ্রিয় গান আছে এবং এই ছবি থেকে কিন্তু আমরা প্রায়ই গান শুনিয়ে থাকি
0: এবং প্রতিটি গানে কিন্তু খুবই শ্রোতাপ্রিয়। কে রয়েছেন সাথে? ওয়ালাইকুম সালাম, কে বলছেন শ্রোতা?
2: ভালো আছেন আপনারা সবাই?
0: জি ভালো আছি সবাই, বলুন।
2: আমি মোহাম্মদ লুৎফাজ্জাদ বড়খলা পাংশা থেকে বলছি আপু।
0: জি বলুন কোন গান শুনবেন?
2: গান তো শুনান না, আজ এক সপ্তাহ লাইন পাই একটা গান শুনান না, কারণ বুঝলি একটা গান দুই শুনান।
0: আপনি আমাদের নিয়মিত শ্রোতা, আপনার পছন্দের সব গানই আমরা এ পর্যন্ত শুনিয়েছি।
2: হ্যাঁ গান শোনাবেন, ছবির নাম আশা ভালোবাসা শিল্পী রুনালাই না আগুন গানের কলিক টিপিআর ভালোবাসা আমার শুভেচ্ছা বন্ধুরা কখন সরকার
0: আচ্ছা নিশ্চয়ই আপনি যাদের যাদের নাম বলেছেন তাদেরকে তো বটেই, যাদের নাম মনে আছে কিন্তু বলতে পারেননি তাদের সকলকে শুভেচ্ছা পৌঁছে দিলাম। আর আপনার পছন্দের গানও আমরা শোনাবার চেষ্টা করব, যেহেতু আপনারা আমাদের নিয়মিত শ্রোতা আপনাদের পছন্দের গান আমরা শোনাই, আপনারা শুনেও থাকবেন নিশ্চয়ই। কে রয়েছেন লাইনের অপর প্রান্তে? হ্যালো, শুভ দুপুর, কে বলছেন, কোথা থেকে? মাগুরা থেকে। জি আপনার নামটা? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে।
1: আমরা আর একটি ফোন কল নিয়ে আবারও গানের কাছে চলে যাব। কোন বন্ধু যুক্ত হলেন? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন?
4: ভালো আছেন আপু?
1: জি ভালো আছি, কে বলছিলেন?
4: কথা বলতেছি মোহাম্মদ ইসলাম উদ্দিন, শাহাবাজপুর বাগুটিয়া শরীফা থেকে।
1: জি
4: আপু আমাকে শোনাবেন ভালোবাসা দিবি কিনা বল, ভালোবাসা দিবি কিনা বল স্যারসমি থেকে মনির খানের কণ্ঠে, ও সাথে একবার এসে দেখে যাও, ভালো থাকবেন।
0: শ্রোতা আমরা চলে যাচ্ছি আবারও গানের কাছে, এবারের গানটি শুনবেন ভাঙা গড়া ছায়াছবি থেকে নেওয়া বশির আহমেদের কণ্ঠে। গানটি শুনতে চেয়েছেন মোহাম্মদ জাফর পালোয়ান কাকচিড়া বাজার বরগুনা থেকে।

সুপ্রিয় শ্রোতা, আপনারা রয়েছেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠানে বিজ্ঞাপন তরঙ্গে, শুনছেন জনপ্রিয় ছায়াছবি সব গান। আমরা শোনাব এবারের গানটি মাহমুদুর নবীর কণ্ঠে। নাচের পুতুল শীর্ষক ছায়াছবি থেকে নেওয়া গানটি শুনতে চেয়েছেন মোহাম্মদ জাফর পালোয়ান, কাকচিড়া বাজার বরগুনা থেকে।

শুনছি তোমার কেন দুরু দুরু কাঁপছে, মনের মানুষ কি গো চিনা চিনা লাগছে, তুমি কি তারে কাছে ডাকবে, হৃদয়ের কাছে সে রয় আলোকে, হঠাৎ যখন তুমি দেখবে তাকে, শরমে নয়ন কি গো রাখবে ঢেকে, আয়নাতে ওই মুখ দেখবে যখন, কপলের কালো তিল পড়বে চোখে, ফুটবে যখন ফুল বকুল শাখে, ভ্রমর যে এসেছিল।

কি গো চিনা চিনা লাগছে, তুমি কি তারে কাছে ডাকবে, হৃদয়ের কাছে সে রয় আলোকে, হঠাৎ যখন তুমি দেখবে তাকে, শরমে নয়ন কি গো রাখবে ঢেকে, আয়নাতে ওই মুখ দেখবে যখন, কপলের কালো তিল পড়বে চোখে, ফুটবে যখন ফুল বকুল শাখে, ভ্রমর যে এসেছিল ভরা।

0: বর্তমান সরকার আগামী পাঁচ বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এ কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়। ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদী থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এ খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15%। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে। এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি। আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রাম ভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে। তারা জানে যে খাল কাটলে পানি আসলে 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে। আর আপনাদের যে আয়, সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা এত বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে। এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্তু খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই

0: সবুজে ভরে উঠবে 56,000 বর্গ মাইলের বাংলাদেশ।
1: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষ আবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
1: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই ভাই।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রেই আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
2: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম। খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে, প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়। কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইলকে মাইল, পাঁচ মাইল, দশ মাইল, পনেরো মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে, সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারেন। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন। আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
0: 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। 49 বছরের পথ চলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশের এক অনন্য পথ চলা।
3: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা, আজকে ওনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন, এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফল কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য, সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছর খানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল। হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেলল, হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে, যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি অতিবৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা 20,000 কিলোমিটার খাল খনন করতে চাই।

সুপ্রিয় বিজ্ঞাপন তরঙ্গে শুনছেন মানিক কার্যক্রমের অনুষ্ঠান। এবারে শুনবেন কনক চাপা অন্ধ্র কিশোরের কণ্ঠে গান, নেওয়া হয়েছে সবাই তো সুখী হতে চায় শীর্ষক ছায়াছবি থেকে। শুনতে চেয়েছেন আব্দুস সামাদ, বোয়ালমারি ফরিদপুর থেকে, নিয়মিত শ্রোতা আমাদের।

বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান শুনছিলেন। কিছুক্ষণের মধ্যেই ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত দুপুর দুটোর বাংলা সংবাদ শুনবার পর আমরা ফিরে আসবো আমাদের নিজস্ব আয়োজনে। সে পর্যন্ত শুনতে থাকুন আমাদেরকে।

আসসালামু আলাইকুম। দুপুর দুটো বাংলাদেশ বেতার, খবর পড়ছি মোহাম্মদ আব্দুল মুক্তাদির। প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মানবিক আদর্শকে ধারণ করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ সচিবালয়ে তার কার্যালয়ে ভার্চুয়াল উপায়ে একযোগে দেশের সকল জেলা ও 74টি নির্বাচিত উপজেলায় নজরুল বর্ষ 2026-27 উদযাপন এর উদ্বোধনকালে এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, সরকার এমন একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ যেখানে সকল ধর্মের মানুষ নিরাপদে ও শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে, এমনকি কোন প্রাণীও যেন মানুষের নিষ্ঠুরতার শিকার না হয় তেমন একটি পরিবেশ নিশ্চিত করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি। কৃত্রিম বুদ্ধিমত্তা জ্ঞানের নতুন দ্বার উন্মোচন করলেও এটি তরুণ প্রজন্মের নৈতিক অবক্ষয়ের ঝুঁকিও তৈরি করেছে উল্লেখ করে তারেক রহমান বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রযুক্তিগত অগ্রগতির এই যুগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রজ্ঞা ও সাহিত্যকর্ম আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। কাজী নজরুল ইসলাম বাংলাদেশকে তার হৃদয়ে ধারণ করেছিলেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পরাধীন পরাভূত এবং পর্যদুস্থ জাতির ভাগ্যাকাশে নজরুলের জন্ম ছিল আলোকবর্তিকা। তিনি কবির জন্ম, দর্শন ও সাহিত্যকে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি দ্ব্যর্থহীনভাবে বলেন, নজরুল বর্ষ উদযাপন দেশে ও বিদেশে নজরুলের সৃষ্টিকর্মকে নতুনভাবে মূল্যায়িত করবে। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়ান প্রধানমন্ত্রী তারেক রহমানের সদ্য সমাপ্ত চীন সফরকে একটি পূর্ণাঙ্গ সাফল্য হিসেবে বর্ণনা করেছেন। তিনি আজ দূতাবাসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জোর দিয়ে বলেন, এই সফর ঢাকা বেজিং এর মধ্যকার দ্বিপাক্ষীয় সম্পর্ককে একটি শক্তিশালী গতি সঞ্চার করেছে। রাষ্ট্রদূত প্রস্তাবিত বাংলাদেশ মিয়ানমার চীন অর্থনৈতিক করিডোরকে একটি নতুন কৌশলগত সুযোগ হিসেবে বর্ণনা করেন। সারাদেশে একযোগে আজ থেকে শুরু হয়েছে চলতি বছরের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট HSC ও সমমানের পরীক্ষা। সকাল 10টায় পরীক্ষা শুরু হয়। দেশের 11টি শিক্ষা বোর্ডের অধীন এবারের পরীক্ষায় মোট 12,70,583 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে 6,21,969 জন ছাত্র এবং 6,48,614 জন ছাত্রী রয়েছে। এবার দেশের 9টি সাধারণ শিক্ষা বোর্ডে একক ও অভিন্ন প্রশ্নপত্রে HSC পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। 9,439টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মোট 2,697টি কেন্দ্রে এই পরীক্ষায় অংশ নিচ্ছেন। দেশের প্রায় 32,000 সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে আইনগত কোনো বাধা নেই বলে আজ রায় দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে জাতীয়করণ করা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জ্যেষ্ঠতা নির্ধারণ এবং পদোন্নতির ক্ষেত্রে জটিলতার অবসান ঘটল। এর আগে প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের সংকট দূর করতে 32,500 প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে আদালতের স্থগিতাদেশের কারণে নিয়োগ কার্যক্রমটি এতদিন আটকে ছিল। সদ্য সমাপ্ত 2025-26 অর্থবছরে প্রবাসী বাংলাদেশিরা দেশের রেকর্ড 35.56 বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন, যা আগের অর্থবছর থেকে 17.3% বেশি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী অর্থবছরের শেষ দিন অর্থাৎ 30 জুন একদিনে প্রবাসীরা দেশে 120 মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন। এটি 2025-26 অর্থবছরের সর্বোচ্চ বার্ষিক রেমিটেন্স অর্জন। গতরাতে ইউক্রেনের কিয়েভে রুশ বাহিনীর ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 8 জন নিহত হয়েছে। এ সময় আরও 25 জন আহত হয়। কিয়েভের সামরিক প্রশাসন জানায়, হতাহতদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যকই শিশু। তারা অভিযোগ করেছে, রুশ বাহিনী ইচ্ছাকৃতভাবে আবাসিক এলাকায় হামলা চালানোয় বেসামরিক লোকজন প্রাণ হারাচ্ছে। বিশ্বকাপ ফুটবলের খবর, আজ রাত 1টায় লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে স্পেন অস্ট্রিয়ার মোকাবেলা করবে। এছাড়া আগামীকাল ভোর 5টায় কানাডার টরেন্টো স্টেডিয়ামে পর্তুগাল ক্রোয়েশিয়ার মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে। তৃতীয় ম্যাচে আগামীকাল সকাল 9টায় ভ্যানকুয়েভারের বিসি প্লেসে সুইজারল্যান্ড আলজেরিয়ার মুখোমুখি হবে। এদিকে 10টি দল ইতিমধ্যে ফিফা বিশ্বকাপ 2026 এর রাউন্ড অফ 16 এ পৌঁছে

0: এ সময় আরও 25 জন আহত হয়। কিয়েভের সামরিক প্রশাসন জানায়, হতাহতদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যকই শিশু। তারা অভিযোগ করেছে, রুশ বাহিনী ইচ্ছাকৃতভাবে আবাসিক এলাকায় হামলা চালানোয় বেসামরিক লোকজন প্রাণ হারাচ্ছে। বিশ্বকাপ ফুটবলের খবর, আজ রাত একটায় লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে স্পেন অস্ট্রিয়ার মোকাবেলা করবে। এছাড়া আগামীকাল ভোর 5টায় কানাডার টরেন্টো স্টেডিয়ামে পর্তুগাল ক্রোয়েশিয়ার মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে। তৃতীয় ম্যাচে আগামীকাল সকাল 9টায় ভ্যানকুয়েভারের বিসি প্লেসে সুইজারল্যান্ড আলজেরিয়ার মুখোমুখি হবে। এদিকে 10টি দল ইতিমধ্যে ফিফা বিশ্বকাপ 2026 এর রাউন্ড অফ 16 এ পৌঁছে। পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 3টায়।
1: ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদের পরে আমরা ফিরে এলাম আমাদের নিজস্ব আয়োজনে। বাণিজ্য কার্যক্রমের অনুষ্ঠানে এবারে আমরা যে গানটি শুনব সেটির শিল্পী খালিদ হাসান মিলু ও কনক চাপা। বিদ্রোহ চারিদিকে শীর্ষক ছায়াছবি থেকে নেওয়া গানটি শুনতে চেয়েছেন ইসমাইল, তিনি নওগাঁ থেকে আমাদের অনুরোধ করেছিলেন।

শ্রোতা বন্ধুরা, আপনাদেরকে এবারে শোনাবো কেয়ামত থেকে কেয়ামত সাজিবের গান। শিল্পী আগুনের কণ্ঠে গানটি শুনতে চেয়েছেন রাজু আহমেদ চৌগাছা যশোর থেকে।

বন্ধুরা, আজ কলেজের শেষ দিন, আর আগামী দিনের জন্য কেউ না কেউ কিছু তো ভাবছেই, কিন্তু আমি আমার জন্য কিছুই ভাবছি না। নো রিয়েলি, আই মিন ইট। আজ বারবার আমার একটি কথাই মনে পড়ে যাচ্ছে,

0: শ্রোতা বন্ধু, আরো একবার সময় হলো আপনাদের সাথে কথা বলবার। যে নম্বরটিতে আপনারা কথা বলবেন সকল বন্ধুরা জানেন, তারপরেও যদি কোনো নতুন শ্রোতা যুক্ত হয়ে থাকেন তাদের জন্য আরো একবার জানাতে চাই, 01974121970। আর হ্যাঁ, আমরা সব সময় একটি কথা মনে রাখব, যখন আমরা ফোনে যুক্ত হব একটু রেডিও সেট থেকে দূরে গিয়ে কথা বলবো, যাতে আপনার কথাটা আমরা স্পষ্ট অনুরোধ সহ বুঝতে পারি। আপনার অনুরোধটি আমরা সঠিকভাবে বুঝলেই না আপনার গানটি আমরা সঠিকভাবে প্রচার করতে পারবো। ফোন চলে এসেছে, কোন বন্ধু রয়েছেন? হ্যালো,
1: নমস্কার।
0: জি আদাব, কে বলছেন? কোথা থেকে?
1: জ্ঞানেন্দ্র পাল বলছি।
0: হুম,
1: মহেশপুর জেনাই দাও। দিদি আপনারা সবাই ভালো আছেন তো?
0: জি জি,
1: হ্যাঁ ভালো থাকুন। নায়ক ছায়া ছবির নাম হইলো দুই বধু এক স্বামী, ওই ছবি থেকে একটি গান শোনাবেন, আর আপনারা ভালো থাকুন দিদি।
0: জি ধন্যবাদ, আপনিও আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন। আরেকজন বন্ধু আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছেন, তার সাথে কথা বলবো। সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেল, বন্ধু আপনি আরেকবার চেষ্টা করতে পারেন। আমরা রয়েছি 01974121970 এই নম্বরে। আর গান শুনতে শুনতে এবং আপনাদের সাথে কথা বলতে বলতে আপনাদেরকে আরও একটি ঘোষণা জানিয়ে দিতে চাই। বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের তিনটি একদিনের আন্তর্জাতিক ও তিনটি টি টোয়েন্টি ক্রিকেট খেলার চলতি ধারা বিবরণী আগামী 6 জুলাই সোমবার থেকে 19 জুলাই রবিবার 2026 খ্রিস্টাব্দ পর্যন্ত বাণিজ্যিক কার্যক্রম ঢাকা কেন্দ্রের মাধ্যমে সরাসরি সম্প্রচার করে শোনানো হবে। শুনতে পাবেন মিডিয়ামে 537.63 মিটার অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জে। চলে যাচ্ছে আবারও ফোনে।
2: শ্রোতা বন্ধু যে রয়েছেন ফোনের অপর প্রান্তে, জানবো তার নাম ও ঠিকানা, কে বলছেন বন্ধু? শুভদপুর, কে বলছেন, কোথা থেকে?
3: রায়েরমহল খুলনা থেকে সুফল বিশ্বাস বলছি।
2: জি বলুন সুফল।
3: আমার প্রথমবার গান শোনানোর জন্য অসংখ্য ধন্যবাদ।
2: আপনি যে আমাদেরকে শুনছেন এর জন্য আপনাকে কৃতজ্ঞতা। বলুন কোন গান শুনবেন?
3: শোনাবেন সুখের স্বপ্ন ছায়াছবি থেকে কেন্দ্রকিশোর রুনালাল কণ্ঠে।
2: জি
3: বহুদিন শোনাবেন গানটি।
2: আচ্ছা নিশ্চয়ই, সুখের স্বপ্ন ছায়াছবি থেকে শুনতে চেয়েছেন। হ্যালো,
4: আসসালামু আলাইকুম আবু।
0: ওয়ালাইকুম আসসালাম।
4: আফজাল মোল্লা দেওয়াপালা বদিয়াকাটা থেকে বলতেছি আবু।
2: জি বলুন।
4: গান শোনাবেন ছবির নাম আন।
2: আচ্ছা,
4: ছবিটা যে কোনো একটা গান শোনাবেন ছবির নাম আন।
2: আন, জি জি। আচ্ছা নিশ্চয়, পুরানো দিনের ছবির গানের অনুরোধ করেছেন। হ্যালো, শুভদুপুর।

0: অনু বিশ্বাস বলছি।
1: জি, কেমন আছেন অনু?
0: ভালো আছি আপু, আপনারা সবাই ভালো আছেন?
1: হ্যাঁ, আমরাও সবাই ভালো আছি। বলুন, কোন গান শুনবেন?
0: আব্দুল হাদি ও সাবিনা ইসমুনের কণ্ঠে জীবন যতদিন থাকবে আমার এ বুকে তোমাকেই রাখবো, এই গানটি শোনাবেন।
1: আচ্ছা, নিশ্চয়ই। সৈয়দ আব্দুল হাদির কণ্ঠে গান শুনতে চেয়েছেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে?
2: ছবির নামটি শ্রোতা আরেকবার একটু বলবেন, কষ্ট। প্রেম যুদ্ধ,
3: আগুন ও কনক চাপার কণ্ঠে।
1: আচ্ছা, নিশ্চয়।
3: এফএম আশাফুজ্জামান আশাফ কাজীবাড়া।
1: জি, যশোরের বন্ধু, আমাদের নিয়মিত শ্রোতা যারা আমাদেরকে ফোন করেন, কথা বলেন, যুক্ত হন, তাদের প্রতি আসলে আমাদের অশেষ কৃতজ্ঞতা, শেষ নেই। আর যারা নিয়মিত ফোন করেন অথচ আমাদের সাথে সংযুক্ত হতে পারেন না, তাদেরকেও বলবো আপনারা চেষ্টা করতে থাকুন, নিশ্চয়ই আমরা কখনো না কখনো সংযুক্ত হয়ে যাব, জানবো আপনাদের পছন্দের গানের অনুরোধটি। আর অবশ্যই ফোন করে সংযুক্ত হবার পরপরই আপনার নাম, পূর্ণাঙ্গ ঠিকানা বলবেন এবং অবশ্যই চেষ্টা করবেন রেডিও সেট থেকে ফোনটি একটু দূরে নিয়ে কথা বলতে। ওয়ালাইকুম সালাম, শ্রোতা কে বলছেন, কোথা থেকে? জি, ভালো আছি। কে বলছেন? জি বলুন, জাফর বলুন।
3: আমি বাবলু ছবি থেকে শোনাবেন শাহনাজ রহমতের কণ্ঠে আমার ছোট্ট ভাইটি মায়ের বড় মুক্তি।
1: আচ্ছা,
3: নিশ্চয়ই, অনেক বড় হবে।
1: জি জি, নিশ্চয়ই,
3: তখন যেন সবে।
1: আচ্ছা, আজকেই আপনার পরপর দুখানি পছন্দের গান আমরা শুনিয়েছি, আমাদেরকে শুনতে থাকুন, আমাদের সাথেই থাকুন। এই ফোন কলটি নিব আমাদের এই আসরের শেষ ফোন কল। কে রয়েছেন সাথে শুনব শ্রোতা?
2: ওয়ালাইকুম আসসালাম। জি, কে বলছেন, কোথা থেকে?
4: জি, আমি দৃষ্টি প্রতিবন্ধী লালটু কথা বলছি, আলমডাঙ্গা গ্রাম থেকে।
1: অনেক দূর থেকে ফোন করেছেন। জি বলুন।
4: জি, আমি শুনতে চাচ্ছি দূরদর্শন সিনেমা থেকে কেন্দ্র কিশোরের কণ্ঠে, হাওয়াই ওরে হাওয়াই ঘুরে, কত রঙের ঘুড়ি এই না জগৎ জুড়ে।
1: আচ্ছা, নিশ্চয়ই শ্রোতা, আমাদেরকে শুনবেন আপনি এবং আমাদের কাছে অনুরোধ করেছেন, ফোন করেছেন, এজন্য আপনার প্রতি রাখবে আমাদের ধন্যবাদ এবং শুভেচ্ছা। আপনি পরবর্তীতেও আমাদের সাথে যুক্ত থাকবেন সেই প্রত্যাশায় আমরা চলে যাব আবারও গানের কাছে। এবারে শুনবেন নয়নের আলো ছায়াছবি থেকে নেওয়া গান, এন্ড্রু কিশোরের কণ্ঠে। গানটি শুনতে চেয়েছেন হাবিব, বন্দরটিলা চট্টগ্রাম থেকে।

0: শ্রোতা, আজকে গানের তালিকায় অনেক বন্ধুর গানই ছিল। আমরা বন্ধুদের প্রাপ্তি স্বীকারগুলো করতে পারি, যদিও আমাদের হাতে সময় অনেক কম। রহমান কুষ্টিয়ার বন্ধু, আপনার পছন্দের শ্রেষ্ঠ সন্তান মোহাম্মদ ইসলাম উদ্দিন শৈলকুপা ঝিনাইদহের বন্ধু, ও প্রিয়া তুমি কোথায়, আফজাল জেওটালা
1: জেওতলা
0: বটিয়াঘাটার বন্ধু, আপনার পছন্দে বকুল ফুলের মালা এবং পিতার আসন ছবি থেকে আজিজ কপিলমণি খুলনার বন্ধু, আপনার পছন্দের গানগুলো আমাদের তালিকায় ছিল, কিন্তু আজ সময় স্বল্পতার কারণে শোনাতে পারছি না। আয়োজনের সবশেষ গানটি আপনারা শুনবেন মাটির ফুল ছবি থেকে আলোমারা মিনুর কণ্ঠে, আর শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছিলেন খোকন চন্দ্র পাংশা রাজবাড়ি থেকে।

প্রিয় শ্রোতা, এই গানটির সাথে সাথে বিদায় নিতে হচ্ছে বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের আয়োজন থেকে। আসছে আগামীকাল ঠিক বেলা 1:05 আবারও হাজির হয়ে যাব আপনাদের পছন্দ করা বিভিন্ন ছায়াছবির গান বিজ্ঞাপন তরঙ্গের আয়োজন নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্টজে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা আয়োজন মালায় এবারের নিবেদন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী চৈতালী রায়।

প্রিয় শ্রোতা, দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন চৈতালী রায়ের কণ্ঠে। বাংলাদেশ বেতার খুলনা আয়োজন মালায় এখনের নিবেদন বাউল গান। শাহ আব্দুল করিমের লেখা গানে কণ্ঠ দিয়েছেন গোপাল দেবনাথ।

শাহ আব্দুল করিম রচিত দুখানি বাউল গান শুনলেন। শিল্পী ছিলেন গোপাল দেবনাথ। বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন বৃক্ষরোপণ বিষয়ক একটি জীবন্তিকা।

0: রেবেকা, রেবেকা কই, কোথায় তুমি রেবেকা?
1: এই তো আমি এখানে।
2: বারান্দা শুয়ে রয়েছো কেন? শরীর কি খুব খারাপ?
1: মাঝে মাঝে বুকে ব্যথা লাগে, আজ না প্রচন্ড ব্যথা লাগছে, কথা বলতেও কষ্ট হচ্ছে।
2: ডাক্তারের কাছে তো কয়েকবার গিয়েছো?
1: হ্যাঁ, ডাক্তার ওষুধ দিলে তো কমে যায়, বেশ কিছুদিন ব্যথাটা ছিল না, আজ হঠাৎ করে ব্যথাটা আবার লাগছে, নিঃশ্বাস নিতেও বেশ কষ্ট হচ্ছে।
2: তাহলে তো ডাক্তার সাহেবকে ডাকতেই হয়।
1: আমার খুব খারাপ লাগছে, যা করবে তাড়াতাড়ি করো।
2: তুমি একটু অপেক্ষা করো, আমি এখনই ডাক্তার সাহেবকে ডেকে আনছি, আর জাহাঙ্গীরকে তোমার কাছে পাঠিয়ে দিচ্ছি।
1: তাই যাও, তাড়াতাড়ি যাও।
3: ভাবি, তোমার এখন কেমন লাগছে? ফারুক ভাইয়া তো ডাক্তার আনতে চলে গেল।
1: জাহাঙ্গীর ভাই, আমি মনে হয় আর বাঁচব না।
3: ওসব কথা বলছো কেন? ভাইয়া ডাক্তার আনতে গেছে, ডাক্তার দেখে ওষুধ দিলেই তুমি সুস্থ হয়ে উঠবে।
1: আজকের মতো এত অসুস্থ কোনো দিনই লাগেনি।
3: ওই যে বলতে বলতে ভাইয়া ডাক্তার নিয়ে চলে এসেছেন।
2: দেখুন ডাক্তার সাহেব, দেখুন তোমার এখন কেমন লাগছে। রেবেকা, ডাক্তার সাহেবকে সব খুলে বলো।
4: কেমন লাগছে আপনার? দেখি হাতটা আপনার, আপনার এখন কেমন লাগছে বলুন তো।
1: ডাক্তার সাহেব, আমার বুকে প্রচন্ড ব্যথা লাগছে, আমি সুস্থ হব তো ডাক্তার সাহেব?
4: হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আপনি সুস্থ হবেন, এই ওষুধগুলো লিখে দিলাম। ফারুক সাহেব, ওষুধগুলো তাড়াতাড়ি এনে ওনাকে খাইয়ে দিন। আর এদিক শুনুন।
2: হ্যাঁ বলুন ডাক্তার সাহেব।
4: আপনার স্ত্রীকে শহরের কোনো হাসপাতাল অথবা ক্লিনিকে নিয়ে যান, আর আমি যে ওষুধগুলো দিয়েছি ওগুলো খেলে ওনার বুকের ব্যথাটা কমে যাবে। শহরে নিয়ে ডাক্তারের পরামর্শ মতো কিছু পরীক্ষা করাবে, তাতেই ওনার প্রকৃত রোগটা ধরা পড়বে।
2: ডাক্তার সাহেব, ওর রোগটা মানে কোন সমস্যা? কি রোগ হতে পারে?
4: ওনার সম্ভবত হার্টের কোনো সমস্যা দেখা দিয়েছে।
2: চিকিৎসার জন্য তো অনেক টাকার প্রয়োজন, এত টাকা তো আমার কাছে এই মুহূর্তে নেই ডাক্তার সাহেব।
4: রোগীর অবস্থা তেমন ভালো নয় ফারুক সাহেব, যা করবেন একটু তাড়াতাড়ি করতে হবে।
2: এই মুহূর্তে কার কাছে টাকা পাবো? তেমন তো কোনো পথ দেখছি না ডাক্তার সাহেব।
4: ইচ্ছা করলেই তো আপনি এখনই টাকা জোগাড় করতে পারেন।
2: এসব কি বলছেন, কিভাবে টাকা জোগাড় করব? আমার মাথায় তো কিছুই আসছে না ডাক্তার সাহেব।
4: কিভাবে টাকা পাবেন তাই তো ভাবছেন? তাহলে শুনুন, আপনি তো অনেক আগে থেকে একটা কাজের মতো কাজ করে রেখেছেন।
2: কি কাজ? আমি তো কিছুই বুঝতে পারছি না।
4: ওই যে আপনার উঠানের পাশে বড় বড় দুটি মেহগনি গাছ রয়েছে, ওর মূল্য তো অনেক, ওর থেকে একটা গাছ বিক্রি করলে আপনার স্ত্রীর চিকিৎসা ভালোভাবেই হয়ে যাবে।
2: হ্যাঁ ডাক্তার সাহেব, আমার মাথায় তো এটা আসেনি, আমি আজই গাছ দুটো বিক্রি করে দেব। প্রয়োজনে দক্ষিণ বিটায়ও এমনি আরো দশটা গাছ রয়েছে, তার থেকে একটা দুটো বিক্রি করতে পারবো। ডাক্তার সাহেব, আমার মাথা থেকে বড় একটা চিন্তা সরে গেল।
4: শুধু গাছ কেটে বিক্রি করলে হবে না, একটা গাছ কাটলে সেখানে অন্তত আরো দুটি গাছ লাগাতে হবে।
2: হ্যাঁ ডাক্তার সাহেব, তাই লাগাবো।
4: ফারুক ভাই, আমি এখন আসি।
2: আসুন ডাক্তার সাহেব, আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।

0: ফারুক ভাই, ফারুক ভাই, বাড়িতে আছো নাকি ফারুক ভাই?
1: আরে মাস্টার আপা যে, আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম। তা কেমন আছো ফারুক ভাই?
1: আল্লাহ ভালোই রেখেছে। তা অনেক দিন পর।
0: হুম, 5-6 মাস তো হবেই। ফারুক ভাই, তোমার উঠানের পাশে দুটি বড় বড় মেহগুনি গাছ ছিল, দেখছি না তো?
1: আপনার ভাবির চিকিৎসার জন্য গাছ দুটি বেচতে হয়েছে। অসময়ে এই টাকাগুলো বড় উপকারে এসেছে। হায়াত মত তো আল্লাহর হাতে, তবে তখন এই টাকা পেয়ে সঠিক চিকিৎসার জন্য হয়তো আল্লাহ আপনার ভাবিকে এ যাত্রায় বাঁচিয়ে রেখেছে।
0: তাহলে বুঝতে পেরেছো তো গাছ আমাদের কত বড় উপকারী বন্ধু? তা ফারুক ভাই, এখন তাহলে আর একটা কাজ করো।
1: কি কাজ?
0: আবার নতুন করে আরো কিছু গাছ লাগিয়ে দাও।
1: তার বলতে, সেই কাজগুলো তো আরম্ভ করেছি। গত হাট থেকে 10টি বেগুনি গাছের চারা, 10টি আমের চারা, 8টি কাঁঠাল গাছের চারা, 2টি জামের চারা সহ আরো কিছু ঔষধি গাছের চারাও এনেছি। বাড়ির চারপাশে এগুলো লাগিয়ে দিব।
0: খুব ভালো উদ্যোগ তোমার। ফল গাছের ফলও খেতে পারবে, আবার কয়েক বছর পরে প্রয়োজনে গাছ বিক্রি করে আর্থিক চাহিদাও মেটাতে পারবে।
1: তা পারবো। এই গাছ আমাদের বড় উপকারী, বিপদের বন্ধু, আপন ভাইয়ের মতো কাজ করে।
0: তুমি ঠিকই বলেছ, এই গাছের গুণাগুণ বলে শেষ করা যায় না। যেমন গাছ থেকে আমরা ফলমূল পাই, আসবাবপত্রের কাঠ পাই, আবার জ্বালানি কাঠও পেয়ে থাকি।
1: তা আপনি ঠিকই বলেছেন মাস্টার আপা।
0: আরো শোনো, গাছপালা মাটির ক্ষয় রোধ করে, জমির উর্বরতা শক্তি বৃদ্ধি করে, প্রকৃতির ভারসাম্য রক্ষা করে।
1: সেটা কিভাবে মাস্টার আপা?
0: গাছপালা অকারণে কেটে উজাড় করার কারণে ঝড় ঝঞ্ঝা, খরা, বন্যা, এইসব প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়।
1: আগে তো এত ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ দেখা যেত না।
0: এখন এসব দুর্যোগ দেখা দেওয়ার প্রধান কারণ হলো গাছপালা কেটে কমিয়ে আনা। একটা দেশে যে পরিমাণ গাছপালার প্রয়োজন, আমাদের দেশে সেই পরিমাণ গাছপালা নেই। বিধায় এই সমস্ত প্রাকৃতিক বিপর্যয় দেখা দিচ্ছে।
1: তাই মাস্টার আপা?
0: এই যে মিল কলকারখানার দূষিত ধোঁয়া, গাড়ির কালো ধোঁয়া সব সময় বের হচ্ছে, এতে প্রচুর পরিমাণ কার্বন ডাইঅক্সাইড, দূষিত গ্যাস বাতাসের সাথে ভেসে বেড়ায়। এই গ্যাস গাছ চুষে নেয় আর আমাদের জন্য ছাড়ে অক্সিজেন, যা প্রতিটি প্রাণীর জীবনধারণের জন্য অপরিহার্য। এই অক্সিজেন আমরা নিঃশ্বাসের সাথে গ্রহণ করে থাকি।
1: গাছ আমাদের এত উপকার করে?
0: হ্যাঁ ফারুক ভাই, গাছপালা আমাদের বিপদে আপদে অনেক সাহায্য করে। যেমন ধরো, তোমার স্ত্রীর অসুখের সময় তুমি তোমার গাছ বিক্রি করে তার চিকিৎসা করালে, তারপর বিয়ে শাদী, ছেলে মেয়ের পড়ার খরচ, এসবও তো গাছ বিক্রি করে অনায়াসে চালাতে পারবে।
1: তা ঠিক বলেছেন।
0: অথচ এই যে এত বড় উপকারী বন্ধু, এই গাছকে আমরা নির্বিচারে ধ্বংস করে চলেছি, এটা কি ঠিক ফারুক ভাই?
1: মোটেও ঠিক না।
0: আমাদেরকে বেশি বেশি করে গাছ লাগাতে হবে।
2: এতক্ষণ বৃক্ষরোপণ বিষয়ক জীবন্তিকাটি শুনলেন রচনা শেখ মোহাম্মদ আব্দুর রাজা, প্রযোজনা মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার। জীবন্তিকাটি পুনঃপ্রচারিত হলো বাংলাদেশ বেতার খুলনা। এখন বিকেল 3টার সংবাদ বাংলায় ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

0: আসসালামু আলাইকুম, বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি রফিকা বিনতে জাহির। প্রধানমন্ত্রী তারিক রহমান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মানবিক আদর্শকে গ্রহণ করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ সচিবালয়ে তার কার্যালয়ে ভার্চুয়াল উপায়ে একযোগে দেশের সকল জেলা ও 74টি নির্বাচিত উপজেলায় নজরুল বর্ষ 2026-27 উদযাপনের উদ্বোধনকালে এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, সরকার এমন একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ যেখানে সকল ধর্মের মানুষ নিরাপদে ও শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে, এমনকি কোন প্রাণীও যেন মানুষের নিষ্ঠুরতার শিকার না হয় তেমন একটি পরিবেশ নিশ্চিত করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি। কৃত্রিম বুদ্ধিমত্তার জ্ঞানের নতুন দ্বার উন্মোচন করলেও এটি তরুণ প্রজন্মের নৈতিক অবক্ষয়ের ঝুঁকিও তৈরি করছে উল্লেখ করে তারেক রহমান বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রযুক্তিগত অগ্রগতির এই যুগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রজ্ঞা ও সাহিত্যকর্ম আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। কাজী নজরুল ইসলাম বাংলাদেশকে তার হৃদয়ে ধারণ করেছিলেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পরাধীন, পরাভূত এবং পর্যদস্থ জাতির ভাগ্যকাশে নজরুলের জন্ম ছিল আলোকবর্তিকা। তিনি কবির জীবন, দর্শন ও সাহিত্যকে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি দ্ব্যর্থহীনভাবে বলেন, নজরুল বর্ষ উদযাপন দেশে ও বিদেশে নজরুলের সৃষ্টিকর্মকে নতুনভাবে মূল্যায়িত করবে। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন প্রধানমন্ত্রী তারেক রহমানের সদ্য সমাপ্ত চীন সফরকে একটি পূর্ণাঙ্গ সাফল্য হিসেবে বর্ণনা করেছেন। তিনি আজ দূতাবাসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জোর দিয়ে বলেন, এই সফর ঢাকা বেইজিং এর মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ককে একটি উচ্চ শক্তিশালী গতি সঞ্চার করেছে। রাষ্ট্রদূত প্রস্তাবিত বাংলাদেশ মিয়ানমার চীন অর্থনৈতিক করিডোরকে একটি নতুন কৌশলগত সুযোগ হিসেবে বর্ণনা করেন। শিক্ষা এবং প্রাথমিক গণশিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন আগামীতে জাতীয় সরকার নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণ না করার আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর একটি হোটেল ইউনেস্কো আয়োজিত গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন সিস্টেম ট্রান্সফরমেশন গ্রান্ট অ্যান্ড মাল্টিপ্লায়ার গ্র্যান্ড ইন বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে এই আহ্বান জানান। শিক্ষামন্ত্রী বলেন, কোন শিক্ষক নির্বাচনে অংশ নিতে চাইলে তাকে চাকরি থেকে ইস্তফা দিতে হবে। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, চলমান এইচএসসি পরীক্ষা নির্বিঘ্নে করতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। চলতি বছর এডিবি, ইউনেস্কো এবং ইউনিসেফ গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশনের আওতায় বাংলাদেশের শিক্ষাখাতে প্রায় 99 মিলিয়ন মার্কিন ডলারে অর্থায়ন অনুমোদন করেছে বলেও জানান তিনি। এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে প্রধানমন্ত্রী শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদি আমিন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন। বাংলাদেশে একযোগে আজ থেকে শুরু হয়েছে চলতি বছরে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এইচএসসি ও সমমানের পরীক্ষা। সকাল 10টায় পরীক্ষা শুরু হয়। দেশে 11টি শিক্ষা বোর্ডের অধীন এবারের পরীক্ষায় মোট 12,70,583 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে 6,21,969 জন ছাত্র এবং 6,48,614 জন ছাত্রী রয়েছে। এবার দেশে 9টি সাধারণ শিক্ষা বোর্ডের একক ও অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। 9,439টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মোট 2,697টি কেন্দ্রে এই পরীক্ষায় অংশ নিচ্ছেন। সদ্য সমাপ্ত 2025-26 অর্থ বছরে প্রবাসী বাংলাদেশিরা দেশের রেকর্ড 35.56 বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন, যা আগের অর্থ বছর থেকে 17.3% বেশি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী অর্থবছরের শেষ দিন অর্থাৎ 30 জুন একদিনে প্রবাসীরা দেশের 120 মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন। এটি 2025-26 অর্থ বছরের সর্বোচ্চ বার্ষিক রেমিটেন্স অর্জন। বিশ্বকাপ ফুটবলের খবর, আজ রাত 1টায় লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে স্পেন অস্ট্রিয়ার মোকাবেলা করবে। এছাড়া আগামীকাল ভোর 5টায় কানাডা টরন্টো স্টেডিয়ামে পর্তুগাল ক্রোয়েশিয়ার মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে। তৃতীয় ম্যাচে আগামীকাল সকাল 9টায় ভ্যাঙ্কুয়ারে বিসি প্লেসে সুইজারল্যান্ড আলজেরিয়ার মুখোমুখি হবে। এদিকে 10টি দল ইতিমধ্যে ফিফা বিশ্বকাপ 2026 এর রাউন্ড অফ 16 এ পৌঁছে গেছে। দলগুলো হচ্ছে কানাডা, ব্রাজিল, প্যারাগুয়ে, মরক্কো, নরওয়ে, ফ্রান্স, মেক্সিকো, ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র ও বেলজিয়াম। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকায় নদী বন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
1: ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত বিকেল 3টের বাংলা সংবাদের পরে আমরা ফিরে এলাম আমাদের নিজস্ব আয়োজনে বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, আপনাদের জন্য আমাদের এবারের নিবেদন ছায়াছবির গান। প্রথম গানটির শিল্পী এসআই টুটুল, ছায়াছবি মা আমার জান।

শ্রোতা বন্ধুরা, এবার শুনবেন সাইমন ও মিমি নাজনিনের কণ্ঠে গান, নেওয়া হয়েছে পরাঞ্জয় জুয়েলিয়ারের ছায়াছবি থেকে।

প্রিয় শ্রোতা, আপনারা রয়েছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের সাথে, শুনছেন ছায়াছবির গান। এ সময় বৃষ্টি হলে আপনার আশেপাশের এলাকায় খেয়াল রাখবেন যাতে ভাঙা মালসা, ডাবের খোসা অথবা টায়ারের ভেতরে পানি জমতে না পারে। স্বচ্ছ পানিতে ডেঙ্গু মশা ডিম পারে, সেহেতু এখান থেকে ছড়াতে পারে ডেঙ্গু। তাই এই ডেঙ্গুকে প্রতিরোধ করতে গেলে আপনাকে আমাকে সকলকে হতে হবে সচেতন। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন, সচেতন হন, নিজের পরিবারের সকলকে সচেতনতার আবর্তে সুস্থ ও নিরাপদ রাখুন। চলে যাব আবারও গানের কাছে। এবার শুনব সৈয়দ আব্দুল হাদির কণ্ঠে গান। গানটি নেওয়া হয়েছে ত্যাগ ছায়াছবি থেকে।

ছায়াছবির গান শুনছেন শ্রোতা বন্ধু। এবারে শুনবেন এন্ড্রু কিশোর ও কনক চাপার কণ্ঠে গান ছায়াছবি ফুল নেব না অশ্রু নেব।

শ্রোতা বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য আমাদের ছায়াছবির আয়োজন, ছায়াছবির গান নিয়ে সাজানো আয়োজন। এতক্ষণ শুনলেন, উপভোগ করলেন। আপনাদের সাথে ছিলাম আমি সঞ্জনা খান, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ সাইফুজ্জামান। বাংলাদেশ বেতার খুলনা। পরবর্তী অনুষ্ঠান পাঁচমিশালি গান। প্রথম গানটি শিল্পী শামী আক্তার, দেশের গানটির কথা সাজিয়েছেন কাজী নজরুল ইসলাম।

পাঁচমিশালি গানে এবারে শুনবেন একটি পল্লীগীতি। গানের কথা সাজিয়েছেন মোহাম্মদ আনিসুল হক, শিল্পী আক্কাস আলী মণ্ডল।

0: দেখা তোর হইয়াছি পাগল, আমি রূপ দেখা তোর হইয়াছি পাগল।
1: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন পাঁচমিশালি গান। শেলী চট্টোপাধ্যায়ের কণ্ঠে এবার শুনবেন একটি রবীন্দ্রসঙ্গীত।

সুপ্রিয় শ্রোতা, আপনারা রয়েছেন পাঁচমিশালী গানের আয়োজনে, শুনছিলেন নজরুলসঙ্গীত। এবারে শুনবেন একটি আধুনিক গান, তসনিম মঞ্জুর ছোঁয়ার কণ্ঠে। গানটির রচয়িতা নারায়ণ চন্দ্র রায়।

এতক্ষণ লালন গীতি শুনলেন। পাঁচমিশালি গানের আয়োজনে এবারে শুনবেন মণিমালা বিশ্বাসের কণ্ঠে বাউল গান। গানের গীতিকার বিজয় সরকার।

পাঁচমিশালি গানের আয়োজন এখানেই শেষ হল। বাংলাদেশ বেতার খুলনা, পরবর্তী অনুষ্ঠান বেলা চারটের বাংলা সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি রোকসানা আক্তার। প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মানবিক আদর্শকে গ্রহণ করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ সচিবালয়ে তার কার্যালয়ে ভার্চুয়াল উপায়ে একযোগে দেশের সকল জেলা ও 74টি নির্বাচিত উপজেলায় নজরুল বর্ষ 2026-27 উদযাপনের উদ্বোধনকালে এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, সরকার এমন একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ যেখানে সকল ধর্মের মানুষ নিরাপদে ও শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে, এমনকি কোন প্রাণীও যেন মানুষের নিষ্ঠুরতার শিকার না হয় তেমন একটি পরিবেশ নিশ্চিত করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি। কৃত্রিম বুদ্ধিমত্তা জ্ঞানে নতুন দ্বার উন্মোচন করলেও এটি তরুণ প্রজন্মের নৈতিক অবক্ষয়ের ঝুঁকিও তৈরি করেছে উল্লেখ করে তারেক রহমান বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রযুক্তিগত অগ্রগতির এই যুগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রজ্ঞা ও সাহিত্যকর্ম আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। কাজী নজরুল ইসলাম বাংলাদেশকে তার হৃদয়ে ধারণ করেছিলেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পরাধীন, পরাভূত এবং পর্যদস্ত জাতীয় ভাগ্যাকাশে নজরুলের জন্ম ছিল আলোকবর্তিকা। তিনি কবির জীবন, দর্শন ও সাহিত্যকে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়ার পর গুরুত্ব আরোপ করেন। তিনি দ্ব্যর্থহীনভাবে বলেন, নজরুল বছর উদযাপন দেশে ও বিদেশে নজরুলের সৃষ্টিকর্মকে নতুনভাবে মূল্যায়িত করতে হবে। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন প্রধানমন্ত্রী তারেক রহমানের সদ্য সমাপ্ত চীন সফরকে একটি পূর্ণাঙ্গ সাফল্য হিসেবে বর্ণনা করেছেন। তিনি আজ দূতাবাসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জোর দিয়ে বলেন, এই সফর ঢাকা বেইজিং এর মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ককে একটি শক্তিশালী গতি সঞ্চার করেছে। রাষ্ট্রদূত প্রস্তাবিত বাংলাদেশ মিয়ানমার চীন অর্থনৈতিক করিডোরকে একটি নতুন কৌশলগত সুযোগ হিসেবে বর্ণনা করেন। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন বলেছেন, জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে নিয়োগ ও সহকারী শিক্ষক হতে প্রধান শিক্ষক পদে জ্যেষ্ঠতা সহ পদোন্নতি ও সুবিধা সংক্রান্ত আইনি জটিলতার অবসান হয়েছে। তিনি আজ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়োগ সংক্রান্ত মামলার নিষ্পত্তি উপলক্ষে সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, আপিল বিভাগের রায়ের মাধ্যমে দীর্ঘদিন পর প্রধান শিক্ষক পদে পদোন্নতি ও বদলি কার্যক্রম পুনরায় চালু, শূন্য পদ পূরণ, নতুন সহকারী শিক্ষক নিয়োগ এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় এর কার্যক্রমকে আরও গতিশীল করার সুযোগ সৃষ্টি হয়েছে। তিনি আরও বলেন, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদের 20% সরাসরি নিয়োগ এবং অবশিষ্ট 80% সহকারী শিক্ষকের মধ্য থেকে পদোন্নতির মাধ্যমে নিয়োগের বিধান রয়েছে। সারাদেশে এখন 32,500টি প্রধান শিক্ষক পদ পূরণ সহ আরও 38,000 শিক্ষক নিয়োগ করা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। সারাদেশে একযোগে আজ থেকে শুরু হয়েছে চলতি বছরের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট HSC ও সমমানের পরীক্ষা। সকাল 10টায় পরীক্ষা শুরু হয়। দেশের 11টি শিক্ষা বোর্ডের অধীন এবারের পরীক্ষায় মোট 12,70,583 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে 6,21,969 জন ছাত্র এবং 6,48,614 জন ছাত্রী রয়েছেন। এবার দেশের 9টি সাধারণ শিক্ষা বোর্ডে একক ও অভিন্ন প্রশ্নপত্রে HSC পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। 9,439টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মোট 2,697টি কেন্দ্রে এই পরীক্ষায় অংশ নিচ্ছেন। সদ্য সমাপ্ত 2025-26 অর্থ বছরে প্রবাসী বাংলাদেশিরা দেশে রেকর্ড 35.56 বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন, যা আগের অর্থ বছর থেকে 17.3% বেশি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী অর্থ বছরের শেষ দিন অর্থাৎ 30 জুন একই দিনেই প্রবাসীরা দেশে 120 মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন। এটি 2025-26 অর্থ বছরের সর্বোচ্চ বার্ষিক রেমিটেন্স অর্জন। বিশ্বকাপ ফুটবলের খবর, আজ রাত 1টায় লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে স্পেন অস্ট্রেলিয়ার মোকাবেলা করবে। এছাড়া আগামীকাল ভোর 5টায় কানাডার টর্নেটো স্টেডিয়ামে পর্তুগাল ক্রোয়েশিয়ার মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে। তৃতীয় ম্যাচে আগামীকাল সকাল 9টায় ভ্যানকুভারের বিসি প্লেজে সুইজারল্যান্ড আলজেরিয়ার মুখোমুখি হবে। এদিকে 10টি দল ইতিমধ্যে ফিফা বিশ্বকাপ 2026-এর রাউন্ড অব 16-এ পৌঁছে গিয়েছে। দলগুলো হচ্ছে কানাডা, ব্রাজিল, প্যারাগুয়ে, মরক্কো, নরওয়ে, ফ্রান্স, মেক্সিকো, ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র ও বেলজিয়াম। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি ছায়াছবির গান শোনার জন্য। প্রথমেই শুনবেন পলাশ ও মনির কণ্ঠে বিয়ের ফুল ছবি থেকে একটি গান।

সুপ্রশ্রোতা, আপনারা শুনছেন ছায়াছবির গান। এবারের শিল্পী এন্ড্রু কিশোর ও কনক চাপা, ছায়াছবি মনে প্রাণে আছো তুমি।

0: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
1: আপনাকে ধন্যবাদ।
0: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
1: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানবো প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
1: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলো হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচা ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
0: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
1: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন, তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম, সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
0: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
1: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায়, তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এই বিষয়ে জানতে পারবে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
1: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
0: এই ক্ষেত্রে কি বর্গা চাষিরা এই সুবিধা পাবে?
1: হ্যাঁ অবশ্যই, বর্গা চাষিরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত, তারাও এই সুযোগের আওতায় আসবে।
0: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো।
1: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে, হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারের ডিলারের দোকানে যাবে, সেখানে পস মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
0: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
1: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে এনআইডি বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড আমাদের জাতীয় পরিচয়পত্র সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
0: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
1: সরকারি পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী চার বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলা প্রত্যেকটি উপজেলা সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
0: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
1: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
0: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
1: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায় তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
1: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদে ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
0: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোন কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
1: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায় তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
1: ধন্যবাদ আপনাকে।
2: সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ছায়াছবির গান। চাচু ছায়াছবি থেকে নেওয়া হচ্ছে এবারের গানটি, শিল্পী এন্ড্রু কিশোর ও দিঘি।
3: কি গল্প কুমু, হরপরের?
4: না না, আজকে তোমার নিজের গল্প বলো।
3: আমার নিজের গল্প? না না, আমার নিজের কোনো গল্প নাই, যা আছে সব নিয়তের খেলা।
4: তাই বলো। তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়?

শ্রোতা বন্ধু, আপনারা বিভিন্ন ছায়াছবি থেকে গান শুনছেন, প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারে পিতার আসন ছবির গান শুনবেন, যুগলে গেয়েছেন এস আই টুটুল ও কনক চাপা।

সুপ্রিয় আপনারা শুনছেন ছায়াছবির গান। এবারে শুনবেন আসামি ছায়াছবি থেকে নেওয়া এই গানটি, শিল্পী সাবিনা ইয়াসমিনের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ছায়াছবির গানের আয়োজন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, সে প্রত্যাশায় শেষ করছি। বাংলাদেশ বেতার খুলনা। এখন মোহাম্মদ আমিনুল ইসলামের পরিবেশনায় শুনবেন আল্লাহ পাকের শানে হামদ। গানের কথা সাজিয়েছেন কাজী নজরুল ইসলাম।

এতক্ষণ শুনলেন হামদে ইলাহি, বাংলাদেশ বেতার খুলনা। মানুষের সঙ্গে অবকাশসূচক ব্যবহার করিও না এবং জমিনের উপর দম্ভ ভরে চলিও না। নিশ্চয় আল্লাহ তাআলা দাম্ভিক ও অহংকারীকে পছন্দ করেন না। আর তুমি নিজ চলনে মধ্যপন্থা অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্ন স্বরে বলো, অর্থাৎ শোরগোল করিও না। আল কুরআন সূরা লোকমান আয়াত 18 ও 19। এবং যখন তোমাদেরকে কেউ সালাম করে তখন তোমরা তা অপেক্ষা উত্তম শব্দ দিয়ে সালামের জবাব দাও, অথবা কমপক্ষে জবাবের মধ্যে ওই শব্দগুলি বলে দাও যা প্রথম ব্যক্তি বলেছিল। নিঃসন্দেহে আল্লাহ তাআলা প্রত্যেক জিনিসের হিসাব গ্রহণ করবেন। আল কুরআন সূরা নিসা আয়াত 86। বাংলাদেশ বেতার খুলনা। এখন স্থানীয় সময় অনুযায়ী প্রচারিত হচ্ছে আসরের নামাজের আজান ও দোয়া।

0: آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: ওই সত্য মাবুদ ব্যতীত কারো ইবাদত করিও না এবং তোমার পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করো। যদি তাদের মধ্যে হতে একজন অথবা উভয়ই তোমার সামনে বার্ধক্যে পৌঁছে যায়, তখন এই অবস্থায়ও কখনো তাদেরকে উফ বলিও না এবং তাদেরকে ধমকাইও না। অত্যন্ত নম্রতা ও আদবের সাথে তাদের সঙ্গে কথা বলিও। তাদের সাথে মহব্বত ও বিনয়ের সঙ্গে নত হয়ে থাকিও এবং এই দোয়া করতে থাকো, হে আমার রব, যেভাবে তারা শৈশবে আমাকে লালন পালন করেছেন সেভাবে আপনিও তাদের উপর দয়া করুন। আল কোরআন সূরা বনী ইসরাইল আয়াত 23 ও 24। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন নাতি রাসুল, পরিবেশনায় মোহাম্মদ ইয়াকুব আলী খান, গানের কথা সাজিয়েছেন কাজী নজরুল ইসলাম।
3: বেহেশত হতে খোদায় পাওয়ার পথ দেখাও এই দুনিয়ার দুঃখ থেকে, এই দুনিয়ার দুঃখ থেকে।

তোমায় ডাকি দিব সোজামি পীর মুর্শিদ পাইনি রামী।

মুহাম্মদ বেহেশতে হতে

0: কোথায় পাব সে আব হায়াত।
1: এতক্ষণ নাতে রাসুল শুনলেন মোহাম্মদ ইয়াকুব আলী খানের পরিবেশনায়। বাংলাদেশ বেতার খুলনা, পরবর্তী অনুষ্ঠান ইংরেজি খবর এবং তারপর পরই বাণিজ্যিক সংবাদ সহ অন্যান্য অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: Assalamu alaikum. 5 p.m. This is Bangladesh Bitter, news read by Shahin Sonia. Prime Minister Tariq Rahman has urged people to embrace the humanistic ideals of national poet Qazi Nazrul Islam. He made the urge while virtually inaugurating the year-long Nazrul Borsho 2026-27 celebrations in all districts and 74 selected Upojilas simultaneously at his office in the Secretariat of the Capital today. Prime Minister stated that the government is committed to building an inclusive society where people, irrespective of religion and caste, can live safely and peacefully. He also calls on people to ensure such an environment so that no animals falls victim to human cruelty. Tariq Rahman said Nazrul's poetry and songs served as a powerful source of inspiration during Bangladesh's liberation war and have remained the language of protest and resistance in every democratic movement of the country. Prime Minister said Nazrul should not remain confined to discussions in government offices or cultural institutions. Instead, his literary works, philosophy and vision should reach every household across the country, he added. Calling the national poet the soul of Bangladesh, Prime Minister said Nazrul's ideals of equality, humanity and communal harmony remain highly relevant at a time when attempts are being made to divide people in name of narrow political interest. He stressed the need to spread the poet's life, philosophy and literary legacy from one generation to the next. He categorically said the celebration would lead to a renewed appreciation of Nazrul's works at home and abroad. Chinese Ambassador to Bangladesh Yao Wen has described the just-completed visit of Prime Minister Tariq Rahman to China as a complete success, stressing that the visit injected strong momentum to Dhaka-Beijing growing relations. He was talking to the reporters at the embassy, highlighting the outcomes of the visit today. The ambassador said a new level of trust developed between two countries with this visit and described the proposed Bangladesh-Myanmar-China economic corridor as a new strategic opportunity. Home Minister Salahuddin Ahmed has warned of tougher action against those involved in spreading propaganda and misinformation about Bangladesh through social networking platforms. He said this while Palestinian ambassador to Bangladesh, Yusuf S. Y. Ramadan, paid him a courtesy call at his office today. Home Minister said Bangladesh is a progressive and moderate Muslim-majority country, and any effort to portray it differently on social media to underestimate its global reputation would be dealt with firmly. He added that those involved in such cybercrimes and propaganda would be identified through proper investigations and brought under the law without delay to face exemplary punishment. The meeting also discussed bilateral cooperation, law and order, security issues and measures to facilitate visa support for Palestinian students pursuing higher education in Bangladesh. This year's higher secondary certificate HSC and equivalent examinations have begun simultaneously across the country. Over 12,70,000 examinees are appearing under the country's 11 education board this year. Of the total candidates, 6,21,969 are male and 6,48,614 are female. Students from 9,439 educational institutions are taking part in the examinations at 2,697 centers. For the first time this year, single and uniform question paper is being used for the HSC examination in the 9 General Education Board. The Bangladesh Energy Regulatory Commission, BERC, has reduced prices of liquefied petroleum gas, LPG. The BERC made the announcement today. According to the BERC announcement, the price of a 12 kg LPG cylinder has been reduced by 357 taka to 1,528 taka. The new price is being effective from today. 5 more children died of measles symptoms in the country in last 24 hours till 8 a.m. today, bringing the total number of deaths to 724 since the outbreak of measles has begun. A press release from the Department of Health said a total of 1,119 children have been infected with measles and measles symptoms during the same period. Thousands of people have been evacuated due to a large wildfire in southern France. The country's emergency services said the fire broke out yesterday and had burned about 800 hectares. It has spread rapidly due to drought and strong winds. Hundreds of firefighters have been deployed to control the fire. The weather forecast has again warned of a heat wave. World Cup football, and Spain will take on Austria at Los Angeles Stadium at 1 a.m. tonight. Besides, Portugal will encounter Croatia at Toronto Stadium, Canada at 5 a.m. tomorrow morning. In the third match, Switzerland will face Algeria at 9 a.m. tomorrow in the BC Place, Vancouver. Meanwhile, 10 teams have already reached to the first 16 in the FIFA World Cup 26. They are Canada, Brazil, Paraguay, Morocco, Norway, France, Mexico, England, United States and Belgium. Finally, weather and forecast valid till 1 tonight says there are chances of rain or thundershowers with temporary south-southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Dhaka, Faridpur, Rajshahi, Pabna, Joshur, Kushtia, Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram, Cox's Bazar and Sylhet. River ports in these areas at west, cautionary signal number 1. And that's the end of the news.
1: আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার বাণিজ্যিক সংবাদ পড়ছি সৈয়দা সাজিদা খানম। ভোক্তা পর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম প্রতি কেজিতে কমেছে 29.76 টাকা। আজ এই নতুন দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, যা আজ সন্ধ্যে থেকে কার্যকর হবে। এতে বাজারে ব্যবহৃত 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 357 টাকা কমে নতুন দাম 1,528 টাকায় দাঁড়িয়েছে। এছাড়া অটোগ্যাসের দাম 86.93 টাকা থেকে কমে 70.40 টাকা নির্ধারণ করা হয়েছে। গ্যাস সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতে চলতি মাসে 11 কার্গো এলএনজি আমদানি করবে সরকার। বাংলাদেশ তেল গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনের পরিচালক গতকাল বাসুষকে এ তথ্য নিশ্চিত করেছে। তিনি বলেন, দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে বাংলাদেশ 3টি উৎস থেকে নিয়মিত এনএলজি আমদানি করছে। পেট্রোবাংলা সূত্র জানিয়েছে, আমদানিকৃত কার্গোগুলোর প্রথম চালান 6 থেকে 7 জুলাই দেশে পৌঁছতে পারে। সদ্য সমাপ্ত 2025-26 অর্থবছরে প্রবাসী বাংলাদেশিরা দেশে রেকর্ড 35.56 বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন, যা আগের অর্থবছর থেকে 17.3% বেশি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী অর্থবছরের শেষ দিন অর্থাৎ 30 জুন একদিনেই প্রবাসীরা দেশে 120 মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন। এটি 2025-26 অর্থবছরের সর্বোচ্চ বার্ষিক রেমিটেন্স অর্জন। দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। নতুন দাম অনুযায়ী 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে 224,182 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে 214,093 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 183,883 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 150,232 টাকা। আজ সকাল থেকে নতুন এ দাম কার্যকর করেছে বাজুস। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সপ্তাহের শেষ কার্যদিবসে আজ সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে কমেছে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। ডিএসইতে 394টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 163টি, কমেছে 185টির এবং অপরিবর্তিত ছিল 46টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসইএক্স 18 পয়েন্ট কমে অবস্থান করেছে 5,743 পয়েন্টে। আজ ডিএসইতে 1,439,54,000 টাকা শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল 1,573,63,65,000 টাকা। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 6টায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা, উপস্থাপনায় তামান্না সিদ্দিকী।

0: জিততে জিততে হারা, হারতে হারতে জেতা, খেলার মুহূর্তগুলো ঠিক এভাবেই চলছে বিশ্বকাপ জুড়ে। কারণ চলছে 32-এর খেলা, অর্থাৎ রাউন্ড অফ 32, যেখানে নকআউট সিস্টেম। আর এর অর্থ হচ্ছে যারা জিতবে তারাই থাকবে, যারা হেরে যাচ্ছে তারা বিদায় নিচ্ছে। এভাবেই কিন্তু অনেকগুলো খেলা হয়ে গেছে। আর আমাদের দরকার 6টি দল, এবং সেই 6টি দল মানে হচ্ছে আর 3টি ম্যাচে কারা কারা খেলবে সেটা নির্ধারণ করা দরকার। সেই খেলাগুলো হয়ে যাবে আজ এবং কালকের মধ্যে। আর সব খেলাগুলো কেমন হচ্ছে, কেমন চলছে এবং কারা কারা হচ্ছে রাউন্ড অফ 16, সেই সব বিষয় নিয়ে আমরা আজ কথা বলবো। তার আগে সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ বেতারের বিশ্বকাপ ফুটবল 2026 জুড়ে এই নিয়মিত আয়োজন বিশ্বকাপ তামামার আজকের আয়োজনে। সাথে রয়েছে আমি তামান্না সিদ্দিকী। আজ আমার সাথে দুজন অতিথি তো রয়েছেন, তাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই শুরুতেই। আছেন আমাদের সাথে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের অ্যাথলেট কমিশনের চেয়ারম্যান এবং কার্যনির্বাহী পরিষদের সদস্য, 2015 সালে রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ ফরহাদ জেসমিন লিটি। লিটি আপা, স্বাগত জানাচ্ছি।
1: ধন্যবাদ আপনাকে।
0: এছাড়াও আমাদের সাথে আরো আছেন, তার কণ্ঠ ইতিমধ্যে আপনারা শুনেছেন, এর আগের আয়োজনেও তিনি আমাদের সাথে ছিলেন, এবং তিনি হচ্ছেন আমাদের ক্রীড়া ধারাভাষ্যকার এবং ক্রীড়া বিশ্লেষক মাধারুল ইসলাম তুষার। তুষার ভাই, স্বাগত।
2: স্বাগত আপনাকে।
0: আমরা শুরুটা করব, তার আগে দর্শক শ্রোতা আপনাদের জানিয়ে রাখি, আপনারা আমাদের এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকার 90 MHz এবং বাণিজ্যিক কার্যক্রমের মধ্যম তরঙ্গ 630 KHz, একই সাথে FM 104 MHz। আর বাংলাদেশ বেতারের ওয়েবসাইট, বাংলাদেশ বেতারের অ্যাপের মাধ্যমে আপনারা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদের এই আয়োজন শুনতে পাচ্ছেন। এরই সাথে আপনারা আমাদেরকে দেখতেও পাবেন, এবং সেই দেখার মাধ্যমগুলো হচ্ছে ফেসবুক আর ইউটিউব, বাংলাদেশ বেতারের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল, একই সাথে বাণিজ্যিক কার্যক্রমের অফিসিয়াল ফেসবুক পেজ। দুটোতেই কিন্তু আমরা লাইভে রয়েছি, আপনারা সেখানে এসে আপনাদের মতামত জানাতে পারেন, প্রশ্ন রাখতে পারেন, আর ফোনের মাধ্যমে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমাদের স্ক্রিনে সেই নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন। তারপরেও আরো একবার নাম্বারটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, 01553-841-500, এই হচ্ছে নাম্বার। আলোচনায় আসি, আজ লিটি আপাকে দিয়ে কথাটা শুরু করি, যেহেতু আপা আজকে প্রথমবারের মতো আমাদের আয়োজনে এসেছেন। প্রথম প্রশ্ন খুব কমন একটা প্রশ্ন, সবাই জানতে চাই আর কি, মানে আমরা মোটামুটি ভাবে, কোন দল সাপোর্ট করছেন?
1: ছোটবেলা থেকেই ব্রাজিল সাপোর্ট করছি, এখনো ব্রাজিল সাপোর্ট করি। তো ব্রাজিলের খেলা আগের মতো নেই, আমরা যে ছোটবেলা যেরকম দেখেছি বা একটা উত্তেজনা ছিল, একটা খেলার যে একটা ধারাবাহিকতা ছিল, এখন ওই জিনিসটা খুব একটা মিস করি আর কি আমরা। আর যেহেতু ব্রাজিল সাপোর্ট করি, কেন যেন মনে করেন ব্রাজিলকে সাপোর্ট করি, এরকম হয়ে গেছে আর কি।
0: ছোট থেকে যে দলটাকে আসলে পছন্দ করি সেটাই একেবারে,
1: ফর্চুনেটলি আমার হাজবেন্ড এবং আমার শ্বশুরবাড়ির লোক ওরাও ব্রাজিলের সাপোর্টার, তার জন্য কোনো সুযোগ নেই।
0: আমরা নিশ্চয়ই ব্রাজিল প্রসঙ্গে কথায় আসবো, তবে তার আগে আমরা তুষার ভাই আপনার সাথে কথাটা শুরু করি এইভাবেই। আজকে কিন্তু আমরা 3টি খেলা দেখেছি, 3টি ম্যাচের মধ্য থেকে ইংল্যান্ড তারা 2-1 জয় পেয়েছে কঙ্গোর বিপক্ষে, বেলজিয়াম তারা জয় পেয়েছে 3-2, কিন্তু সেখানে একটা বিতর্ক তৈরি হয়েছে, আমরা সেই প্রসঙ্গে একটু কথা বলবো। আর আমেরিকা বা ইউএসএ তারা 2-0 বসনিয়াকে হারিয়েছে, যেটা একেবারে খুবই অনুমেয়ই ছিল। আমরা ইংল্যান্ড ম্যাচ দিয়ে যদি শুরুটা করি, কঙ্গো তারা এগিয়ে গেল কিন্তু তারপরে পারল না, এবং একই রকম ভাবে বেলজিয়াম সেনেগালের কথাও যদি বলি, সেনেগাল এগিয়েই ছিল, হুট করে বেলজিয়াম তারা 2 গোলে সমতায় আসলো এবং লাস্টে পেনাল্টি, যেটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে আজকের ম্যাচ প্রসঙ্গে।
2: আজকের ম্যাচ প্রসঙ্গে যেটা হচ্ছে যে এই দুটি ম্যাচ নিয়ে মানুষজন কতটা এক্সাইটেড ছিল সেটা জানি না, তবে যখন ম্যাচ দেখতে বসেছে, বিশ্বকাপের ম্যাচ যেহেতু, তারপরে তারা মোর এক্সাইটমেন্ট ভেতরে গ্রো করেছে এবং ম্যাচ ছেড়ে উঠে আসতে পারেনি। এইটাই ফুটবল বিশ্বকাপের সৌন্দর্য। আমি যদি এক কথায় দর্শকদের, সাধারণ মানুষদের সাধারণ ভাষায় কথা বলতে চাই, আর যদি আমি বিশেষজ্ঞের জায়গায় কথা বলতে যাই, তাহলে আমাকে বলতে হবে যে ইংল্যান্ড এবং অন্য একটি যে ম্যাচটা হয়েছে সেখানেও কিন্তু আমরা দেখেছি যে দুটি বড় দলই প্রথম দিকে গোল খেয়েছে, যারা মনে হয়েছিল যে এই ম্যাচে কিছুটা হলে এগিয়ে রয়েছে তারাই গোল খেয়েছে। আপনি যদি ব্রাজিল জাপানের ম্যাচটার কথা বলেন, সেখানেও কিন্তু ব্রাজিল আগে গোল খেয়েছে। প্রবলেম হল এই 3টি ছোট দলই, যারা অপেক্ষাকৃতভাবে কিছুটা হলেও ম্যাচ প্রেডিকশনে পিছিয়ে ছিল বিশেষজ্ঞদের কাছে, তারা প্রত্যেকেই একটা গোল বা দুটো গোল

0: দের কাছে, তারা প্রত্যেকেই একটা গোল বা দুটো গোল এগিয়ে যাওয়ার পরে কিছুটা হলো ডিফেন্সিভ মুডে চলে গেছে। রক্ষণাত্মক বা মিডফিল্ডে যেই সুযোগটা গ্রহণ করা উচিত সেই জায়গাটাই তারা অতটা স্ট্রংলি গ্রহণ করতে পারেনি বলেই হয়তোবা এই অবস্থান এসছে। আপনি দেখুন, সমতায় যখন ইংল্যান্ড গেল, হ্যারি কেইন যখন গোলটা করলেন, এরপরে ইংল্যান্ডের যেই ধরনের ফরমেশনে চেঞ্জ, মাঝমাঠের যে শক্তিটা তারা সরাসরি ঢেলে দিল মাঝমাঠ রক্ষণাত্মক, কখনো বা সরাসরি আক্রমণাত্মক বেশি তারা কিন্তু চেজ করেছে প্রতিপক্ষের গোল পোস্টে, এই ব্যাপারটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবার যদি আমি অন্য একটা জায়গায় আসতে চাই, তাহলে 3-2 গোলের অসাধারণ একটি ম্যাচ এবং মধ্যরাতের পরে যে ম্যাচটা শুরু হলো, মানুষজন মনে করেছিল অল্প একটু দেখে ঘুমিয়ে পড়ব, এরপরে কেউই আর উঠতে পারেনি, এবং এরপরে তো সেই ট্যাকল, এবং 120 মিনিটে যে 85 মিনিট ধরে এগিয়ে থাকে একটা দল আস্তে আস্তে হেরে যাবে এটা কেউ কল্পনাও করতে পারেনি, এবং বিশ্বকাপের ইতিহাসের অন্যতম স্মরণীয় একটি ম্যাচ হয়ে গেল পরবর্তী ম্যাচটি। তৃতীয় ম্যাচের কথা যদি বলি, মানে সংক্ষেপে বলছি, হয়তো আরো বিশ্লেষণাত্মক প্রশ্ন আপনি করবেন, বাট সংক্ষেপে যদি বলি, তৃতীয় ম্যাচটির কথা যদি বলি, সেখানে স্বাগতিক হিসাবে কিছুটা হলেও এগিয়েছিল যুক্তরাষ্ট্র, এবং সেখানে তাদের জয়টা অনুমিয়েছিল যতটুকু বলবো, তার আগে আমি একটু বলতে চাই 15 মিনিটের মধ্যে গোল, তারপরে কিন্তু সেই একই খেলোয়াড় আবার লাল কার্ড দেখে বাইরে চলে গেলেন, এবং তারপরে 10 জনের যে ফরমেশন, 10 জনের খেলোয়াড়কে নিয়ে, সেটা ছিল অসাধারণ, এবং সেটাই মূলত একদিকে তার গোল পোস্টকে রক্ষা করেছে, আক্রমণ প্রতিপক্ষের আক্রমণকে ঠেকিয়েছে এবং আক্রমণ করিয়েছে, সব মিলিয়ে জয়টা এসেছে।
1: আমরা আরো প্রসঙ্গ তো আসবো, তার আগে একটা ফোন কল নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কথা বলছি হাজি মোহাম্মদ মিন্টু এবং রুতুজ্জামান। আমরা সবাই মিলে আজকে একসাথে শুনতেছি আপনাদের আলোচনা। তো আমার প্রশ্ন হচ্ছে যে আমেরিকায় এখন একই অবস্থানে আছে, এই ব্যাপারে যদি একটু আলোচনা করতে।
1: অসংখ্য ধন্যবাদ, সাথে থাকুন, আমরা নিশ্চয়ই সেই কথায় আসব যে আমেরিকা কি অবস্থায় আছে। তার আগে লিটিয়াপা আপনার কাছে আসতে চাই, আমরা এই যে বেলজিয়ামের ম্যাচের কথা বলছিলাম এবং অফেরও আমরা আসলে কথা বলছিলাম সেই যে একটা বিতর্ক নিয়ে, বিতর্ক প্রসঙ্গটাতেই আসতে চাই যে পেনাল্টিটা কি আসলে হয়েছে কিনা, দেয়াটা ঠিক হয়েছিল কিনা সেই বিষয়টা।
3: আপনার প্রথমত সবাই বললেনই যে এগিয়েছিল সেনেগাল, তারপরে হঠাৎ করে 86 মিনিটের মাথায় একটা দুটো গোল করে সমতা এনেছে, তারপর এক্সট্রা টাইমে খেলা হচ্ছিল, হাফ টাইম পর্যন্ত কোন গোল হয়নি। তো আমার ধারণা ছিল যে হয়তো হাফ টাইম পর্যন্ত পুরোটাই এক্সট্রা টাইম হয়তো খেলা হবে, মানে ড্র থাকবে এবং হয়তো টাই ব্রেকার হতে পারে, এটা একদম 100% আমার একটা এক্সপেকটেশন ছিল। হঠাৎ করে দেখি যে পেনাল্টি, কি ব্যাপার, ভালো করে রাত্রেবেলা ঘরে চলে দেখলাম বারে বারে কিন্তু পেনাল্টিতে ইয়ে করে রিপ্লে দেখাচ্ছিল, বারে বারে দেখাচ্ছিলেন, কিন্তু বলটা কিন্তু পেনাল্টি বক্সের মধ্যে ঢুকে নেই, যেটা আমি ব্যক্তিগতভাবে ইয়ে করছি, আমিও ভালো করে দেখলাম যে পেনাল্টি বক্সের মধ্যে বল ঢুকেনি, খেলোয়াড়দের কিছু পাওয়ার অংশ তো একটু গিয়েছে, ওনারা কিন্তু অনেকবার নিজেকে রিপ্লে করছিলেন, তারপর পেনাল্টি দিয়েছে। আমি জানি না, আমার কাছে ব্যক্তিগত মনে হয়েছে যে পেনাল্টি হয়তো সেনেগালের এগেন্সটে
2: অবশ্যই
1: প্রশ্ন করুন। আচ্ছা, অবশ্যই সাথে থাকুন, নিশ্চয়ই জানতে পারবেন। তুষার ভাই, সেই প্রসঙ্গটা দিয়ে শুরু করি যে বিতর্কের যে বিষয়টা, আপাতত বলছিলেন যে মনে হচ্ছে যে সেটা একটা ভুল সিদ্ধান্ত, আপনার কাছে কি মনে হয়?
0: দেখুন, সেটা ভুল সিদ্ধান্ত হলেও, যেমন জার্মানির সাথেও একটা ভুল সিদ্ধান্ত বলে এখনো বিতর্কটা চলছে, ফিফার যিনি অফিসিয়াল রেফারি আছেন তিনিও এই বিষয়ে বক্তব্য রেখেছেন, পরিষ্কারভাবে বক্তব্য রেখেছেন, ফিফারও একটা পরিষ্কার বক্তব্য এই বিষয়ে আছে। দেখুন, আমার কাছে মনে হয়েছে যে একটুখানিও ট্যাকেল তো ঠিক হয়নি বা হয়তো স্পর্শ করেনি, কিন্তু তাদের কাছে অবশ্যই আরো বেশি ফুটেজ আছে।

0: যতটুকু ফুটেজ আমরা দেখেছি তার থেকে হয়তো আরো বেশি ফুটেজ আছে এবং ফিফা সেই বিষয়ে অবশ্যই উত্তর দেবেন। তো আমরা যেহেতু রেফারির উপরে নির্ভর করব, ফিফার উপরে নির্ভর করব, সেক্ষেত্রে এবং টেকনোলজি যেহেতু এখন এখানে খুব ভালোভাবে একটা রোল প্লে করছে, সেই হিসাবে আমার কাছে মনে হয়েছে যে সিদ্ধান্ত নিয়েছেন মাঠে থাকা রেফারি, তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। বিতর্ক চলবেই, বিতর্ক চলবে, এর মধ্যেই খেলা এগিয়ে যাবে, একটু ভুল হবে, একটু চুক থাকবে, কিন্তু দিন শেষে আমার মনে হয় সঠিক সিদ্ধান্তটা ফিফার কাছ থেকে আসছে।
1: আরেকটি ফোন কল নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি, আপনার প্রশ্ন করুন।
2: প্রশ্ন হল যে বেলজিয়াম সবচেয়ে পর্যন্ত আগাতে পারে বলে মনে হয়?
1: আচ্ছা,
2: প্রশ্ন হল বাংলাদেশ ব্যাপারে কি আমরা প্রতিবন্ধী মানুষ যারা আছি তারা শুনতে পারবো?
1: আচ্ছা, অবশ্যই সাথে থাকুন। বাংলাদেশ বেতার থেকে প্রচারের একটা চেষ্টা আছে, তবে সেটা ফাইনাল হলে, মানে একেবারে নিশ্চিত হলে আপনাদেরকে নিশ্চয়ই জানানো হবে, আপনারা জানতে পারবেন সেই বিষয়ে। আরেকটি ফোন নিয়ে আসছি। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: আসসালামু আলাইকুম।
1: জি, ওয়ালাইকুম আসসালাম, লুৎফর জাদ্দার ভাই। জি, ভালো আছি।
2: আমি মোহাম্মদ লুৎফর জাদ্দার, বড়খোলা পাংশা রাজবাড়ি।
1: জি জি,
2: অনুষ্ঠান খুব ভালো লাগছে আমার, কেমন না আপনার অনুষ্ঠান, খুব সব অনুষ্ঠানই ভালো লাগে। আমি মনে করি আমার প্রশ্ন, আমি হৃদয় জন্টু হাজি মোহাম্মদ মিন্টু কখন যাবে আমরা সবাই শুনতেছি, আমি জানতে চাচ্ছি যে আর্জেন্টিনা খেলাতে সামনের মাঠটা আমরা কিভাবে কয়টা গোল করতে পারবো, কত দূর আগাতে পারবো, এটা নিয়ে আলোচনা করবেন আর মনে করতে পারবেন এটা আলোচনা করবেন।
1: আচ্ছা, অবশ্যই সাথে থাকুন, আমরা নিশ্চয়ই সেই প্রসঙ্গে কথা বলবো। আসলে কে কটা গোল করবে সেটা বলাটা কিন্তু খুবই মুশকিল একটা বিষয়। আমরা কেউ মাঠে থাকবো না, এটা একেবারে শিওর, মাঠে খেলোয়াড়রা থাকবেন এবং খেলাটা তাদেরকেই খেলতে হবে। তুষার ভাইয়ের কাছে একটু আসি, যে প্রসঙ্গে আমরা ছিলাম যে বিতর্কের কথাটা তো আমরা শুনলাম, কিন্তু তারপরেও এবারের যে বিশ্বকাপ আসর জুড়ে এই যে ছোট ছোট ঘটনা এবং টেকনিক্যাল যে বিষয়গুলো রয়েছে সেগুলোর যে প্রয়োগ, তাতে কেউ কি মনে হয় যে খেলার ছন্দটা কিছুটা ধামাচাপা পড়েছে বা কিছুটা ম্লান হয়েছে কিনা? এবং একই সাথে হাইড্রেশন ব্রেকের একটা বিষয় কিন্তু আছে, সেই বিষয়টা নিয়েও কিন্তু অনেক গুঞ্জন, অনেক কথা রয়েছে। আপনার কাছে কি মনে হচ্ছে যে এই বিষয়গুলো কি খেলাটাকে আরো বেশি বেগবান করছে নাকি একটু পিছিয়ে টেনে ধরছে?
0: দেখুন, এইটা আসলে বলতে গেলে তামান্না আপু আমাকে এভাবে বলতে হবে যে অভ্যস্ততার বিষয়, যে কোনো নিয়ম যখন প্রয়োগ করা হয় এবং সেই নিয়মটা যদি প্রয়োগ করা হয় এমন একটা সংস্থার কাছ থেকে যারা ফুটবলকে এতদূর পর্যন্ত এনেছে এবং লালন পালন করছে সারা বিশ্ব জুড়ে, তারাই আইন প্রয়োগকারী সংস্থা, তো তারাই আইন প্রয়োগ করেছেন, সেখানে বাণিজ্যের বিষয়টা তো থাকবেই, বাণিজ্য ছাড়া তো এই বিশ্ব ফুটবল যে চলছে সেটা তো চলবে না, তাই না কি? তো যদি সেটা ঠিক থেকে থাকে তাহলে আমার কাছে মনে হয় সময়ের সাথে সাথে প্রত্যেকটা নিয়মের সাথেই আমরা যখন অভ্যস্ত হয়ে যাব তখন মনে হবে ওই নিয়মটাই কিন্তু ঠিক ছিল, আগের নিয়মগুলো ঠিক ছিল না। তাই আমার মনে হয় এই নিয়মটা বা আরো হয়তো এখন এআই যুগ এসছে, এআই আরো হয়তো ভালোভাবে আমাদের খেলাকে সাহায্য করবে পরিচালিত করতে, তো যত যুক্ত হবে টেকনিক্যাল বিষয়গুলো ততই নিয়ম কিন্তু যুক্ত হবে একটু একটু করে ফুটবলের সাথে, তবে সেই অরিজিনাল খেলার যে নিয়মগুলো, যে রুলসগুলো, সেগুলো ফলো করেই কিন্তু নিয়মগুলো অ্যাপ্লাই করা হচ্ছে। কি বলা হচ্ছে ওখানে যে তোমাকে ফাউল করা হয়েছে এটা আমরা ভিআরে দেখব, আগে দেখার সুযোগ ছিল না, এখন ভিআরে দেখছি আমরা, আগে রিপ্লে দেখার সুযোগ হয়েছিল, রিপ্লে দেখার সুযোগ হওয়ার পরে নতুন করে ভিআর যুক্ত হল, ভিআরে কি দেখা যাচ্ছে একদম খেলোয়াড়কে স্টপ করে দিয়ে লাইনটাকে নতুনভাবে থ্রিডি ডাইমেনশন করে দিয়ে আমি দেখছি যে টেকনিক্যালি ওটা ঠিক হলো কিনা, টাচ হলো কিনা। আমি ক্রিকেটে আমরা দেখতাম, একটু যুক্ত করে দিতে চাই, ক্রিকেটে আমরা দেখতাম যে বারবার দড়িতে গিয়ে বলটা লাগলো
1: কিনা। থামবো, হ্যাঁ একটুখানি থামবো, কথাটা আমরা ফিরবো, তবে ছোট্ট একটা বিরতি দিয়ে, আমাদের সেই বিরতির সময়টা হয়েছে এক মিনিটের ছোট্ট বিরতি, তারপরেই ফিরছি, সাথেই থাকুন।
3: দেখ কি দারুণ পরিবেশ, মনে হচ্ছে শুধু খেলা না একটা উৎসব।
4: দোস্ত, এটাই তো বসুন্ধরা কিংস, শুধু একটা ক্লাব নয় একটা স্বপ্ন।
3: তাই নাকি?
4: হ্যাঁ, বসুন্ধরা কিংস, বসুন্ধরা স্পোর্টস সিটি করে দেখিয়েছে বাংলাদেশেও বিশ্বমানের অবকাঠামো গড়ে তুলতে পারে। আর এই যে বসুন্ধরা কিংস একাডেমি, এখান থেকেই তৈরি হচ্ছে আগামী দিনের তারকারা।
3: তাই তো, ছোট ছোট ছেলেদের চোখেও কত বড় স্বপ্ন।
4: আর এই হচ্ছে বসুন্ধরা কিংস এরেনা, প্রতিটি ম্যাচ এখানে উৎসব, প্রতিটি জয় নতুন ইতিহাস। বুঝলাম, এ কারণে সবাই এত গর্ব করে বসুন্ধরা কিংসকে নিয়ে। এখন শুধু দেশেই না, দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের পতাকা বহন করে চলেছে বসুন্ধরা কিংস।
3: বন্ধু, তাহলে বসুন্ধরা কিংস তো শুধু একটি ক্লাব নয়, বাংলাদেশের স্বপ্ন, সম্ভাবনা আর গর্বের প্রতীক।
4: বসুন্ধরা কিংস, বর্ন টু বিট।
1: বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি বিশ্বকাপ দমামার আজকের আয়োজনে। সাথে আছি তামান্না সিদ্দিকী, এবং আমাদের সাথে আজকে দুজন অতিথি রয়েছেন, আছেন ফরহাদ জেসমিন লিটি এবং সেই সাথে মাজহার ইসলাম তুষার। তুষারের সাথে আমাদের কথা চলছিল, আমরা সেই সময় বিরতিতে নিয়েছি, এই যে টেকনিক্যাল বিষয় নিয়ে আপনার সেই কথা।
0: আমি আমি যেটা বলছিলাম যে অভ্যস্ততার ব্যাপার, এবং যত সময় গড়াবে ততই এই জিনিসগুলো যখন অভ্যস্ততার সঙ্গে আমরা মিলিয়ে নেব যে না এই জায়গায় তো এই ভিআর এর জিনিসটা অ্যাপ্লাই করা উচিত। এখন দেখুন, আমি যদি কাউকে জিজ্ঞেস করি যে হুট করে একটা বাংলাদেশ বনাম আর্জেন্টিনা খেলা হচ্ছে, ধরুন যে এত বিতর্ক হচ্ছে বাংলাদেশের দর্শক সমর্থকদের মধ্যে, বাংলাদেশ বনাম আর্জেন্টিনা বা বাংলাদেশ বনাম ব্রাজিল, অন্য কেউ দুঃখ পেতে পারেন, তো এইরকম একটা ম্যাচের মাঝখানে বাংলাদেশের একটা ফাউল হয়েছে, বাংলাদেশের বিপক্ষে যাচ্ছে ফাউলটা, বাঁশি দেওয়া হয়েছে ডিবক্সের ভেতরে। এখন যদি ভিআর টেকনিক্যালি আমাদেরকে জানিয়ে দেয় যে না এটা বাংলাদেশের পক্ষে গেছে, তখন সেই বিতর্কটা কোন দিকে যাবে? তো ব্যাপারটা হচ্ছে কি, আমার এবং যদি ওখানে এমন বলা হয় যে না এই ম্যাচে ভিআর থাকবে না, কিন্তু এইবার ঘটনাটা ঘটে গেছে, তো ফাউলটা হচ্ছে ডিবক্সের মাঝখানে, গোল শূন্য ড্র চলছে বাংলাদেশ আর্জেন্টিনা বা বাংলাদেশ ব্রাজিল, ধরুন ওই সময় কিন্তু বাংলাদেশের দর্শক সমর্থকরা চাইবে যে ভিআর কোথায়। শুধু বাংলাদেশের দর্শক সমর্থকরা না, কিন্তু সকলেই চাইবে ভিআর কোথায়, ভিআর ছিল তো, তো নতুন করে ইন্ট্রোডিউস করা হয়েছে। অর্থাৎ এটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং এই ছোট ছোট বিতর্কগুলো সারা জীবন ছিল, এটা লাইভ খেলার অংশ, লাইভ যদি খেলা হয় তাহলে ভুল হবে, এবং ভুলের ভেতর থেকে ঠিকটা বের করে নিয়ে এসে সেই খেলার মজাটা নিতে হবে। কারণ খেলাটা যদি হান্ড্রেড সব ঠিক হয়ে যায় তাহলে তো ওখানে আর মানুষ খেলছে না, ওখানে টেকনোলজি খেলছে।
1: একদম পারফেক্ট কথা, যে আসলে মানুষ মানলেই তো ভুল থাকতেই হবে, এবং থাকেই আসলে সেটা হতেই পারে। আমরা আরেকটি ফোন কল নিয়ে আসছি। হ্যালো, সালাম আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আপনি পাবেন উত্তর, আপনি সাথে থাকুন। আচ্ছা, আমরা লিটিয়াপার কাছে আসি। যে প্রশ্নটা এসেছিল আর কি আমাদের, যে আর্জেন্টিনার খেলা আছে, আর্জেন্টিনা কি করতে পারে, এবং সেই সাথে ব্রাজিলেরও খেলা রয়েছে 16-এ নরওয়ের সাথে, যেহেতু আপনি ব্রাজিল সাপোর্টার, ব্রাজিলের কেমন মনে হচ্ছে যে নরওয়ের সাথে আসলে কেমন পারফর্ম করতে পারে?
5: আশা তো করছি ভালোই খেলবে, কারণ আসলে ফুটবল খেলা বলেন বা যে কোনো খেলা বলেন একদম একদম অনিশ্চিত একটা জিনিস, কি ওখানে কি সিচুয়েশনটা কি পারমিট করে সেটার উপর ডিপেন্ড করবে রেজাল্ট কি হয়। আর খেলাধুলাটা এমন একটা জিনিস যে আগে থেকে কেউ কিন্তু বলতে পারে না কোন সময় কি অবস্থান হয়, এটার মনে হয় আশা তো করি যে ব্রাজিলই জিতবে। এখন ভাইকে আশ্বস্ত করি ইনশাল্লাহ ব্রাজিলের, যেহেতু আমি সাপোর্টার, আমি তো অবশ্যই মনে করে চাইব ব্রাজিল জিতবে।
1: আচ্ছা, এবং আর্জেন্টিনা দ্বারা সাপোর্টার তারাও নিশ্চয়ই মনে প্রাণে চাইবেন যে আর্জেন্টিনা জিত। আর্জেন্টিনা খেলাটা যদিও কেমবার্ডার সাথে, এবং সেটা একটা সহজ খেলা হিসেবে ধরা হচ্ছে, তারপরেও কিন্তু মানে কি মনে হচ্ছে, কোন শঙ্কা আছে কিনা?
0: শঙ্কা আছে তো, ব্রাজিলের বিপক্ষে দেখেছি আমরা শঙ্কা আছে, ইংল্যান্ডের বিপক্ষে দেখেছি আমরা শঙ্কা আছে, শঙ্কা আছে তো, হুট করে গোল হয়ে যেতে পারে। তবে আমরা যেটা মনে করছিলাম যে মধ্যমাঠ তাকে আক্রমণ ভাগে পুরোপুরি পাঠিয়ে দিতে পারেন হয়তোবা আর্জেন্টিনার যারা টিম থিঙ্কার রয়েছেন তারা, কিন্তু এই দুটো বিপদ দেখে আমার কাছে মনে হচ্ছে আর্জেন্টিনা একটু হলেও, যেহেতু নকআউট পর্ব, সেক্ষেত্রে একটু হলেও চিন্তা করবে এবং রক্ষণটাকে যথেষ্ট জমাট রাখার চেষ্টা করবে। অন্তত প্রথম হাফ যদি আমরা আগে দুই গোল পেয়ে যাই, মানে আর্জেন্টিনা ইফ দে থিঙ্ক দ্যাট যদি আমরা দুটা গোল পেয়ে যাই, তাহলে চলো গোলের বন্যায় আরো ভাসায়, যাতে করে প্রতিপক্ষ পরবর্তী রাউন্ডে, রাউন্ড অফ 16-এ যে আমাদের কারো বেশি ভয় পায় এবং আমরা সেই ফ্লোতে থাকতে পারি। অতএব এতটা সহজ হবে বলে প্রথমার্ধ অন্তত আমার কাছে মনে হয় না। আর্জেন্টিনা একটু গুটিয়ে খেলবে, ছোট দল হিসেবে যে অতি আক্রমণাত্মক হয়ে অতিসাহায্যে কিছু করে ফেলবে তা নয়। তবে এবার বিশ্বকাপে ফ্রান্স একটি অন্য নাম,
1: একটু জানিয়ে রাখি, অনেকেই আসলে প্রশ্ন করেছেন যে আজকে কাদের কাদের খেলা রয়েছে। আজ রয়েছে স্পেন এবং অস্ট্রিয়ার মধ্যে খেলা, পর্তুগাল আর ক্রোয়েশিয়ার খেলা, এবং সেই সাথে সুইজারল্যান্ডের সাথে খেলা রয়েছে আলজেরিয়ার। আমরা সেই খেলা প্রসঙ্গে আসবো একটা ফোন কল নিয়ে। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম। অসংখ্য ধন্যবাদ, সাথে থাকুন। আর্জেন্টিনা এখনো কিন্তু রাউন্ড অফ 16 এ যায়নি, তাহলে ফাইনালে যাচ্ছে সেটা হিসেবটা কিন্তু আর একটু পরে আসবে, আমরা সেই পরের প্রসঙ্গে আসবো। তার আগে যে প্রসঙ্গে আসতে চাই সেটা হচ্ছে যে ফ্রান্সের কথা তো বললেন এবং আজকে স্পেনের খেলা রয়েছে, আজকে পর্তুগালের খেলা রয়েছে, সেই প্রসঙ্গটাতে একটু যদি আসেন, কারণ পর্তুগাল নিয়েও কিন্তু মানুষের টেনশনের কমতি নেই, CR7 এর ফ্যান প্রচুর রয়েছে। আর স্পেন ভালো খেলেছে, এসেছে 32, কিন্তু তারপরেও কি আসলে আপ টু দ্য মার্ক খেলেছে কিনা সেই জায়গাটাতে একটু আসতে চাই।
0: লুকা মদ্রিচ আর সেই সাথে CR7 রোনাল্ডো, এই দুই খেলোয়াড়ের ভেতরে যেই ফ্যান বেজ, তারা হয়তো সঠিকভাবেই চাইবে যে দুই দলই জিতুক, কিন্তু বাংলাদেশে হয়তো CR7 এর ফ্যানটা বেশি, তবে লুকা মদ্রিচের ফ্যানও কিন্তু সারা বিশ্ব জুড়ে কম নেই, অনেক আছে, কারণ তিনি অসাধারণ একজন চ্যাম্পিয়ন খেলোয়াড়। ক্রোয়েশিয়া সেই হিসাব করলে পর্তুগালের থেকে কিছুটা হলেও, মানে ইতিহাস যদি হিসাব করেন, পিছিয়ে আছে, কিন্তু বর্তমান পারফরমেন্সের দিক থেকে অবশ্যই ক্রোয়েশিয়া কিছুটা হলেও এগিয়ে থাকবে আমার ধারণায়। ক্রোয়েশিয়ায় কিন্তু অভিজ্ঞতা যত বেশি তার থেকে বেশি কিন্তু নবীনের সংখ্যা, তো সেই অনুযায়ী আমার মনে হয় যদি এই দলটি ফরমেশনের দিক থেকে পর্তুগালকে আটকে দিতে চায়, তাহলে অবশ্যই তাদের মধ্যমাঠকে অনেক অনেক অনেক দায়িত্ব পালন করতে হবে। আর পর্তুগালের জন্য যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যে বল যোগান দেওয়া, অর্থাৎ বল পাস করে ডিবক্সের সামনে গোলের জন্য প্রস্তুত করিয়ে দেওয়ার সংখ্যা অনেক বাড়াতে হবে,
1: ফিনিশিং
0: অনেক স্ট্রং করতে হবে, তাতেই ভালো কিছু হওয়ার সম্ভাবনাটা রয়েছে।
1: আমরা একটু আমাদের ফেসবুকে পাতায় যেতে চাই, সেখানে অনেকেই অনেক কথা লিখছেন, আছেন অনেকেই জামিল মিয়া, আব্দুল ওহাব প্রধান, শামীম আকন্দ রয়েছেন, তিনি সেনেগালের হারটা মেনে নিতে পারছেন না, এইভাবে করে লিখেছেন যে তার খুবই কষ্ট লাগছে। ওয়াসির রহমান মিন্টু, রেজওয়ানা ইসলাম, জুবাইর আল ফাহাদ এবং শাহজাদা হোসেন, আপনারা সকলেই আছেন। আর তিনি লিখেছেন যে ব্রাজিল তো একটা ফাঁড়া কেটে তৃতীয় রাউন্ডে গেল, আর্জেন্টিনার কি ফাঁড়া কাটবে কিনা? এই প্রসঙ্গে কিন্তু আমরা ইতিমধ্যে কথা বলেছি যে হয়তো ফাঁড়াটা কাটবে, কিন্তু একটু কষ্ট হতেই পারে।
0: না, ওই যে অনেক সময় অনেককে দেখছেন না যে অনেক কবিরাজ, তারপরে অনেক অর্থনীতিবিদ, অনেক সুপার কম্পিউটার, এক এক সময় ভবিষ্যৎবাণী চলে, এক এক সময় এক একজন এসে, এর আগে ছিল অক্টোপাস, এরকম চলছে সেখান থেকে। তার
1: আমাদের ইমদাদুল ইমদাদ এই নামে আমাদের একজন শ্রোতা বন্ধু, তিনিও একটা ভবিষ্যৎবাণী করেছেন, সেটা হচ্ছে যে ফ্রান্স জিতবে। আচ্ছা, ফাইনাল কে জিতবে সেটা আমরা বলতে পারছি না,
5: অনেক দূরে আছে আমরা,
1: আসলে তাই, এখনো অনেক দূরে আছে, কারণ এরপরে 16 আছে, তারপরে আবার 8-এর খেলা আছে,
5: তারপরে খেলা আছে,
1: তারপরে হচ্ছে ফাইনাল। তবে হ্যাঁ, ব্রাজিল এবং আর্জেন্টিনা যদি তারা নিজ নিজ ম্যাচগুলোতে জয়লাভ করতে পারে, তাহলে সেমিফাইনালে এই দুটো দলের দেখা হবার সম্ভাবনা রয়েছে, সেটা আমরা বলতে পারি। 16-এ কারা কারা গেছেন এবং কারা কারা খেলবেন কাদের সাথে, সেই প্রসঙ্গে কথা বলবো। তার আগে দর্শক শ্রোতা আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের অডিও ফ্রিকোয়েন্সিটা এখন থেকেই বন্ধ হয়ে যাবে, আমাদের যাই কিছু হোক খেলার মাঠেই সব ঘটবে, খেলার মাঠ থেকেই সব ফলাফল আসবে, এবং সেগুলো নিয়েই আমাদের এই কথোপকথন, আমাদের আয়োজন, এবং সেগুলো নিয়েই কিন্তু সমর্থকদের মধ্যে উত্তেজনা, উন্মাদনা সব।

0: এতক্ষণ শুনলেন ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা। অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হল। উপস্থাপনায় তামান্না সিদ্দিকী, সার্বিক নির্দেশনায় মোহাম্মদ বশির উদ্দিন, নির্দেশনায় এবিএম মাহবুবুর রহমান, তত্ত্বাবধানে মোহাম্মদ সোহেল রানা ও মোহাম্মদ মাহফুজার আলম, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাশরুফা তানজিনা নোশিন। অনুষ্ঠান প্রচার করা হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে।
1: আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
2: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উত্তরাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকব।
1: অবশ্যই, আরে নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
2: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
1: আচ্ছা,
3: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
1: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
1: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
3: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছ তো?
2: জি আপা, শুনেছি, আমরা তো সেই বিষয়ে কথা বলছিলাম।
1: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
3: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
2: আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
3: হাসান একদম ঠিক বলেছে। বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হল এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
1: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিকমতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
3: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হল কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হল শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
2: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
3: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
1: জি আপা, আমরা বুঝতে পারছি, বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
3: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
2: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
3: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনে সহায়তা করেছিল।
1: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
3: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
2: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
3: ঠিক বলেছ, খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
4: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের।
0: এদেশ আমার আপনার সকলের। এদেশকে উন্নত সমৃদ্ধ করতে হলে আমাদেরকে বেশি করে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। দেশকে সমৃদ্ধ করতে শিক্ষার কোনো বিকল্প নেই। আসুন শিক্ষার প্রসারে আমরা সবাই মিলে বেশি করে ব্রতী হই। দেশ এবং জাতি শিক্ষিত হলে যে কোনো কাজ, যে কোনো লক্ষ্যকে খুব সহজে অর্জন করা সম্ভব হবে। আমরা শিক্ষিত উন্নত জাতি গঠনে বদ্ধপরিকর, আর এজন্য সুশিক্ষায় শিক্ষিত করব আমাদের এ প্রজন্ম, আগামী প্রজন্ম এবং সব নাগরিককে। তাহলেই বাংলাদেশ হাসবে, আমরাও বাঁচব আনন্দে এবং সম্মানে। অনুষ্ঠান প্রচার করা হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। শ্রোতা বন্ধু, আমাদের এখনকার আয়োজনে রয়েছে একটি দেশাত্মবোধক গান, এই সবুজে ছায়ায় ঘেরা। গানটির কথা এরকম, শিল্পী পপি পাল, গানের কথা সাজিয়েছেন রামানন্দ সরকার, সুর করেছেন দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়।

0: দেশাত্মবোধক গানটি শুনলেন পপি পালের কণ্ঠে, গীতিকার ছিলেন রামানন্দ সরকার, সুরকার দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। বাংলাদেশ বেতার ঢাকা।
1: সব মুসল্লি সাহেবরা তো এক জায়গায় আছে, তাইলে একটা জরুরি কথা বলি। শোনেন সম্মানিত মুসল্লি ভাইগণ, দেশের বিভিন্ন এলাকায় হামের প্রকোপ দেখা দিয়েছে। আমাদের শিশুরা হইল আগামী দিনের ভবিষ্যৎ। হাম থেকে শিশুদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হইব।
2: ইমাম সাহেব, আপনি বলেন আমাদের কি করতে হবে?
1: শোনেন, সরকার ছয় মাস থেকে 10 বছর বয়সী শিশুদের জন্য হামের টিকা কার্যক্রম শুরু করছেন। একটি শিশুও যেন টিকা দেওয়া থেকে বাদ না যায়, সেই দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হইব।
3: আমার ছেলেটার তো হামের টিকা দেওয়া হয়েছে ইমাম সাহেব।
1: ওকেও টিকা দিন ভাই সাহেব, এতে ও বুস্টার টিকা পাবে, হাম থেকে আরো বেশি সুরক্ষা পাবে ইনশাল্লাহ।
2: কিন্তু ইমাম সাহেব, অনেকেই যে বলেন টিকার দরকার নাই।
1: শোনেন, আল্লাহর উপর ভরসা রাইখা চেষ্টা করা মানুষের কাজ, টিকা দেওয়া হইতাছে সেই চেষ্টা, শিশুকে সুস্থ রাখার চেষ্টা, অবশ্যই টিকার দরকার আছে।
2: আপনি ঠিকই বলছেন ইমাম সাহেব, এই কয়দিন আগে তীব্র জ্বরে আমার ভাগ্নিটা খুব কষ্ট পাইতেছিল, গায়ে লাল লাল ফুসকুড়ি উঠছিল, সর্দি কাশিতে তো বেহাল দশা।
1: এই রকম হইলে তো দ্রুত ডাক্তারের কাছে বা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিতে হবে।
2: হ্যাঁ ইমাম সাহেব, দ্রুত নিয়েছিলাম বলেই তো রক্ষা, ওর টিকা দেওয়া ছিল বইলা অবস্থা বেশি খারাপ হইতে পারে নাই।
1: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হাম সংক্রমণে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কইমা যায়, ফলে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা তৈরি হইতে পারে, এজন্যই শিশুকে টিকা দিতে হবে। ভাগ্নিকেও আবার টিকা দিতে নেবেন কেমন?
2: জি অবশ্যই।
3: আমার নাতিটার টিকা দেওয়া ছিল না, খুব জ্বর আইল, 5 দিনেও জ্বর নামে না, শেষে হাসপাতালে নিতে হইল।
1: তারপর কি হইল?
3: ওই ডাক্তার সাহেব কইলেন সাবধান, বাচ্চাটারে অন্যদের থেকে আলাদা রাখেন। রাখলাম।
2: আচ্ছা,
3: ডাক্তারের পরামর্শ ছাড়া কোন ওষুধ খাওয়ানো যাইব না, মাইনা চলছে সেই কথা।
2: তারপর?
3: তারপর বাচ্চারে স্পর্শ করার আগে ও পরে সাবান পানি দিয়া ভালো কইরা হাত ধুইতে হইছে।
1: তারপর কি হইল?
3: আল্লাহর রহমতে নাতিটা আমার আবার হাসতেছে, কিন্তু
1: কিন্তু আবার কি,
3: হাসপাতালে দেখছি ছোট্ট ছোট্ট শিশুরা কি যে কষ্ট পাইতাছে, ভেন্টিলেটর, আইসিইউ লাগতাছে, কেউ কেউ মায়ের কোলে আর ফিরতে পারে নাই। আহারে,
1: আল্লাহ সবাইরে হেফাজত করুন। শোনেন উপস্থিত ভাই সাহেবরা যারা আছেন মুসল্লিগণ, আপনারা 6 মাস থেকে 10 বছর বয়সী সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে যাবেন, সবই তো শুনলেন, একই সাথে অন্যদেরকেও বলবেন সন্তানকে এমআর টিকা দিতে, একটি শিশুও যেন বাদ না যায়। মনে রাখবেন, হামের সংক্রমণ রুখতেই হবে, শিশুর সুরক্ষা নিশ্চিত করতেই হবে।
4: মনে রাখবেন, নজর ঘটনার মুখ্য তিনটি কারণ হল ওভারলোডিং, দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং অদক্ষ নাবিক দ্বারা নৌযান পরিচালনা করা। তাই যে কোনো অবস্থায় ওভারলোডিং পরিহার করুন, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নৌযান পরিচালনা থেকে বিরত থাকুন, বেআইনি ও বেপরোয়া নৌযান পরিচালনা করবেন না এবং অদক্ষ নাবিক দ্বারা নৌযান পরিচালনা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকুন। নৌ দুর্ঘটনা রোধে নৌযান মালিক, মাস্টার ও যাত্রীদের সচেতন হতে হবে। আপনি যদি মাস্টার হন তাহলে ওভারলোড করা নৌযান চালানো থেকে বিরত থাকুন। আপনি যদি মালিক হন তাহলে ওভারলোড হবার পূর্বে নৌযান ছাড়ার ব্যবস্থা গ্রহণ করুন। আর আপনি যদি যাত্রী হন তাহলে অতিরিক্ত যাত্রী হয়ে নৌযান ভ্রমণ করবেন না।
0: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠানমালায় এখন আপনারা শুনবেন পল্লীগীতি। গানের শিল্পী হানাদু খানম, প্রথম গানের গীতিকার ও সুরকার কফিল উদ্দিন।

0: আসসালামু আলাইকুম। সন্ধে ৬টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি বর্ষা আহমেদ। প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির কবি কাজী নজরুল ইসলামের মানবিক আদর্শকে গ্রহণ করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ সচিবালয়ে তাঁর কার্যালয়ে ভার্চুয়াল উপায়ে একযোগে দেশের সকল জেলা ও ৭৪টি নির্বাচিত উপজেলায় নজরুল বর্ষ ২০২৬-২৭ উদযাপনের উদ্বোধনকালে এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, সরকার এমন একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ যেখানে সকল ধর্মের মানুষ নিরাপদে ও শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে। কৃত্রিম বুদ্ধিমত্তা জ্ঞানের নতুন দ্বার উন্মোচন করলেও এটি তরুণ প্রজন্মের নৈতিক অবক্ষয় ঝুঁকিও তৈরি করেছে উল্লেখ করে তারেক রহমান বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রযুক্তিগত অগ্রগতির এই যুগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রজ্ঞা ও সাহিত্যকর্ম আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। কাজী নজরুল ইসলাম বাংলাদেশকে তাঁর হৃদয়ে ধারণ করেছিলেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পরাধীন পরাভূত এবং পর্যুদস্ত জাতির ভাগ্যাকাশে নজরুলের জন্ম ছিল আলোকবর্তিকা। তিনি কবির জীবন, দর্শন ও সাহিত্যকে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি দ্ব্যর্থহীনভাবে বলেন, নজরুল বর্ষ উদযাপন দেশে ও বিদেশে নজরুলের সৃষ্টিকর্মকে নতুনভাবে মূল্যায়িত করবে। সারাদেশে একযোগে আজ থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট HSC ও সমমানের পরীক্ষা। সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীন এবারের পরীক্ষায় মোট ১২,৭০,৫৮৩ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে ৬,২১,৯৬৯ জন ছাত্র এবং ৬,৪৮,৬১৪ জন ছাত্রী রয়েছে। এবার দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে একক ও অভিন্ন প্রশ্নপত্রে HSC পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ৯,৪৩৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মোট ২,৬৯৭টি কেন্দ্রে এই পরীক্ষায় অংশ নিচ্ছেন। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনোয়ার হোসেনুল হক মিলন বলেছেন, জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে নিয়োগ ও সহকারী শিক্ষক হতে প্রধান শিক্ষক পদে জ্যেষ্ঠতা সহ পদোন্নতি ও সুবিধা সংক্রান্ত আইনি জটিলতার অবসান হয়েছে। তিনি আজ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়োগ সংক্রান্ত মামলার নিষ্পত্তি উপলক্ষে সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, আপিল বিভাগের রায়ের মাধ্যমে দীর্ঘদিন পর প্রধান শিক্ষক পদে পদোন্নতি ও বদলি কার্যক্রম পুনরায় চালু, শূন্যপদ পূরণ, নতুন সহকারী শিক্ষক নিয়োগ এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রমকে আরও গতিশীল করার সুযোগ সৃষ্টি হয়েছে। তিনি আরও বলেন, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদের ২০% সরাসরি নিয়োগ এবং অবশিষ্ট ৮০% সহকারী শিক্ষকের মধ্য থেকে পদোন্নতির মাধ্যমে নিয়োগ বিধান রয়েছে। সারাদেশে এখন ৩২,৫০০টি প্রধান শিক্ষক পদ পূরণসহ আরও ৩৮,০০০ শিক্ষক নিয়োগ করা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন প্রধানমন্ত্রী তারেক রহমানের সদ্য সমাপ্ত চীন সফরকে একটি পূর্ণাঙ্গ সাফল্য হিসেবে বর্ণনা করেছেন। তিনি আজ দূতাবাসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জোর দিয়ে বলেন, এই সফর ঢাকা বেজিং মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ককে একটি শক্তিশালী গতি সঞ্চার করেছে। রাষ্ট্রদূত প্রস্তাবিত বাংলাদেশ মিয়ানমার চীন অর্থনৈতিক করিডোরকে একটি নতুন কৌশলগত সুযোগ হিসেবে বর্ণনা করেন। বিশ্বকাপ ফুটবলের খবর, আজ রাত ১টায় লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে স্পেন অস্ট্রেলিয়ার মোকাবেলা করবে। এছাড়া আগামীকাল ভোর ৫টায় কানাডার টরন্টো স্টেডিয়ামে পর্তুগাল ক্রোয়েশিয়ার মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে। তৃতীয় ম্যাচে আগামীকাল সকাল ৯টায় ভ্যানকুভারের বিসি প্লেসে সুইজারল্যান্ড আলজেরিয়ার মুখোমুখি হবে। এদিকে ১০টি দল ইতোমধ্যে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর রাউন্ড অফ ১৬ পৌঁছে গেছে। দলগুলো হচ্ছে কানাডা, ব্রাজিল, প্যারাগুয়ে, মরক্কো, নরওয়ে, ফ্রান্স, মেক্সিকো, ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র ও বেলজিয়াম। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা, পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকার ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, ফরিদপুর, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।
1: বাংলায় খবর সহ এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা, এক্ষুনি শুনবেন স্থানীয় খবর ইংরেজিতে।
2: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার খুলনা, দ্য নিউজ রেড বাই শেখ ফয়সাল ইসলাম। The Higher Secondary Certificate, HSC and Equivalent Examination 2026 began across the country today. A total of 117,177 students are appearing in the examination under Joshua Education Board this year. Of them, 56,980 are boys while 60,189 are girls. Of the total candidates, 81,960 students are appearing in Humanities Group, 22,723 in Science Group and 12,494 in Business Studies Group. Of them, district-wise students are 23,547 students are appearing in Khulna District, 12,277 in Satkhira, 8,229 in Bagerhat, 19,791 in Joshur, 14,702 in Jhinaidah, 7,055 in Magura, 4,699 in Norail, 15,383 in Kushtia, 7,579 in Chuadanga and 3,915 in Meherpur District. 240 examination centers have been opened for smoothly holding the examination in the 10 districts under the Joshua Board. Meanwhile, Khulna Metropolitan Police has issued some prohibitory orders to maintain peace and discipline at the examination centers. Prime Minister Tariq Rahman inaugurated the nationwide Nuzrul Year Celebration Program today through video conferencing. The function informed that this year will be celebrated from May 2026 to May 2027 with the aim of highlighting the life, work and literature of national poet Qazi Nuzrul Islam more widely in the country and abroad. Deputy Commissioner Hurray Jannat, Additional Deputy Commissioner, Assistant Police Commissioner and District Cultural Officer and officials of government and non-government departments attended the function arranged at the Khulna Deputy Commissioner's Conference Room on the occasion. Meanwhile, a discussion meeting was held at Mohammadpur Upajila Purishad Hall Room in Magura today to celebrate Nuzrul Borsho 2026-27 in a befitting manner. Prime Minister Tariq Rahman joined it virtually as chief guest. Member of the Parliament Niaz Halima Early, Upajila Nirvahi Officer, teachers, students, politicians, journalists and officials of the concerned department were present at the time. The Upajila administration organized it. A meeting of the Hospital Management Committee was held at the Shadur Hospital's conference room in Satkhira today. The meeting directed the concerned members for improving the standard of health service, ensuring cleanliness of the hospital and increasing the quality of food. Presided over by the Member of the Parliament, Muhaddis Abdul Khalik, the meeting was attended by the Civil Surgeon, Medical Officer, Superintendent of the Hospital and concerned members of the committee. A health coordination meeting was held at the Gangni Upajila Health Complex Hall Room in Meherpur today. Member of the Parliament Muhammad Nazmul Huda attended it as chief guest. The meeting discussed on the overall activities of the Upajila healthcare system, ongoing health programs, service quality improvement and future work. Presided over by the Family Planning Officer, the meeting was attended by the Upajila Nirvahi Officer and the officials of the concerned departments. Sports materials were distributed among various institutions of Koira Upajila in Khulna district today. The materials included footballs, jerseys, cricket bats, pads, balls, gloves and stumps. Member of the Parliament Muhammad Abul Kalam Ajit distributed this at a function held at the Upajila Purishad Hall Room as chief guest. Presided over by the Upajila Nirvahi Officer, the function was attended by the primary and secondary education officers, Upajila Jamaat Amir and heads of different institutions. The rice were distributed at a fee to helpless, distressed and low-income families of Binodpur Union under Mohammadpur Upazila in Magura today under the Relief and Disaster Management Ministry in the financial year. Joint convener of District BNP, Barrister Mithun Rai Choudhury, distributed this at a function arranged at the Union Parishad premises as chief guest. The food officers, representatives of civil society, including local elite, were present at the time. Each person was given 30

0: kilograms of rice. Football and Bahadurpur Football 11 defeated Nolitabari Football 11 by 2-1 in the 14th football tournament at the Beruil School Ground in Mohammadpur Upajila of Magura today. Dhaka Met Office says a low pressure area has formed over Northwest Way and adjoining North Odisha West Bengal coast. Under its influence, squally weather may affect the maritime ports, North Bay, and adjoining coastal areas of Bangladesh. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla, and Paira have been advised to west local cautionary signal number 3. Repeat, local cautionary signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised not to venture into the deep sea till further notice. Meanwhile, forecast valley till 1 tonight says there are chances of rain or thunder showers with temporary south-southeasterly gusty to squally wind at a speed of 45 to 60 kilometers an hour over the regions of Khulna, Joshur, Kushtia, Rangpur, Faridpur, Madaripur, Borishal, Potuakhali, Noakhali, Dhaka, Tangail, Maimonsingh, Kumila, and Chattogram. River ports in these areas are to hoist caution in signal number 1. And that is the end of the news. Dear listeners, you are welcome to our next bulletin at 7 this evening in Bangla. Till then, Khuda Hafiz.
1: বাংলাদেশ বেতার খুলনা আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম বই 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্টজে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। এ পর্যায়ে অনুষ্ঠান উপস্থাপনার দায়িত্বে রয়েছি আমি শেখ আকবর হোসেন, অধিবেশন তত্ত্বাবধানে মোহাম্মদ শিবলি সাইদ, প্রকৌশল তত্ত্বাবধানে খান আলামিন, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন মোহাম্মদ সাইফুজ্জামান এবং অভিজিৎ মণ্ডল। শ্রোতাবন্ধুরা, আপনাদের জন্য আমাদের এখনকার পরিবেশনা পল্লীগীতির অনুষ্ঠান রাখালিয়া। অনুষ্ঠানের প্রথম শিল্পী খাদিজা খাতুন বিথি, গীতিকার গাজী গোলাম মোস্তফা।

গানটির শিল্পী ছিলেন শেখ শহীদুল ইসলাম, গীতিকার আব্দুল গনি। আপনারা রাখালিয়া অনুষ্ঠানে পল্লীগীতি শুনছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারে কণ্ঠ দিয়েছেন তৌহিদা আক্তার রাত্রি, রচয়িতা আব্দুল হামিদ।

রাখালিয়া অনুষ্ঠানে পল্লীগীতি শুনছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এখনকার গানটি কানাইলাল হালদার সমীরের কণ্ঠে, গানের রচয়িতা মোহাম্মদ রফিকুল ইসলাম।

এতক্ষণ রাখালিয়া অনুষ্ঠানে পল্লীগীতি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, একটি ঘোষণা। বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের মধ্যকার তিনটি একদিনের আন্তর্জাতিক ও তিনটি টি টোয়েন্টি ক্রিকেট খেলার চলতি ধারাবিবরণী আগামী 6 জুলাই থেকে 19 জুলাই রবিবার 2026 খ্রিস্টাব্দ পর্যন্ত বাণিজ্যিক কার্যক্রম ঢাকা কেন্দ্রের মাধ্যমে সরাসরি সম্প্রচার করে শোনানো হবে। শুনতে পাবেন মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8।

হার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে ঘোষণাটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা। এখন আল্লাহ পাকের শানে হামদ শুনবেন সাইদুর রহমান সাইদের কণ্ঠে।

0: আল্লাহ পাকের শানে হামদ ও নাতি রসুল শুনলেন সাইদুর রহমান সাইদ এবং এম এ হালিমের কণ্ঠে বাংলাদেশ বেতার খুলনা। পরবর্তী অনুষ্ঠান আবহাওয়া বার্তা কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
1: রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। ঢাকা, ফরিদপুর, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আমি আবার বলছি, 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় 36.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে 33.8 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.3 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 89% এবং সন্ধ্যে 6টায় 69%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে 5:15 এবং সূর্য অস্ত যাবে 6:50। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস।
2: This is Bangladesh Betar. I am Nazni Nahar with the weather forecast. Met Office forecast for inland river ports valid till 1 AM says that in association with temporary south or southeasterly gusts due to squally wind at the velocity of 45-60 kilometers per hour, along with rain or thunder shower is likely to occur over the regions of Dhaka, Faridpur, Rajshahi, Papna, Joshur, Kushtia, Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram, Kaksbazar and Sylhet. River ports of these areas at west cautionary signal number 1. I repeat, cautionary signal number 1. Now forecast for the entire country remain in effect till 6 PM tomorrow. There are chances of light to moderately rain or thunder shower accompanied by temporary gusty wind with lightning at many places of Chattogram and Sylhet divisions and at few places of Rongpur, Rajshahi, Dhaka and Khulna divisions. Meanwhile, moderately heavy to heavy rainfall may be expected at places of the country. Day temperature may slightly increase and night temperature may remain nearly unchanged all over the country. The highest temperature was recorded today at Chuadanga 36.5 degrees Celsius and the lowest was 33.8 degrees Celsius at Bandarban over the country. The temperature as recorded in Dhaka today was maximum 33.5 degrees Celsius, minimum 27.3 degrees. Humidity at 9 AM was 89% and at 6 PM was 69%. The sun rises over Dhaka tomorrow at 5:15 AM and sets at 6:50 PM. And that's all we have for weather forecast for this time.
1: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
0: ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত আবহাওয়া বার্তা রিলে করে শোনানো হল। যে ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য অথবা আপন মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাতের জন্য যায়, তখন একজন ডেকে বলে, তুমি বরকতময়, তোমার চলা বরকতময়, আর তুমি জান্নাতে ঠিকানা বানিয়ে নিয়েছ। আল হাদিস। কারো ঘরে প্রবেশ করার অনুমতি নেওয়ার জন্য দরজার সামনে দাঁড়িয়েও না। হতে পারে ঘরের ভেতর দৃষ্টি পড়ে যাবে, বরং দরজার ডান অথবা বাম পাশে দাঁড়িয়ে অনুমতি নাও। যদি অনুমতি দেওয়া হয় তবে প্রবেশ করো, অন্যথায় ফিরে এসো। আল হাদিস। মুমিন ব্যক্তি যখন মুমিনের সাথে সাক্ষাৎ করে, তাকে সালাম প্রদান করে এবং তার সাথে মুসাফা করে, তখন উভয়ের গুনাহ এমনভাবে ঝরে পড়ে যেমন গাছ থেকে পাতা ঝরে পড়ে। আল হাদিস। বাংলাদেশ বেতার খুলনা। খুলনার স্থানীয় সময় অনুযায়ী এক্ষুনি প্রচারিত হবে মাগরিবের নামাজের আজান ও দোয়া।

أشهد أن محمدا رسول

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যে ব্যক্তি অন্যকে খুশি করবার জন্য আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করে, আল্লাহ তাআলা তার প্রতি অসন্তুষ্ট হন, এবং আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করে যাকে সে সন্তুষ্ট করেছিল তাকেও অসন্তুষ্ট করে দেন। পক্ষান্তরে যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করবার জন্য অন্যকে অসন্তুষ্ট করে, আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হন, এবং আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করবার জন্য যাকে সে অসন্তুষ্ট করেছিল তাকেও সন্তুষ্ট করে দেন, এমনকি ওই অসন্তুষ্ট লোকের দৃষ্টিতে তাকে উত্তম বানিয়ে দেন এবং তার কথা ও কাজকে তার দৃষ্টিতে শোভনীয় করে দেন। আল হাদিস। নিকৃষ্টতম ব্যক্তি সে যে অন্যের দুনিয়ার জন্য নিজের আখিরাতকে ধ্বংস করে, অর্থাৎ অন্যকে দুনিয়াবী ফায়দা পৌঁছানোর জন্য আল্লাহ তাআলার অসন্তুষ্টির কাজ করে নিজের আখিরাতকে নষ্ট করে। আল হাদিস। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।

শিক্ষা বোর্ডের অধীনে 1,17,177 জন ছাত্রছাত্রী এবছর HSC পরীক্ষায় অংশগ্রহণ করছে। এর মধ্যে 56,908 জন ছাত্র এবং 60,189 জন ছাত্রী। মোট পরীক্ষার্থীর মধ্যে মানবিক বিভাগে 81,960 জন, বিজ্ঞান বিভাগে 22,723 জন এবং ব্যবসা শিক্ষা বিভাগে 12,494 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় 15,383, পটুয়াখালী 7,579 এবং মেহেরপুর জেলায় 3,915 জন পরীক্ষার্থী রয়েছে। যশোর বোর্ডের অধীনে 10

জেলায় 240টি কেন্দ্রে 570টি কলেজের পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আজ দেশব্যাপী নজরুল বর্ষ উদযাপন কর্মসূচির উদ্বোধন করেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন কর্ম ও সাহিত্যকে দেশ বিদেশে আরও ব্যাপকভাবে তুলে ধরার লক্ষ্যে 2026 সালের মে মাস থেকে 2027 সালের মে মাস পর্যন্ত এ বর্ষ উদযাপিত হবে। খুলনা প্রান্তে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক হুরে জান্নাত, অতিরিক্ত জেলা প্রশাসকগণ, সহকারী পুলিশ কমিশনার ও জেলা কালচারাল অফিসার সহ সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এদিকে এই উপলক্ষে এক আলোচনা সভা আজ মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য মোহাম্মদ মনোয়ার হোসেন এতে প্রধান অতিথি ছিলেন। পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, কবি, সাহিত্যিক, শিল্পী ও শিক্ষাবিদ সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া এই উপলক্ষে এক আলোচনা সভা আজ চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক, জেলা পরিষদের প্রশাসক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং গণমাধ্যম কর্মী এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া খুলনা বিভাগের অন্যান্য জেলায় অনুরূপ কর্মসূচির মধ্য দিয়ে নজরুল বর্ষ উদযাপন কর্মসূচির উদ্বোধন করা হয়। সাতক্ষীরা সদর হাসপাতাল পরিচালনা কমিটির এক সভা হাসপাতালের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় হাসপাতালের সার্বিক চিকিৎসা সেবা, রোগীদের সেবার মান উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্নতা, ঔষধ সরবরাহ, জনবল সংকট সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। পরিচালনা কমিটির সভাপতি সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেকের সভাপতিতে সিভিল সার্জন ডাক্তার আব্দুস সালাম, হাসপাতালের ডাক্তার ও নার্স সহ কমিটির সদস্যরা এই সময় উপস্থিত ছিলেন। এদিকে যশোরের চৌগাছা উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা আজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সরকারের স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো।

বিভাগের অন্যান্য জেলায় অনুরূপ কর্মসূচির মধ্য দিয়ে নজরুল বর্ষ উদযাপন কর্মসূচির উদ্বোধন করা হয়। সাতক্ষীরা সদর হাসপাতাল পরিচালনা কমিটির এক সভা হাসপাতালের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় হাসপাতালের সার্বিক চিকিৎসা সেবা, রোগীদের সেবার মান উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্নতা, ঔষধ সরবরাহ, জনবল সংকট সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। পরিচালনা কমিটির সভাপতি সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেকের সভাপতিতে সিভিল সার্জন ডাক্তার আব্দুস সালাম, হাসপাতালের ডাক্তার ও নার্স সহ কমিটির সদস্যরা এই সময় উপস্থিত ছিলেন। এদিকে যশোরের চৌগাছা উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা আজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সরকারের স্বাস্থ্য সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয়।

0: ক্রমাগত উন্নয়ন, পরিচ্ছন্নতা, ঔষধ সরবরাহ, জনবল সংকট সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। পরিচালনা কমিটির সভাপতি সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালিকের সভাপতিতে সিভিল সার্জন ডাক্তার আব্দুস সালাম, হাসপাতালের ডাক্তার ও নার্স সহ কমিটির সদস্যরা এই সময় উপস্থিত ছিলেন। এদিকে যশোরের চৌগাছা উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা আজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সরকারের স্বাস্থ্য সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয়।
1: এবং তার পাশাপাশি শহরের সবুজ পরিবেশ থাকার কারণে মূলত তারা বিশ্বের শীর্ষ বাসযোগ্য শহর হিসেবে স্বীকৃতি পেয়েছে।
2: এবারে জানবো আপনার কাছে, সুস্থ ও বাসযোগ্য শহর গঠনে গাছের ভূমিকা আসলে কি বা কতখানি?
1: গাছ মূলত সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। আর আমরা যদি দেখি, একটা গাছ বায়ুমণ্ডল থেকে প্রায় 260 পাউন্ড ক্ষতিকারক কার্বন ডাইঅক্সাইড গ্যাস বায়ুমণ্ডল থেকে শোষণ করে এবং পাশাপাশি 260 পাউন্ড অক্সিজেন উৎপন্ন করে। আমরা যে ছোট্ট একটা হিসাব আমরা করি এভাবে যে, এক একর জায়গায় আদর্শ বনে এক শস্য পরিমাণ গাছ থাকতে পারে। এই শস্য গাছ প্রায় 181 কোটি 82 লক্ষ পাউন্ড অক্সিজেন উৎপন্ন করে। সেই হিসাবে আমরা যদি বলি যে গাছের লাইফ টাইম 80 বছর, তো 80 বছরে সে যে অক্সিজেন উৎপন্ন করে তার পরিমাণ প্রায় 14 কোটি 56 লক্ষ পাউন্ড। আর আমরা আরো যদি একটু হিসাব করি যে 1 পাউন্ড অক্সিজেনের মূল্য যদি 50 টাকা ধরে নেই, সেই হিসাবে 700টি গাছ তার জীবদ্দশায় প্রায় 72 কোটি 80 লক্ষ টাকার অক্সিজেন আমাদের কাছে ফিরিয়ে দেয়। কাজেই সুস্থ সুন্দর বাসযোগ্য শহর গঠনে গাছ শুধু অক্সিজেন উৎপাদনেই প্রচুর ভূমিকা পালন করছে। আবার যদি আমরা বলি যে শহরের দালান কোঠা, যানবাহন ও মানুষের ঘনবসতি তাপমাত্রা বাড়িয়ে দেয়, গাছ ছায়া প্রদান করে এবং নিজ দেহ থেকে বাষ্পীভবনের মাধ্যমে পরিবেশের তাপমাত্রা কমিয়ে থাকে।
2: আমরা আরেকটু জানবো আপনার কাছে যে শহরের পরিবেশকে কিভাবে এই যে গাছ শান্ত রাখতে পারে বা পরিষ্কার রাখতে পারে, ভূমিকা কতটুকু?
1: রাস্তার ধারে যে ঘন গাছপালা বেষ্টনী যেটা আছে, এটা ট্রাফিক জ্যাম ও কলকারখানার শব্দ শোষণ করে এবং বাতাসের ধূলিকণা আটকে রেখে পরিবেশকে শান্ত ও পরিষ্কার রাখে। শুধু তাই না, একটি গাছ 1 বছরে প্রায় 10টি এয়ার কন্ডিশনের সমপরিমাণ তাপ নিয়ন্ত্রণ করে সে পরিবেশকে ভালো রাখে।
2: আমরা জানলাম গাছের যে উপকারিতা আমাদের পরিবেশের উপর যে প্রভাব সেটি সম্পর্কে জানলাম। জানবো এবার আপনার কাছে, গাছের উপকারিতা কতখানি মানসিক প্রশান্তির উপরে?
1: গাছ এবং সবুজের উপস্থিতি মানুষের প্রশান্তি দেয়, মানুষের মানসিক প্রশান্তি দেয়, বিষণ্নতা দূর করে এবং শহরে নান্দনিক সৌন্দর্য যোগ করে, যা নাগরিক জীবনকে মনোরম শান্তিপূর্ণ করে তুলতে পারে।
2: বৃষ্টির পানি শোষণ ক্ষমতা কতখানি কাছে?
1: গাছ প্রচুর পরিমাণ বৃষ্টির পানি শোষণ করতে পারে, কারণ একটা গাছ দেখা গেছে যে বছরে প্রায় 750 গ্যালন বৃষ্টির পানি সে নিজের শরীরে শোষণ করে থাকে।
2: আচ্ছা, এবার একটু জানবো আপনার কাছে, জীব বৈচিত্র্য সংরক্ষণে কি ভূমিকা আছে গাছের?
1: শহরের পার্কে বা রাস্তায় থাকা গাছ বিভিন্ন পাখি কীট পতঙ্গের আবাসস্থল তৈরি করে, যা শহরের জীব বৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই একটি সবুজ ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে পরিকল্পিত বৃক্ষরোপণ এবং বিদ্যমান গাছপালা সংরক্ষণ করা আমাদের জীবনের জন্য অত্যন্ত জরুরি।
2: অনেক ধন্যবাদ আপনাকে এত চমৎকার করে আমাদের কৃষিজীবী ভাই বোনদের পরামর্শ দিয়ে উপকৃত করার জন্য।
3: শুনলে তো, আমাদের সুস্থ সুন্দর এবং বাসযোগ্য পরিবেশ শহরে যদি করতে হয় এই ব্যাপারে আমরা শুনলাম। তো চলো, এই শোনার পরে আমরা
4: গান শুনি।
3: শিল্পী শাহিদুল ইসলাম রাজু, গীতিকার মোজাম্মেল হক পুরু এবং সুরকার এস এম আব্দুল আওয়াল। চলো গানটা শোনা যায়।
5: আপনিও শুনেন।
4: যদি আমরা গাছ বেশি বেশি করে লাগাই তাহলে পরিবেশ
3: গানটা যে কি ইয়ে হয়েছে, কি
4: গানটা তো নতুন ভালো লাগছে।
3: আচ্ছা, ওই যুবায়ের কি গান শুনে? তাহলে আমরা গান শুনি, চলো সবাই মিলে শুনি।

0: গানটা শেষ হইল নাকি? গান শেষ হওয়ার সাথে সাথে কিন্তু একটা জিনিস মনে জাগে উঠলো।
1: কি জায়গা উঠলো?
0: এই দেখো, আমাদের সামনে যারা বেতার যন্ত্র সামনে বসে আছে তার একটু জানানো দরকার। এই দেখো, কখনো গরম, কখনো ভ্যাপসা, কখনো বৃষ্টি, এই আবহাওয়াটা কেমন থাকবি না এই সপ্তাহটা সেটা জানার ইচ্ছে আছে না? আমারে যেমন আছে তাদেরও তো আছে। ওই যে মেহমান আপার কথা বললে, আমারে কিন্তু সে প্রিয় মেহমান আপা চলে আসছে। কে বলো তো? উনি হচ্ছেন কি,

0: কোন নামটা কও?
1: কাজী জেবুন্নেসা
2: আপা। কাজী জেবুন্নেসা আপা, উনি আমাদেরকে এই সপ্তাহের পরামর্শ দেবেন আবহাওয়া কেমন থাকবে বা না থাকবে। তো আপা একটু শুরু করেন, আমরা শুনি, সবাই মিলে শুনি, কি কন?
3: জি, আপনারা ভালো আছেন সবাই?
2: গরম তো বেশি, এটির সমস্যা।
3: এই যে গরম তো আগের চেয়ে তুলনামূলক কমে গেছে, একটু বৃষ্টি হয়েছে, সামনে আরো কমে যাবে, তবে ভ্যাপসা গরমের অনুভূতিটা থাকবে। আর এই সপ্তাহের যে আমাদের আবহাওয়ার তথ্য আর উপাত্ত আমরা বিশ্লেষণ করে যেটা দেখছি সেটা হচ্ছে আকাশ অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনাই বেশি রয়েছে। আর এই সময়ে কোথাও কোথাও ভারী থেকে ভারী বৃষ্টিপাতও হবে। আর এই সময়ে আজকে দুপুরে আমাদের একটা উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং উড়িষ্যা উপকূলীয় এলাকায় একটা লঘুচাপ সৃষ্টি হয়েছে এবং এর প্রভাবে আগামী 5 তারিখের পরে থেকে বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর কারণেই কিছু কিছু জায়গা ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা।
2: যন্ত্রের সামনে যারা আছেন 5 তারিখ থেকে কিন্তু কয়েছে আপা, হ্যাঁ কিন্তু আবহাওয়াবিদ, তাহলে সেই হিসাবে আপনারা এখন থেকে প্রস্তুতি নেন যে বর্ষা বৃষ্টি বাদদার মধ্যে কিভাবে কি করবেন।
3: তবে ভয়ের কোনো কারণ নেই, যে এই লঘুচাপ যে সৃষ্টি হয়েছে এটা থেকে ঘূর্ণিঝড়ের কোনো আশঙ্কা নেই।
1: আচ্ছা ম্যাম, আমার একটা বিষয় জানার আছে, এই ধরনের আবহাওয়ায় আমাদের পাট খেতে কি করণীয় সে সম্পর্কে একটু বোঝাই এখন।
3: হ্যাঁ, পাটের এখন হচ্ছে অঙ্গজ পর্যায়ে আছে, বাতাসের গতি যদি বেশি হয়, যে বৈরি আবহাওয়ায়, তাহলে দেশি পাটের যেগুলো 4 ফুটের বেশি লম্বা হয়ে গেছে সেগুলো হেলে পড়ার সম্ভাবনা থাকে এবং এই হেলে পড়া থেকে রক্ষা করার জন্য ক্ষেতের যে চারপাশে 4-5টি করে পাট গাছকে একত্রে বেঁধে দিতে হবে। আর বীজ বপনের 45 দিন পর জাত ভেদে হেক্টর প্রতি 80 থেকে 100 কেজি ইউরিয়া সার উপরি প্রয়োগ করতে হবে।
4: মেমানাপা,
3: নিয়মিত পাট ক্ষেত পর্যবেক্ষণ ও সময় উপযোগী ও কার্যকর বালাই দমন নাশকের ব্যবস্থা অবশ্যই নিতে হবে এবং পাতার যে মোজাইক রোগের যদি আক্রমণ দেখা দেয় সেক্ষেত্রে আমাদের মেলাথিয়ন 2 ml পার লিটারে মিশিয়ে প্রয়োগ করতে হবে।
4: তাই ওই যে আখের ক্ষেতে কি করবো একটু কয়ে দেন।
2: হ্যাঁ, ভালো কথা কইছো তো সখী নেবু।
3: হ্যাঁ, আখের এখন হচ্ছে মুখ্য বৃদ্ধি পর্যায়ে আছে, বীজ রোপণের যে 135 দিন পর জমির উর্বরতা ভেদে হেক্টর প্রতি 62 থেকে 98 কেজি ইউরিয়া এবং 65 থেকে 130 কেজি এমপিও সার তৃতীয় এবং শেষ উপরি এই সময়ে প্রয়োগ করতে হবে এবং গোড়া হচ্ছে মাটি দিয়ে বেঁধে দিতে হবে।
4: আচ্ছা আচ্ছা,
3: আখের ক্ষেতে পাতার নিচে পেঁচিয়ে এক ধরনের গুচ্ছ করে পোকা বেঁধে থাকে, এই যাতে এটাকে আমাদের এটা কেটে দিয়ে এবং গাছের যে গোড়াটা ওটাকে বেঁধে দিতে হবে যাতে এই বৈরি আবহাওয়ায় যদি প্রতিকূল প্রবল বাতাস থাকে যেন হেলে না পড়ে।
0: আখের কথা তো কইলেন, এবার আমন ধানের কথাটা কম দিন।
3: এখন কিন্তু আমাদের আমন ধানের বীজতলা পর্যায়ে আছে, বীজতলার ব্যবস্থা করতে হবে, প্রয়োজন অনুযায়ী সেচ করে যদি যেসব এলাকায় বৃষ্টি এখনো হয়নি যদি প্রয়োজন হয় তবে সেচ প্রয়োগ করে বীজ বপন অবশ্যই সম্পন্ন করতে হবে। আর আমন ধানের মূল জমি চারা রোপণের জন্য আগে থেকে প্রস্তুত করতে হবে। আর আমন ধানের জমি তৈরির শেষ পর্যায়ে বিঘা প্রতি 9 কেজি ইউরিয়া, 8 কেজি টিএসপি, 14 কেজি এমপিও, 9 কেজি জিপসাম সার অবশ্যই প্রয়োগ করতে হবে। আর অনুকূল আবহাওয়া দেখে এই আমন ধানের এখন সব থেকে ভালো যে জাতগুলো এগুলো নির্বাচন করে, যেমন বিড়ি ধান আছে, বিড়ির বিভিন্ন ধরনের প্রকার আছে, 30, 32, 39, 49, 62, তারপরে বিনা ধান আছে, এই ধানগুলোকে সিলেক্ট করে আমাদের এই জাতগুলো রোপণ করতে হবে।
2: আপনারা কিন্তু শুনতেছেন এই সপ্তাহের কৃষি আবহাওয়া পরামর্শ, বলতেছেন কাজী জেবুন্নেসা, সহকারী আবহাওয়াবিদ, ঝড় সতর্কীকরণ কেন্দ্র, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এইবার কি জানি
1: আছে সব সবজি আর উদ্যান ফসলের ক্ষেত্রে কি করা লাগবে আপা, এটুকু বুঝে এখন তো।
3: হ্যাঁ, এখন এই যে হঠাৎ হঠাৎ দেখা যায় আমাদের দমকা হাওয়া তৈরি হয়, এই দমকা হাওয়ায় যেন যে লতা জাতীয় যে ফসলগুলো আছে এইগুলোর গাছের যেন কোনো ক্ষতি না হয় এগুলো এড়াতে আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। আর বর্ষার এই মৌসুমে নতুন করে বাগান করার কিন্তু অত্যন্ত উপযুক্ত সময় এটা। আর বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে কুমড়া, ঝিঙা, পটল, শশা, লাউ, কুমড়া, বিটলে আক্রমণ সম্ভাবনা থাকে, এগুলো নিয়ন্ত্রণের জন্য মেলাথিয়ন

0: 57 ইসি লিটার প্রতি পানিতে 1 মিলি মিশিয়ে অবশ্যই প্রয়োগ করতে হবে।
1: আচ্ছা ম্যাম, মানা পাই যে উদ্যান ফসল সম্পর্কে আমাকে একটু বুঝায় কর।
0: হ্যাঁ, উদ্যান ফসলের ক্ষেত্রে বর্ষা মৌসুমে এই সময় আম, পেয়ারা, নারকেল গাছের কিন্তু চারা রোপণের জন্য এই সময়টাই গর্ত প্রস্তুত করতে হবে। আর কলার যে শাখার রোপণের এটাই সময়। আর এই আবহাওয়ায় উদ্যান ফসলের যেমন ডালিম গাছে ব্যাকটেরিয়া জনিত পোড়া রোগ, লেবু গাছে লিপ মাইনর পোকার প্রাদুর্ভাব দেখা যায়, এই ক্ষেত্রে আমাদের প্রয়োজনীয় সুরক্ষার ব্যবস্থা নিতে হবে। আর প্রবল বাতাসে যেন কলা গাছ হেলে না পড়ে এজন্য একটা খুঁটি দিয়ে বেঁধে দিতে হবে।
2: কলা গাছের ব্যাপারে
0: নরম থাকে।
3: এই যে সবসময় তো কই, আমার একটু বুঝায় দেওয়ান লাগে না, আমি তো একটু কম বুঝি। ওই যে গবাদি পশু নাকি এগুলা গরু ছাগল কি করবো?
0: বিভিন্ন রোগ থেকে রক্ষার জন্য অবশ্যই আমাদের সব থেকে আগে যেটা জরুরি সেটা হচ্ছে পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী টিকা গ্রহণ প্রদান করতে হবে গবাদি পশুকে। আর পশুর থাকার যে জায়গা মেঝেতে যেন পানি জমে না থাকে সেটা আমাদের খেয়াল রাখতে হবে, বৃষ্টিতে যেন পানি জমে না থাকে। আর গবাদি পশু উঁচু এবং পরিষ্কার জায়গায় রাখতে হবে এবং কাঁচা ঘাস দানাদার জাতীয় খাবার দিতে হবে এবং পরিষ্কার পানি তাদের পান করার
1: ব্যবস্থা করতে হবে।
0: এই আবহাওয়ায় আসলে হাঁস মুরগিকে কৃমিনাশক প্রদান করতে হবে, শুকনো খাবার দিতে হবে এবং পরিষ্কার পানি দিতে হবে। হাঁস মুরগির যে থাকার জায়গা এই জায়গাটা পরিষ্কার এবং জীবাণুমুক্ত রাখতে হবে। আর ফোয়ারে প্রয়োজন হলে মানে জীবাণুনাশক স্প্রে করে হাঁস মুরগিকে রাখতে হবে। আর হাঁস মুরগির থাকার জায়গায় যেন পর্যাপ্ত আলো বাতাস চলাচল করে সেই ব্যবস্থা আমাদেরকে রাখতে হবে।
1: ওই যে পরিষ্কার পরিচ্ছন্নতার কোন বিকল্প নাই।
0: বিকল্প নাই।
4: এই আপা, আরেকখান কথা কই, এই যে আমরা তো মাছ চাষ করি, এই মাছের কি ব্যবস্থা গ্রহণ করবো এই দিন বিষয়ে কয়েক?
0: মাছের রোগ বালাই দেখা দিলে বা কাঙ্ক্ষিত বৃদ্ধি যদি না হয় উপজেলা যে মৎস্য অফিস আছে সেখানে আমাদেরকে যোগাযোগ করতে হবে। আর মাছের আংশিক আহরণ এবং আহরণের 3 থেকে 4 দিন পর আহরিত মাছের 10%-এর বেশি পুনরায় মজুদ করতে হবে। আর 15 দিন পর পর নমুনায়ন করে মাছের বাড়ার হার, রোগ বালাই আছে কিনা এগুলো পর্যবেক্ষণ করতে হবে। মাছ ঠিকমতো খাবার গ্রহণ করছে কিনা এটাও খেয়াল রাখতে হবে এবং নিজেদের তৈরি খাবার হলে ফর্মুলা অনুযায়ী আমিষ সহ উপাদানের শতকরা হার অবশ্যই বজায় রাখতে হবে।
2: অনেক অনেক ধন্যবাদ আপা। কাজী জেবুন্নেসা আপা, সহকারী আবহাওয়াবিদ, ঝড় সতর্কীকরণ কেন্দ্র, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, ঢাকা। উনার পরামর্শ আমাদের সবার মনে রাখতে হবে, বাকি আল্লাহর ইচ্ছা।
1: অনেক কিছু জানা
2: তো, চলো আমরা তো এইসব শুনলাম, এই যে শব্দ দূষণ নিয়ে কিছু তো জানা উচিত, মনোযোগ দিয়ে শোনো দেখিনি এই স্পট ড্রামাটা।
3: শুনি।

0: এই রিক্সা যাবে
1: হয়ে যাই বেন স্যার
0: এই যে রেডি অফিস
1: ওখানে স্যার
0: ভাড়া কত
1: ইনসার করে একটা দিয়েন
0: ওঠো তো
2: যাক বাবা শেষ পর্যন্ত একটা রিক্সা পাওয়া গেল
0: হ্যাঁ আটটার আগে অফিসে পৌঁছতে পারলে হলো
1: দেখবেন স্যার খাওয়ার বেগে উঠে জামু
2: এই না না হাওয়ায় উঠতে হবে না মাটিতেই থেকো
0: দেখে শুনে চালাও ড্রাইভার ভাই দেখে শুনে চালাও
2: এই যে জ্যাম লেগে গেল মনে হয়
0: আরে না এটা সিগন্যাল এখনই ছেড়ে দেবে
2: ইশ কি তীব্র শব্দ
0: বসো আমি আসছি
2: এই কোথায় যাচ্ছ
3: কিছু বলবেন
0: একটা না হর্ন দিচ্ছেন কেন
3: আরে একটু সাইড দিলেই তো
0: দেখছেন না সিগন্যাল সামনে কত গাড়ি যেতে পারবেন আবার হর্ন বাজাচ্ছেন
3: আরে হর্ন বাজালে কি হয়
0: শোনেন আপনার এই অযথা হর্ন বাজানো শব্দ দূষণ সৃষ্টি করে এতে চারপাশের মানুষের অসুবিধার কারণ হতে পারে
3: আজ সকালে নতুন কাহিনী শুরু করলেন ভাইরা
0: নতুন কাহিনী না পুরাণ
3: পুরাণ একটু কম না
0: শোনেন যে শব্দ মানুষের মনকে আর কানকে বিরক্ত করে তাকেই শব্দ দূষণ বলে এই যেমন ধরো জোরে জোরে একটানা মাইক বাজানো ঢোলের শব্দ পটকা ফোটানোর আওয়াজ কলকারখানার শব্দ গাড়ির হর্নের আওয়াজ উচ্চ শব্দে স্পিকার দিয়ে গান বাজানো বা শোনা আর এখন হেডফোন দিয়ে মোবাইলের মাধ্যমে গান শোনা এসব কিন্তু শব্দ দূষণের অন্যতম কারণ যা মানুষের শারীরিক ও মানসিকভাবে ক্ষতিকারক
3: আর একটু কম না সিগন্যাল সারে নাই
0: অনেক সময় অপ্রয়োজনীয় শব্দ কোলাহল আমাদের অসহ্য লাগে অবিরাম তীব্র শব্দ মানসিক উত্তেজনা বাড়ায় ও মেজাজ খিটখিটে করে শব্দ দূষণে বমি বমি ভাব হতে পারে ব্রেনের ক্ষতি হতে পারে ঘুমের ব্যাঘাত হয় যার জন্য মানুষ ক্লান্ত হয়ে পড়ে অবসাদ ঘিরে ধরে যার জন্য কাজের ইচ্ছে দক্ষতা কমে যায় স্মৃতিশক্তি কমতে পারে এছাড়াও কানে শোনার ক্ষমতা কমে বা একেবারে নষ্ট হয়ে যেতে পারে এর ফলে ডাক্তারের কাছে যেতে যেতে পকেট খালি হয়ে যাবে
3: বা মূল্যবান কথা কইছেন এইসব কথা আগে তো কোনোদিন শুনি নাই
0: আর একটা কথা বলি স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালত হাসপাতালের কাছাকাছি গাড়ির হর্ন বাজানো যাবে না শোনো ভাই শব্দ দূষণ সহ সব ধরনের দূষণ প্রতিরোধে সরকার আগেই আইন করেছে কিন্তু সচেতনতার অভাবে আমরা আইন না মেনে প্রতিনিয়ত শব্দ দূষণের মাধ্যমে পরিবেশ দূষণ করে চলেছি তাই সবাইকে সচেতন হতে হবে
3: একেবারে ঠিক কথা কইছেন
0: এখন কি করবে বলো
3: তার হর্ন বাজাব না
0: নিজে মানতে হবে অপরকেও মানাতে হবে
3: স্যার সিগন্যালটা মনে হয় শিখে গেছে
0: আচ্ছা চান্দাও রিক্সাওয়ালা ভাই
2: এতক্ষণ কি কথা বললে ওনার সাথে
0: সকাল সকাল একটু জ্ঞান বিতরণ করে আসলাম আর কি
2: তাই নাকি
0: চলে আমার রিক্সা হাওয়ার বেগে উইরা উইরা দেখবো আজ ঢাকা শহর ঘুইরা ঘুইরা ও পাবলিক ভাই রিক্সার বেগ নাই ও
2: এই রিক্সালা ভাই তোমার স্যার বলে কি
1: হার্ড ব্রেক আছে আচ্ছা বসি নামেন
2: দশ মিনিট লেট
4: হ্যাঁ শুনলে তো রকম শব্দে মানুষের
5: ক্ষতি হয়
4: ক্ষতি করে তাই না তো চলো আমরা কিন্তু যাওয়ার আগে একটা বিষয় সবার জন্য বলি আমাদের জন্য বলি আর বেতার যন্ত্রের সামনে যারা আছে সবার জন্য আমরা সবাই মিলে
5: আরো গাছ লাগাবো
4: আমরা সবাই মিলে
5: আরো গাছ লাগাবো
4: হ্যাঁ আমরা গাছ লাগাবো অক্সিজেন ফ্যাক্টরি আরো তৈরি করব পরিবেশ ভালো রাখবো নিজেরা ভালো থাকবো
5: নাকি
4: যাওয়ার আগে জানাই দিয়ে যাই কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন আর প্রযোজনা করেছেন হর বিলাস রায় তো চলো আজকের মতো উঠা যাক
5: আইসা উঠি

0: সুপ্রিয় শ্রোতা, আষাঢ়ের এই সন্ধ্যা ঘনিয়ে আসা মেঘময় ঘনঘটায় সবাইকে একরাশ মিষ্টি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এখনকার অধিবেশন। আমাদের এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় আছি আমিনুল ইসলাম মঞ্জু, জান্নাতুল ফেরদৌসী লিজা এবং আমি সৈয়দা সাজিদা খানম। প্রকৌশল দায়িত্বে রয়েছেন উত্তম চন্দ্র গোপ, মোহাম্মদ সোহাইল আনোয়ার, মোহাম্মদ সুরাজুল আলম, শামীম আহমেদ এবং এস এম আল জুবায়ের, এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন উম্মে হাবিবা হিমি।
1: আমাদের সাথে অনুষ্ঠান উপস্থাপনায় আরও রয়েছেন শাহিন সুলতানা এবং রেহানা সুলতানা।
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূর।

0: আসসালামু আলাইকুম সেনানৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনাদের সবার জন্য রইল একরাশ প্রীতি আর শুভেচ্ছা। স্বাগত জানাচ্ছি দুর্বারের আজকের আয়োজনে।
1: দুর্বারে আজ আপনাদের জন্য রয়েছে মেঠো সুর, পল্লী গানের অনুষ্ঠান, প্রথম গানের শিল্পী নীনা হামিদ, গীতিকার ও সুরকার কানাইলাল শীল,

মেঠুসুর অনুষ্ঠানে শুনছেন পল্লীগীতি। এবারে গানটিতে কণ্ঠ দিয়েছেন বিপুল ভট্টাচার্য, গীতিকার শফিকুল ওয়ারিস, সুর করেছেন এম এ হালিম।

দুর্বারী পল্লী গানের অনুষ্ঠানের আজকের আয়োজন মিঠু সুরে শুনতে পাচ্ছেন আপনারা পল্লী গীতি। এখন শুনবেন উকিল মুন্সির কথা ও সুরে বারে সিদ্দিকীর কণ্ঠে। আমার গায়ে যত দুঃখ সয় বন্ধুয়ারে কর তোমার মনে যাহা লয়, এই গানটি।

0: এই গানটির সাথে শেষ হল পল্লী গানের অনুষ্ঠান মেঠো সুর।
1: সেনানৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনারা যে যেখানে আছেন সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই শুভকামনায় দুর্বার অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি।
0: দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিস কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: আল্লাহ হাফেজ।
2: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি ইমতিয়াজ মাশরাফি। ফিফা বিশ্বকাপ ফুটবলে ইতোমধ্যেই রাউন্ড অফ সিক্সটিনে পৌঁছে গিয়েছে দশটি দল। দলগুলো হচ্ছে কানাডা, ব্রাজিল, প্যারাগুয়ে, মরক্কো, নরওয়ে, ফ্রান্স, মেক্সিকো, ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র ও বেলজিয়াম। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 রাউন্ড অব 32 এর নক আউট পর্বে দেখা গেল চরম নাটকীয়তা আর অবিশ্বাস্য সব লড়াই। 2 জুলাই বাংলাদেশ সময় রাত 2টায় প্রথম ম্যাচে সেনেগালের বিপক্ষে 2-0 ব্যবধানে পিছিয়ে থেকেও এক অবিশ্বাস্য রূপকথা লিখেছে বেলজিয়াম। ম্যাচের 24 মিনিটে হাবিবা দিয়ারা এবং 51 মিনিটে ইসমাইল আসারের গোলে স্পষ্ট ব্যবধানে এগিয়ে গিয়ে জয়ের সুবাস পাচ্ছিল সেনেগাল। তবে 86 মিনিটে রোমেলো লুকাকু এবং 89 মিনিটে ইউরি টেলেমান্সের গোলে নাটকীয়ভাবে সমতায় ফেরে বেলজিয়াম। এরপর অতিরিক্ত সময়ের একেবারে শেষ মুহূর্তে ভিএআর রিভিউয়ের মাধ্যমে পাওয়া পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করে বেলজিয়ামকে 3-2 ব্যবধানের এক অবিস্মরণীয় জয় এনে দিল টেলেমান্স। দিনের অন্য ম্যাচে বাংলাদেশ সময় সকাল 6টায় গবিনাকে 2-0 ব্যবধানে হারিয়ে দাপটের সঙ্গে শেষ 16তে পা রেখেছে সহ আয়োজক যুক্তরাষ্ট্র। প্রথমার্ধের 45 মিনিটে ফোলারিন বালুগানের নিখুঁত স্ট্রাইকের লিড নেয় মার্কিনরা। ম্যাচের 64 মিনিটে এই বালুগানই সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছড়লে বড় বিপদে পড়ে স্বাগতিকরা। তবে 82 মিনিটে ম্যাচের সেরা খেলোয়াড় মালিক টিলম্যানের এক দুর্দান্ত ফ্রিকিক গোল 10 জনের যুক্তরাষ্ট্রকে 2-0 ব্যবধানের ঐতিহাসিক। এদিকে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 রাউন্ড অব 32 এর পরবর্তী সূচিতে 3 জুলাই বাংলাদেশ সময় অনুযায়ী মোট 3টি হাই ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। দিনের প্রথম ম্যাচে বাংলাদেশ সময় রাত 1টায় মুখোমুখি হবে স্পেন ও অস্ট্রিয়া। এরপর ভোর 5টায় পর্তুগাল মাঠে নামবে ক্রোয়েশিয়ার বিপক্ষে এক হাই ভোল্টেজ লড়াইয়ে। আর দিনের শেষ ম্যাচে সকাল 9টায় সুইজারল্যান্ডের মুখোমুখি হবে আলজেরিয়া। ফুটবল প্রেমীদের জন্য এই প্রতিটি ম্যাচই হতে যাচ্ছে নক আউট পর্বের চরম উত্তেজনাপূর্ণ ও ভাগ্য নির্ধারণী লড়াই। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: এদিকে বাংলাদেশ সময় রাত 1টায় লস অ্যাঞ্জেলসে স্টেডিয়ামে নক আউট পর্বে স্পেন অস্ট্রিয়ার মোকাবেলা করবে। এছাড়া আগামীকাল ভোর 5টায় কানাডার টরন্টো স্টেডিয়ামে পর্তুগাল ক্রোয়েশিয়ার মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে। আগামীকাল সকাল 9টায় তৃতীয় ম্যাচে ভ্যানকুভারে সুইজারল্যান্ড আলজেরিয়ার মুখোমুখি হবে। গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে টঙ্গী ফুটবল একাডেমি সেমিফাইনালে উঠেছে। আজ শহীদ বরকত স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের চতুর্থ শেষ কোয়ার্টার ফাইনালে টঙ্গী ফুটবল একাডেমি 2-1 গোলে ঠাকুরগাঁও এসআরএফসিকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে। আগামীকাল দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ শুরু হবে। রাজধানীর কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে বেলা 3টায় উদ্বোধনী ম্যাচে যাত্রাবাড়ি ঝটিকা সংসদ খিলগাঁও ফুটবল একাডেমির মুখোমুখি হবে। 4 জুলাই প্রথম রাউন্ডে পূর্বাচল পরিষদের বিপক্ষে বিজি প্রেস, কল্লোল অঙ্গারের বিপক্ষে ইলিয়াস আহমেদ চৌধুরী স্মৃতি সংসদের এবং বিক্রমপুর কিংস খেলবে চকবাজার কিংসের বিপক্ষে। এছাড়া 5 জুলাই কিংস্টার স্পোর্টিং ক্লাব বিকেএসপির, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব গৌরীপুর স্পোর্টিং ক্লাবের এবং জাবিদ আহসান সোহেল ক্রীড়াচক্র টঙ্গী ক্রীড়াচক্রের বিপক্ষে খেলবে। বিশ্বের অন্যান্য স্থানের মতো আজ দেশে ওয়ার্ল্ড স্পোর্টস জার্নালিস্ট ডে পালিত হয়। এ উপলক্ষে যুব ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক ক্রীড়া সাংবাদিক, ফটো সাংবাদিক, ভিডিওগ্রাফার এবং ক্রীড়া গণমাধ্যমের সাথে যুক্ত সকল সংবাদকর্মীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। এ সময় তিনি বলেন, ক্রীড়া সাংবাদিকতা কেবল জয় পরাজয়ের পরিসংখ্যান নয়, বরং এটি খেলার ভেতরের মানবিক গল্প এবং লড়াইকে তুলে ধরার এক অনন্য মাধ্যম। উল্লেখ্য, 1995 সাল থেকে বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস পালিত হয়ে আসছে। ইংল্যান্ডের নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে আজ স্বাগতিক ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে। ওভালে বাংলাদেশ সময় রাত 11:30টায় খেলা শুরু হবে। এদিকে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটের বড় ব্যবধানে পরাজিত করে ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। আগামী রোববার লর্ডসে ফাইনাল খেলার মধ্য দিয়ে নারী টি টোয়েন্টি বিশ্বকাপের পর্দা নামবে। আগামী সোমবার বাংলাদেশ এবং স্বাগতিক জিম্বাবুয়ের মধ্যে 3 ম্যাচ একদিনের আন্তর্জাতিক সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। হারারেতে বাংলাদেশ সময় বেলা 1:30টায় খেলা শুরু হবে। এদিকে জিম্বাবুয়ের মাটিতে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য মেহেদি হাসান মিরাজকে অধিনায়ক করে ইতিমধ্যে 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে 3 ম্যাচ টি টোয়েন্টি সিরিজের জন্য তাওহিদ হৃদয়কে অধিনায়ক করে 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। খেলাধুলার খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।
2: বাংলাদেশ বেতার।

0: সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি আজকের সুখী সংসার অনুষ্ঠানে। আমাদের আজকের পর্বে রয়েছে ইসলামের দৃষ্টিতে পারিবারিক শান্তি। ইসলামের দৃষ্টিতে পারিবারিক শান্তি একটি গুরুত্বপূর্ণ বিষয় যা পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা এবং দায়িত্বশীলতার উপর প্রতিষ্ঠিত। পরিবারকে শান্তিময় ও স্থিতিশীল রাখতে হলে স্বামী, স্ত্রী, পিতামাতা, সন্তান এবং অন্যান্য সদস্যদের পারস্পরিক সম্পর্ক উন্নত করা অপরিহার্য। পারিবারিক জীবনে শান্তি এবং স্থিতিশীলতা অর্জনের জন্য ইসলামের কিছু মূলনীতি অনুসরণ করা প্রয়োজন, যেমন স্বামী স্ত্রীর সম্পর্ক, পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব, সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব, অন্যান্য সদস্যদের প্রতি দায়িত্ব, ক্ষমা ও সহনশীলতা, আল্লাহর প্রতি আনুগত্য, পরিবারের সকল সদস্যের উচিত আল্লাহর প্রতি অনুগত থাকা এবং তার আদেশ নিষেধ মেনে চলা, এবং সেই সঙ্গে সুন্দর ব্যবহার করা সকলের সঙ্গে। পরিবারের সদস্যদের মধ্যে সবসময় সুন্দর ব্যবহার করা উচিত এবং ঝগড়া বিবাদ এড়িয়ে চলা দরকার। পারিবারিক শান্তি বজায় রাখার মাধ্যমে একটি সুন্দর ও সুসংহত সমাজ গঠন করা সম্ভব। বন্ধুরা, চলুন যাওয়া যাক আজকের মূল আয়োজনে। আজ রয়েছে একটি গুরুত্বপূর্ণ আলোচনা, আজকের বিষয় ইসলামের দৃষ্টিতে পরিকল্পিত পরিবার। সঞ্চালনায় ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। সকল শ্রোতা মণ্ডলীকে জানাই আন্তরিক মোবারকবাদ। সুখী সংসার এই অনুষ্ঠানের মাধ্যমে ইসলামের বিভিন্ন দিক, মানুষের জীবন ঘনিষ্ঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ দিকগুলি আপনাদের সামনে তুলে ধরা হয়। আজকেও এমনই একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে পেশ করা হচ্ছে, তা হল ইসলামের দৃষ্টিতে পরিকল্পিত পরিবার গঠনের গুরুত্ব। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দুজন প্রাজ্ঞ ও বিজ্ঞ আলোচক। আমি প্রথমেই তাদেরকে আপনাদের সামনে পরিচয় করাই দিচ্ছি। আমার ডান পাশে আছেন হযরত মাওলানা আবুল হাসান সাহেব।
3: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
2: আমার পাশে আছেন মুফতি বরকতুল্লাহ কাসিমী।
4: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
2: আপনারা জানেন পরিকল্পনা এমনই একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা কোরআন ও হাদিসের অসংখ্য স্থানে এর ইঙ্গিত করা হয়েছে। আল্লাহ পাক নিজেই সর্বপ্রথম পরিকল্পিত ব্যবস্থা গ্রহণ করেছেন। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ের প্রত্যেক বিষয়ই পরিকল্পিত উপায়ে কাজ করা বাঞ্ছনীয়। পরিকল্পনাবিহীন কাজ উত্তম ফলদায়ক হতে পারে না, এমনকি পরিকল্পনা ব্যতীত কোন গঠনমূলক কাজ সম্ভব নয়। মহান আল্লাহ তাআলা এ বিশ্বজগৎ এক সুন্দর পরিকল্পনা অনুযায়ী সৃষ্টি করেছেন। তিনি বলেছেন, ওয়া মা

0: মন, অর্থাৎ আমি আকাশমণ্ডলী ও পৃথিবী এবং উভয়ের মধ্যকার কোন কিছুই খেলার ছলে সৃষ্টি করিনি। আমি তো আকাশমণ্ডলী ও পৃথিবী যথাযথভাবেই সৃষ্টি করেছি, কিন্তু তাদের অধিকাংশই তা জানে না। ৪৪ নম্বর সূরা ৩৮ ও ৩৯ নম্বর আয়াত। পবিত্র কোরআনের এ আয়াতে মহান আল্লাহ স্পষ্টভাবে বর্ণনা করেছেন যে এ বিশ্বজগৎ তিনি খেলার ছলে কিংবা অপরিকল্পিতভাবে সৃষ্টি করেননি। সবকিছু সৃষ্টির পিছনে আল্লাহ তাআলা একটি নিখুঁত পরিকল্পনা রয়েছে। অপর আয়াতে তিনি বলেন, ইন্না কুল্লা শাইইন খলাকনাহু বিকাদার, আমি সবকিছু সুনির্দিষ্ট পরিমাণে সৃষ্টি করেছি। এমনই একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের জানা অত্যন্ত জরুরি। আমি প্রথমেই মাওলানা আবুল হাসান সাহেবের কাছে জানতে চাইব যে পরিকল্পিত পরিবার বলতে আমরা কি বুঝি।
1: ধন্যবাদ চমৎকার সুন্দর প্রশ্নটি করার জন্য। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহালের ৮০ নম্বর আয়াতে আল্লাহ নিজেই ঘোষণা করেছেন, আল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানা, আল্লাহ তাআলা তোমাদের ঘরগুলোকে তোমাদের জন্য শান্তির আকরণ বানিয়েছেন। পরিকল্পিত পরিবার মানে শুধু সন্তান জন্ম দেওয়া এবং শুধু শাসন করা এটি নয়, বরং আয় বুঝে ব্যয় করা সহ আদর্শ পরিবার গঠনের উৎসাহিত করা, পরিবারের সদস্যদের অন্ন বস্ত্র শিক্ষা বাসস্থান স্বাস্থ্য ও উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা, বাবা মার সুস্বাস্থ্য পারস্পরিক সম্প্রীতি অধিকার নিশ্চিত করা, স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব বৈষম্য না থাকা, বাবা মা যাতে যথাযথ সন্তান যত্ন করতে পারে সেজন্য শক্তি সামর্থ্যের সীমার মধ্যে পরিবার গঠন করা একান্ত প্রয়োজন। দারিদ্রতা এবং অধিক সন্তান পরিবারের জন্য অনেক সময় অশান্তির কারণ হয়ে আসে, যেমনটি কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া আলামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, জেনে রাখো যে তোমাদের সম্পদ সন্তান সন্ততি তো এক পরীক্ষার বস্তু। সুতরাং আমরা আমাদের সন্তানদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে যেমন বলেছে, আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতুদ দুনিয়া, সম্পদ সন্তানাদি এগুলো দুনিয়ার সৌন্দর্য, একইভাবে বলেছেন সেগুলো তোমাদের পরীক্ষার বস্তু এবং তোমাদের জন্য ফেতনা স্বরূপ। অর্থাৎ যদি সেটাকে আমরা বৈষম্য বজায় রেখে আমাদের সবকিছুর সাথে পরিকল্পিতভাবে আমরা পরিবার গঠন না করতে পারি, তাহলে এই সন্তান আমাদের জন্য ফেতনার কারণ হয়ে যেতে পারে। সেজন্য আসুন আমরা সকলে পরিকল্পিতভাবে আমাদের পরিবারগুলো গঠন করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক।
0: জি আলহামদুলিল্লাহ, আমরা মাওলানা আবুল হাসান সাহেবের কাছ থেকে জানতে পারলাম যে পরিবার বলতে আমরা কি বুঝি। আমরা তো জানি যে মা বাবা ভাই বোন সন্তানাদি সবকিছু মিলেই একটি পরিবার, এবং প্রতিটা মানুষেরই উচিত সুপরিকল্পিতভাবে তার দায়িত্ব পালন করা, এটা আসলে ফরজের কাতারই হয়। আমি এই বিষয়ে মুফতি বরকতুল্লাহ কাসিমী সাহেবের কাছে জানতে চাইব যে ইসলামের দৃষ্টিতে পরিকল্পিত পরিবারের গুরুত্বটা কি।
2: আলহামদুলিল্লাহ ও কাফা ওয়াসসালামু আলা ইবাদিল্লাযিনা আসতাফা আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া

0: بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء صدق الله العظيم পৃথিবীতে আবাদ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আদম আলাইহিস সালাতু ওয়াসালামকে সৃষ্টি করেন অতঃপর তার অবশিষ্ট মাটি থেকে জুরি হিসেবে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেন তাদের উভয়ের দাম্পত্য জীবনের মাধ্যমে পৃথিবীতে পরিবারের সূচনা হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মানব তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো যিনি তোমাদের এক ব্যক্তি হতে সৃষ্টি করেছেন ও যিনি তা হতে তার স্ত্রীর সৃষ্টি করেছেন এবং যিনি তাদের দুজন হতে বহু নরনারী সরিয়ে দিয়েছেন সূরা নিসা আল্লাহপাক আরো বলেন হে মানুষ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ এবং এক নারী থেকে তারপর তোমাদেরকে বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে যাতে তোমরা পরস্পরে পরিচিত হতে পারো সূরা হুজুরাত 13 আর এভাবেই মানুষের সামাজিক জীবনের যাত্রা শুরু হয় মানুষ সকল যুগ ও কালে কোন না কোনোভাবে সামাজিক জীবন যাপন করেছে প্রাচীনকাল থেকেই পরিবার সামাজিক জীবনের প্রথম ক্ষেত্র বা স্তর হিসাবে বিবেচিত হয়ে আসছে মানুষের সার্বিক কল্যাণে পরিকল্পিত নিয়ন্ত্রিত পরিবার গঠনের জন্য ইসলাম পূর্ণাঙ্গ ও পরিপূর্ণ জীবন বিধানের সঠিক দিক নির্দেশনা প্রদান করেছে ইসলাম পরিবার গঠনে উদ্বুদ্ধ করার জন্য বিয়ের নির্দেশ প্রদান করেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি আশঙ্কা করো যে এতিম মেয়েদের প্রতি সুবিচার করতে পারবে তবে বিয়ে করবে নারীদের মধ্যে থেকে তাকে তোমাদের ভালো লাগে দুই তিন অথবা চার আর যদি আশঙ্কা করো যে সুবিচার করতে পারবে না তবে একজন সূরা নিসা 3 আল্লাহাক আরো বলেন মুমিন সচ্চরিত্রা নারী ও তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের সচ্চরিত্রা নারী তোমাদের জন্য বৈধ করা হল যদি তোমরা তাদের মোহর প্রদান করে বিয়ের জন্য প্রকাশ্য ব্যবিচার অথবা গোপন ব্যবিচার গ্রহণের জন্য নয় সূরা মায়দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হে যুব সমাজ তোমাদের মধ্যে যে বিয়ে করার সামর্থ্য রাখে সে যেন বিয়ে করে কারণ তা সৃষ্টিকে সংবরণকারী এবং লজ্জাস্থানকে সংরক্ষণকারী আর যে সক্ষম নয় তার সিয়াম পালন করা উচিত কারণ তা তার জন্য কামিস্পৃহা দমনকারী তিনি আরো বলেন বিয়ে করা আমার সুন্নাত সুতরাং যে আমার সুন্নাত বর্জন করবে সে আমার দরভুক্ত নয় শুধু তাই নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়েকে ইমানের অর্ধেক গণ্য করে বলেন যখন কোনো বান্দা বিয়ে করে তখন সে অর্ধেক দিন পূর্ণ করে কাজী অবশিষ্ট অর্ধেকের ব্যাপারে সে আল্লাহকে ভয় করুক পরিকল্পিত পরিবারের সন্তান আগমনে নতুন দায় দায়িত্ব চিন্তা চেতনা কর্তব্যবোধ স্বামী স্ত্রীর উভয়ের মানসিকতার পরিবর্তন সাধন করে দেয় সুস্থ সুন্দর ও পরিকল্পিত দাম্পত্য সম্পর্কে নির্মিত হওয়ার মাধ্যমে পরিবারে সুখ স্বাচ্ছন্দ্য ও শান্তিময় পরিবেশ বিরাজ করতে পারে এ সম্পর্কে পবিত্র কোরআন এরশাদ হয়েছে তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্তানি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে উদাসীন না করে যারা উদাসীন হবে তারাই তো ক্ষতিগ্রস্ত সূরা মুনাফিকুন আল্লাহ পাক আমাদের সকলকে উত্তম পরিবার এবং উত্তম পরিবেশ সৃষ্টি করার তৌফিক দান করুক আমিন
1: আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর আলোচনা করছেন ইসলামের দৃষ্টিতে পরিকল্পিত পরিবারের গুরুত্ব আলোচকদ্বয়ের আলোচনার মাধ্যমে এটি পরিস্ফুরিত হয়ে উঠল যে ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা
2: শুনছেন জনসংখ্যার স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার অনুষ্ঠানটির বাকি অংশ শুনবেন পবিত্র এশার নামাজের আজানের পরে
3: তোমরা সৎ কাজে প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে যাও সর্বদা আল্লাহকে ভয় করো এবং সত্য ও সঠিক কথা বল আল কোরআন এখন প্রচার করা হচ্ছে পবিত্র এশার আজান

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها
3: আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
4: সমাজের সুখী, সমৃদ্ধ, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করাই হল পারিবারিক জীবনের মূল উদ্দেশ্য। আর একমাত্র ইসলামী নৈতিক আদর্শ ও ইসলামী জীবনাদর্শের ভিত্তিতেই একটি আদর্শ পরিবার গড়ে উঠতে পারে। তাই বিধি মোতাবেক একটি সাজানো, গোছানো, সুপরিকল্পিত ছোট্ট পরিবারের মাধ্যমে সেই ইপসিত উদ্দেশ্য হাসিল হতে পারে, যাতে মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন করা সহজ হয়। আমরা জানি মানুষের মৌলিক অধিকার পাঁচটি: অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান ও চিকিৎসা। এই অধিকারগুলো বাস্তবায়ন করতে পারলে মানুষ ইহলৌকিক সফলতা ও পারলৌকিক মুক্তি লাভ করবে এবং এর জন্য দায়িত্ব পালন করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আর রাজুলু রাইনা আলা আহলি বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আন রাআয়াতিহি ওয়াল মারআতু রাআয়াতুন আলা আহলি বাইতি যাওজিহা ওয়া আওলাদিহি ওয়া হিয়া মাসউলাতুন আনহুম। অর্থাৎ পুরুষ তার পরিবার পরিজনের অভিভাবক, সে তার অভিভাবকত্ব দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে, আর নারীও তার স্বামীর পরিবার পরিজনের অভিভাবিকা, সেও তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। এই জন্য আল্লাহ পাক বলেছেন যে মুমিনদের পরিচয় হল আমরুহুম শুরা বাইনাহুম, যে তাদের কাজগুলি পারস্পরিক পরামর্শ মাধ্যমে সম্পন্ন হয়। আল্লাহ পাক আমাদের সবাইকে এইভাবে পারস্পরিক পরিকল্পিত পরিকল্পনার মাধ্যমে একটি শান্তিপূর্ণ পরিবার ওঠানোর ব্যবস্থা করে দিন। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন ও হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহুম্মা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব।
5: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, স্বাস্থ্য সচেতনতাই আমাদের সুস্থ জীবন দিবে, তাই স্বাস্থ্য সচেতন হন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, ডেঙ্গু প্রতিরোধ করুন।

0: সময়ের সাথে সাথে চলে এলাম সময়ের প্রান্তে। আজকের অনুষ্ঠান গ্রন্থনা এবং উপস্থাপনায় ছিলাম জি এম তারিক, সম্পাদনায় মোহাম্মদ নুরুল আমিন। সুখী সংসার অনুষ্ঠানটি প্রযোজনা করলেন শাহিদা মঞ্জুদের।
1: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি সাকির জওয়ানা। শুরুতেই শিরোনাম, নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। নতুন প্রজন্মকে বিপদগামিতা থেকে রক্ষা করতে জাতীয় কবির সাহিত্যকে আলোকবর্তিতা হিসেবে অনুসরণের তাগিদ তারেক রহমানের। অভিন্ন প্রশ্নপত্রে প্রথমবারের মতো আজ সারাদেশে একযোগে শুরু হল HSC ও সমমানের পরীক্ষা। প্রাথমিক বিদ্যালয়ে 36,000 প্রধান শিক্ষক পদে দ্রুত পদোন্নতি প্রক্রিয়া শুরু হবে জানালেন শিক্ষামন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের সদ্য সমাপ্ত চীন সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে মন্তব্য চীনা রাষ্ট্রদূতের। দাম কমানো হল LPG-র। রাতভর রুশ ড্রোন হামলায় কিয়েভে নিহত 18। এবং ফিফা বিশ্বকাপ ফুটবলে রাত 1:00 স্পেন অস্ট্রিয়ার এবং ভোর 5:00 পর্তুগাল ক্রোয়েশিয়ার মোকাবেলা করবে। শুনছিলেন শিরোনাম,
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান জটিল বৈশ্বিক বাস্তবতায় নতুন প্রজন্মকে বিপদগামিতা থেকে রক্ষা করতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নৈতিক মূল্যবোধ সম্পন্ন সাহিত্যকে আলোকবর্তিকা হিসেবে ব্যবহারের তাগিদ দিয়েছেন। তিনি আজ সচিবালয়ে নজরুল বর্ষ উপলক্ষে মন্ত্রিপরিষদ বিভাগ কক্ষে আয়োজিত এক সভায় ভার্চুয়াল উপায়ে বছরব্যাপী নজরুল বর্ষ 2026-2027 কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনকালে একথা বলেন। ভার্চুয়ালি আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সরকারি কর্মকর্তা, নজরুল গবেষক ও নজরুল সঙ্গীত শিল্পীরা যুক্ত হন। অনুষ্ঠানে নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ স্মারক, ডাক টিকিট ও লোগো উন্মোচন করা হয়। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান।
3: কোন জাত পাত কিংবা ধর্ম বর্ণের বিভেদে বিশ্বাস করতেন না মানবতার কবি নজরুল। তাই তো তার কবিতা কিংবা যে কোনো লেখনীতে গেয়েছেন মানবতার জয়গান।
2: মসজিদ এই, মন্দির এই, গির্জা এই হৃদয়, এইখানে বসে ঈসা মুসা পেল সত্যের পরিচয়।
3: সাম্যবাদী কাব্যগ্রন্থে শ্রেণীভেদ ও ধর্মীয় গোড়ামির ঊর্ধ্বে উঠে যেমনি মানবতার জয়ের ঝান্ডা উচ্চকিত করেছেন, নারী কবিতায় তেমনি মানব সমাজে নারী পুরুষের সমতা প্রতিষ্ঠার মধ্য দিয়ে নারীর মর্যাদাকে সমুন্নত করার চেষ্টা করেছেন কাজী নজরুল ইসলাম।
4: এ বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।
3: সমাজের উপেক্ষিত শ্রমজীবী মানুষের প্রতিও নজরুলের ছিল গভীর মমতা ও সম্মানবোধ। তাই তো রচনা করেছেন কুলিমজুর কবিতা। কিন্তু তবুও যখন এই সমাজ, রাষ্ট্র ও বিশ্বে অনাচার অবিচার থামছিল না, তখন নজরুল বিক্ষুব্ধ হয়ে উঠে লিখেছেন বিদ্রোহী কবিতা।
5: বলবীর বলুন নতমম শির, শির নিহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর
3: কবি নজরুলের এই সাম্য, মানবিকতা এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথাই বৃহস্পতিবার তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শুধু অতীত ইতিহাস নয়, আজকের প্রজন্মের জন্য এমনকি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নজরুল প্রাসঙ্গিক।
6: তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহ, কৃত্রিম বুদ্ধিমত্তা সীমাহীন ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব আমাদের নতুন প্রজন্মের সামনে একদিকে যেমন জ্ঞানের দ্বার উন্মোচন করে দিয়েছে, অপরদিকে মূল্যবোধ হারিয়ে বিপদগামী হওয়া পথ উন্মুক্ত করেছে হয়তো বা। এমন একটি জটিল বাস্তবতায় কাজী নজরুল ইসলামের আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুমবাগে উঠব আমি ডাকি, কিংবা থাকবো না কো বদ্ধ ঘরে, দেখব এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। এই ধরনের নৈতিক মূল্যবোধ সম্পন্ন ছড়া বা কবিতা আমাদের প্রজন্মের সামনে আশার আলোকবর্তিকা নিয়ে হয়ে উঠতে পারে।
3: বৃহস্পতিবার সচিবালয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত সভা ও নজরুল বর্ষের বিভিন্ন অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধানমন্ত্রী কবির স্মৃতি বিজড়িত ময়মনসিংহের ত্রিশালকে নজরুল স্মৃতি ঘোষণার সম্ভাব্যতা খতিয়ে দেখার কথা জানান। এ সময় তিনি 2026 সালের 25 মে থেকে 2027 সালের 25 মেকে নজরুল বর্ষ হিসেবে ঘোষণা করেন।
6: কবির সেই স্মৃতি বিজড়িত ত্রিশালকে নজরুল সিটি ঘোষণার সম্ভাব্যতা খতিয়ে দেখার জন্য এরই ভিতরে নির্দেশনা দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। এর পাশাপাশি 2026 সাল এর 25 মে থেকে 2027 সালের 25 মে এই বছরটিকে নজরুল বর্ষ ঘোষণা করা হয়েছে। বিদ্রোহী কবি, প্রেমের কবি, বিরহের কবি, তারুণ্যের কবি, বাংলাদেশের ঐতিহ্যের কবি কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় সাহিত্য সংস্কৃতির ইতিহাসের এক অবিস্মরণীয় নাম।
3: প্রধানমন্ত্রী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলাদেশের ভূখণ্ডে জন্মগ্রহণ না করলেও তার হৃদয় জুড়ে ছিল বাংলাদেশ। বাংলাদেশও তাকে হৃদয় দিয়ে ভালোবাসে, তাই কবি নজরুলের সাহিত্যকর্ম, তার জীবনবোধ মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
5: মহাবিশ্বের মহাকাশ ভারী, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি।
3: মহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ ভবনের জনপ্রশাসন সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব ডক্টর নাসিমুল গনি সংবাদ সম্মেলনে জানান, 2006 সালে জারিকৃত ভিসা নীতিমালা সংশোধন করে ভিসা পলিসি 2026 খসড়া পরিমার্জনের জন্য অর্থমন্ত্রীকে সভাপতি করে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিদেশি বিনিয়োগকারীদের আশা সহজ করতে সরকার কাজ করছে জানিয়ে তিনি আরও বলেন, বিদেশিরা বিনিয়োগ করতে এলে দেশ নানাভাবে লাভবান হবে, এজন্য ভিসা পলিসি সহজ করা জরুরি। মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, বিদেশিদের বাংলাদেশে আগমন ও প্রস্থানকে সহজ ও সুশৃঙ্খল করা, বিদেশি বিনিয়োগ, ব্যবসা ও দক্ষ মানব সম্পদ আকৃষ্ট করা, পর্যটন ও আতিথেয়তা খাতকে উৎসাহিত করা, প্রযুক্তি ও জ্ঞান হস্তান্তর নিশ্চিত করা এবং আধুনিক ও সেবামুখী অভিবাসন কাঠামো গড়ে তোলাই হচ্ছে এই পলিসির লক্ষ্য ও উদ্দেশ্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে রচিত বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে তার কার্যালয়ে তিন খণ্ডে প্রকাশিত গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি একথা জানান। তিনি জানান, বিশিষ্ট গবেষক ও লেখক কালাম ফয়েজি রচিত গ্রন্থটিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্র পরিচালনা, নেতৃত্ব, উন্নয়ন দর্শন এবং জাতীয় জীবনে তার বহুমাত্রিক অবদান তুলে ধরা হয়েছে। সারা দেশে একযোগে আজ থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট HSC ও সমমানের পরীক্ষা। সকাল 10:00 পরীক্ষা শুরু হয়। দেশের 11টি শিক্ষা বোর্ডের অধীনে এবারের পরীক্ষায় মোট 12,70,000-এর বেশি শিক্ষার্থী অংশ নিচ্ছেন। আরো শুনুন প্রতিবেদনে।
7: উচ্চশিক্ষার পথে গুরুত্বপূর্ণ মাইলফলক HSC ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। এবার দেশের 9টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্র নেওয়া হচ্ছে পরীক্ষা। বৃহস্পতিবার প্রথম দিনে বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশ নেয় লাখো শিক্ষার্থী। নতুন প্রশ্নপত্র পদ্ধতি নিয়ে শিক্ষার্থীদের মিশ্র প্রতিক্রিয়া ছিল, তবে পরীক্ষা কেন্দ্রের শৃঙ্খলা ও সুষ্ঠু পরিবেশে সন্তোষ প্রকাশ করেন অভিভাবকেরা।
8: এমসিকিউটা হার্ড ছিল, বাট সিকিউ মোটামুটি কমন আসছে।
9: আলহামদুলিল্লাহ ভালো হয়েছে পরীক্ষা, কোয়েশ্চেন সহজই হচ্ছে।
10: এমসিকিউ তো খুব ইজি, সিকিউটা একটু তুলনামূলক টাফ ছিল, তারপর আশা করি ভালো একটা রেজাল্ট করবো ইনশাআল্লাহ।
11: মানে ওভারঅল একই প্রশ্ন পরীক্ষা হচ্ছে, আমার মনে হয় সিস্টেমটা অ্যাপ্রিসিয়েট করা যায়।
12: সার্বিকভাবে যা বোঝা যাচ্ছে যে এবারকার প্রস্তুতি অন্যান্যদের চাইতে একটু ডিফারেন্ট। প্রশ্নপত্র ফাঁস নিয়ে অনেক গুঞ্জন শুনতাম, এবার তো কোনো কিছু দেখি না।
7: পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ও অননুমোদিত ইলেকট্রনিক ডিভাইস বহনে ছিল কঠোর নিষেধাজ্ঞা। নিরাপত্তা জোরদারের দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যরা বডি অন ক্যামেরাও ব্যবহার করেছেন। নকল ও অনিয়ম ঠেকাতে সারা দেশের কেন্দ্রগুলোতে CCTV-র মাধ্যমে পর্যবেক্ষণ করেছে শিক্ষা মন্ত্রণালয়।
13: যে কোনো বারের চেয়ে এইবারের পরীক্ষার হলগুলি, পরীক্ষার কেন্দ্র এবং কেন্দ্রের বাইরের পরিবেশ সব মিলিয়ে অসাধারণ একটি পরিবেশ আমরা পাচ্ছি।
7: এবছর HSC ও সমমানের লিখিত পরীক্ষা চলবে 2 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত, আর ব্যবহারিক পরীক্ষা শেষ হবে 15 আগস্টের মধ্যে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড আনম এহসানুল হক মিলন বলেছেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পদোন্নতি সংক্রান্ত দীর্ঘ 9 বছরের আইনি জটিলতার অবসান ঘটেছে। তিনি আজ রাজধানীতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত রায়ের বিবরণ ও সরকারের পরবর্তী পরিকল্পনা তুলে ধরে একথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, সরকারের আপিল মঞ্জুর হওয়ায় সারা দেশে 36,235 শূন্য পদে প্রধান শিক্ষকের পদোন্নতি প্রক্রিয়া শুরু হবে। একই সঙ্গে এসব পদে খালি হতে যাওয়া পদসহ আরও 38,443 পদে নতুন সহকারী শিক্ষক নিয়োগ কার্যক্রম দ্রুত সম্পন্ন করা হবে।
14: আমরা 36,235 শিক্ষককে প্রধান শিক্ষক অ্যাপয়েন্টমেন্ট দিতে পারব এবং সেই সাথে ইমিডিয়েটলি আমরা 38,443 জন এসিস্ট্যান্ট টিচার নিয়োগ দিতে পারব। এটি হচ্ছে আজকের দিনে এই শিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক বিভাগের জন্য আমার ববিহাত মাহাদি আমিনের জন্য সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ সুখবর।
0: সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ও সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল উপস্থিত ছিলেন। জ্বর কমে গেলেও সম্পূর্ণ সুস্থতা নিশ্চিত না হওয়া পর্যন্ত ডেঙ্গু রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র না দেওয়ার নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি আজ ঢাকা মেডিকেল কলেজে প্যাথোলজি বিভাগে মাইক্রোস্কোপ ও ল্যাবরেটরি যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে একথা বলেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে দুই মাস ধরে সরকার সারা দেশে পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছে। এইডিস মশা নিয়ন্ত্রণে নতুন প্রযুক্তির কথা উল্লেখ করে তিনি বলেন, লার্ভা ধ্বংস করার জন্য একটি বিশেষ মেডিকেল ট্যাবলেট সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছোট ছোট জায়গায় জমে থাকা পানি, ডাবের খোসা বা টায়ারে এই ট্যাবলেট ব্যবহারে লার্ভা দ্রুত ধ্বংস হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশ ঐতিহাসিকভাবে ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রাম ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে অকুণ্ঠ সমর্থন জানিয়ে আসছে। ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের এই নীতিগত ও নৈতিক সমর্থন সর্বদা অব্যাহত থাকবে। আজ সচিবালয়ে তার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদান সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। বৈঠকে দুদেশের মধ্যকার আইন শৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যু, ফিলিস্তিনি শিক্ষার্থীদের অনুকূলে ভিসা ইস্যুকরণ সহজতর করাসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা করা হয়। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন প্রধানমন্ত্রী তারেক রহমানের সদ্য সমাপ্ত চীন সফরকে একটি পূর্ণাঙ্গ সাফল্য হিসেবে বর্ণনা করেছেন। তিনি আজ দূতাবাসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জোর দিয়ে বলেন, এই সফর ঢাকা বেজিং এর মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কে একটি শক্তিশালী গতি সঞ্চার করেছে। রাষ্ট্রদূত প্রস্তাবিত বাংলাদেশ মিয়ানমার চীন অর্থনৈতিক করিডোরকে একটি নতুন কৌশলগত সুযোগ হিসেবে বর্ণনা করেন। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
15: খবরের বাকি অংশ পড়ছে শফিকুল ইসলাম। ভোক্তা পর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম প্রতি কেজিতে কমেছে 29.76 টাকা। আজ নতুন এই দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। এতে বাজারে ব্যবহৃত 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 357 টাকা কমে নতুন দাম 1,528 টাকা দাঁড়িয়েছে। এছাড়া অটোগ্যাসের দাম 86.93 টাকা থেকে কমিয়ে 70.40 টাকা নির্ধারণ করা হয়েছে। আজ সন্ধ্যা থেকে নতুন এই দাম কার্যকর হচ্ছে। জাতীয় সংসদে পাশ হয়েছে 2026-2027 অর্থ বছরের বাজেট। এবারের বাজেটে কর শুল্কের পরিবর্তন বা রাজস্ব আহরণের পরিকল্পনার পাশাপাশি বিশেষ গুরুত্ব পেয়েছে অর্থনীতিকে নতুন গতিপথে নেওয়ার একটি কৌশল 3R। সরকারের আশা, ধাপে ধাপে বাস্তবায়ন করা এই রূপরেখার মাধ্যমে অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরবে, বাড়বে বিনিয়োগ, সম্প্রসারিত হবে শিল্পায়ন ও কর্মসংস্থান। অর্থনীতিবিদরা বলছেন, প্রয়োজনীয় সংস্কার ও কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা গেলে এই কৌশল হতে পারে দেশের অর্থ নৈতিক পুনরুদ্ধার ও দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। আরও শুনুন প্রতিবেদনে।
16: অর্থনীতিকে শুধু সংকট মোকাবিলার মধ্যে সীমাবদ্ধ না রেখে দীর্ঘমেয়াদে প্রবৃদ্ধির নতুন ভিত্তি গড়ে তুলতে এবার একটি ধাপ ভিত্তিক কৌশল গ্রহণ করেছে সরকার। সরকার বলছে, প্রথম ধাপে 1 বছরের মধ্যে অর্থনীতিকে স্থিতিশীল করার উদ্যোগ নেওয়া হবে। দ্বিতীয় ধাপে সরকারের প্রথম থেকে তৃতীয় বছরের মধ্যে অর্থনীতির উত্তরণ নিশ্চিত করা হবে। আর তৃতীয় ধাপে আগামী 5 বছরে একটি সমৃদ্ধ, প্রতিযোগিতামূলক ও টেকসই অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য বাস্তবায়ন করা হবে। গবেষণা প্রতিষ্ঠান চেঞ্জ ইনিশিয়েটিভের গবেষণা ফেলো ও অর্থনীতিবিদ এম হেলাল আহমেদ জনি বাংলাদেশ বেতারকে বলেন,
17: সরকার যে 3R কৌশলের কথা বলছেন, সেটি মূলত অর্থনীতিকে ধাপে ধাপে সংকট থেকে বের করে নিয়ে এনে টেকসই প্রবৃত্তির পথে নেওয়ার একটি রোডম্যাপ। তবে প্রথম ধাপে মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার চাপ ও আর্থিক খাতের অস্থিরতা নিয়ন্ত্রণ করে অর্থনীতিকে স্থিতিশীল করতে হবে। দ্বিতীয় ধাপে বিনিয়োগ, উৎপাদন ও কর্মসংস্থান পুনরুদ্ধারের মাধ্যমে বেসরকারি খাতের আস্থা ফিরিয়ে আনতে হবে। অর্থাৎ এটি কেবল একটি বাজেট নয়, বরং অর্থনৈতিক পুনর্গঠনের একটি ধারাবাহিক কৌশল হিসেবে দেখতে হবে।
16: এই কৌশল বাস্তবায়নের অংশ হিসেবে ব্যবসা পরিচালনায় বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করতে আইনগত ও প্রাতিষ্ঠানিক সংস্কারের কথা বলা হয়েছে বাজেটে। উচ্চ মূল্য সংযোজন সম্পন্ন শিল্প, প্রযুক্তি নির্ভর উৎপাদন, রপ্তানিমুখী সেবা খাত, গবেষণা, প্রযুক্তি স্থানান্তর এবং দক্ষ মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে বেসরকারি খাতের প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। তবে অর্থনীতিবিদ এম হেলাল আহমেদ জনি বলেন,
17: এই কৌশলের সার্বিক সফলতা নির্ভর করবে এটি বাস্তবায়নের উপর। বিনিয়োগকারীরা শুধু নীতিগত ঘোষণা নয়, নীতির ধারাবাহিকতা, সুশাসন, দ্রুত সেবা, কর ব্যবস্থার স্বচ্ছতা এবং আইনের কার্যকর প্রয়োগ দেখতে চান। একই সঙ্গে পুঁজিবাজার, বন্ড বাজার ও দীর্ঘমেয়াদী অর্থায়নের সুযোগ বাড়াতে হবে। এসব সংস্কার বাস্তবে কার্যকর হলে থ্রিআর কৌশল বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং দীর্ঘমেয়াদে অর্থনীতির প্রবৃত্তি ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
16: সরকারের প্রত্যাশা, পরিকল্পনা বাস্তবের অগ্রগতিতে রূপ নিলে থ্রিআর কৌশলই হতে পারে আগামী দিনের বিনিয়োগ, শিল্পায়ন ও কর্মসংস্থানের নতুন ভিত্তি। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
15: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
0: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
15: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
18: এবারে আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত 18 জন নিহত ও আরও অনেকে আহত হয়েছে। ইউক্রেনের বিমান বাহিনী জানায়, দেশটিতে গতরাতে রাশিয়া 74টি ক্ষেপণাস্ত্র ও 496টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। টেলিগ্রামে জানানো হয়, বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো 48টি ক্ষেপণাস্ত্র ও 476টি ড্রোন ভূপাতিত করে, তবে 25টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 12টি ড্রোন দেশের 33টি স্থানে আঘাত হানে। ইরান আজ সতর্ক করে দিয়ে জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী সব তেলবাহী ট্যাঙ্কারকে অবশ্যই তেহরানের অনুমোদিত পথ ব্যবহার করতে হবে, অন্যথায় কঠোর পদক্ষেপের মুখোমুখি হতে হবে। কাতারে মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানি কর্মকর্তাদের পরোক্ষ আলোচনার একদিন পর ইরানের খাতাম আল নাবিগিয়া সামরিক কমান্ডের জারিকৃত ও রাষ্ট্রীয় টেলিভিশনে এই সতর্কতা প্রচারিত হয়। সর্বশেষের সতর্ক বার্তার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর।

0: ফিফা বিশ্বকাপ ফুটবলে ইতিমধ্যেই রাউন্ড অফ সিক্সটিনে পৌঁছে গিয়েছে দশটি দল। দলগুলো হচ্ছে কানাডা, ব্রাজিল, প্যারাগুয়ে, মরক্কো, নরওয়ে, ফ্রান্স, মেক্সিকো, ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র ও বেলজিয়াম। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 রাউন্ড অফ 32 এর নক আউট পর্বে দেখা গেল চরম নাটকীয়তা আর অবিশ্বাস্য সব লড়াই। 2 জুলাই বাংলাদেশ সময় রাত 2টায় প্রথম ম্যাচে সেনেগালের বিপক্ষে 2-0 ব্যবধানে পিছিয়ে থেকেও এক অবিশ্বাস্য রূপকথা লিখেছে বেলজিয়াম। ম্যাচের 24 মিনিটে হাবিবা দিয়ারা এবং 51 মিনিটে ইসমাইল আসারের গোলে স্পষ্ট ব্যবধানে এগিয়ে গিয়ে জয়ের সুবাস পাচ্ছিল সেনেগাল। তবে 86 মিনিটে রোমেলো লুকাকু এবং 89 মিনিটে ইউরি তেলেমান্সের গোলে নাটকীয়ভাবে সমতায় ফেরে বেলজিয়াম। এরপর অতিরিক্ত সময়ের একেবারে শেষ মুহূর্তে ভিএআর রিভিউর মাধ্যমে পাওয়া পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করে বেলজিয়ামকে 3-2 ব্যবধানের এক অবিস্মরণীয় জয় এনে দিল তেলেমান। দিনের অন্য ম্যাচে বাংলাদেশ সময় সকাল 6টায় 10 জনের দলে পরিণত হয়েও বসনিয়া হার্জেগোভিনাকে 2-0 ব্যবধানে হারিয়ে দাপটের সঙ্গে শেষ 16তে পা রেখেছে সহ আয়োজক যুক্তরাষ্ট্র। প্রথমার্ধের 45 মিনিটে ফোলারিন বালুগানের নিখুঁত স্ট্রাইকের লিড নেয় মার্কিনরা। ম্যাচের 64 মিনিটে এই বালুগানই সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে বড় বিপদে পড়ে স্বাগতিকরা। তবে 82 মিনিটে ম্যাচের সেরা খেলোয়াড় মালিক টিলম্যানের এক দুর্দান্ত ফ্রিকিক গোল 10 জনের যুক্তরাষ্ট্রকে 2-0 ব্যবধানের ঐতিহাসিক জয় এনে দেয়। এদিকে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 রাউন্ড অফ 32 এর পরবর্তী সূচিতে 3 জুলাই বাংলাদেশ সময় অনুযায়ী মোট 3টি হাই ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। দিনের প্রথম ম্যাচে বাংলাদেশ সময় রাত 1টায় মুখোমুখি হবে স্পেন ও অস্ট্রিয়া। এরপর ভোর 5টায় পর্তুগাল মাঠে নামবে ক্রোয়েশিয়ার বিপক্ষে এক হাই ভোল্টেজ লড়াইয়ে। আর দিনের শেষ ম্যাচে সকাল 9টায় সুইজারল্যান্ডের মুখোমুখি হবে আলজেরিয়া। ফুটবল প্রেমীদের জন্য এই প্রতিটি ম্যাচই হতে যাচ্ছে নক আউট পর্বের চরম উত্তেজনাপূর্ণ ও ভাগ্য নির্ধারণী লড়াই। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর ওড়িশা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশ উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, ফরিদপুর, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টা সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। নতুন প্রজন্মকে বিপথগামিতা থেকে রক্ষা করতে জাতীয় কবির সাহিত্যকে আলোকবর্তিকা হিসেবে অনুসরণের তাগিদ তারেক রহমানের। অভিন্ন প্রশ্নপত্রে প্রথমবারের মতো আজ সারা দেশে একযোগে শুরু হল HSC ও সমমানের পরীক্ষা। প্রাথমিক বিদ্যালয়ে 36,000 প্রধান শিক্ষক পদে দ্রুত পদোন্নতি প্রক্রিয়া শুরু হবে জানালেন শিক্ষামন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের সদ্য সমাপ্ত চীন সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে মন্তব্য চীন রাষ্ট্রদূতের। দাম কমানো হল LPG-র। রাতভর রুশ ড্রোন হামলায় কিয়েভে নিহত 18। এবং ফিফা বিশ্বকাপ ফুটবলে রাত 1টায় স্পেন অস্ট্রিয়ার এবং ভোর 5টায় পর্তুগাল ক্রোয়েশিয়ার মোকাবেলা করবে। খবর শেষ হলো।
2: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন মাইনুর রহিম, পড়ছি বনশ্রী অধিকারী। আজ সংবাদ পর্যালোচনায় আমরা আলোকপাত করছি দেশের শিক্ষা ব্যবস্থায় এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে প্রথমবারের মতো আজ থেকে শুরু হয়েছে HSC ও সমমানের পরীক্ষা। দীর্ঘদিন ধরে বিভিন্ন বোর্ডে আলাদা প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার ফলে শিক্ষার্থীদের মধ্যে তুলনামূলক মূল্যায়নে বৈষম্যের অভিযোগ উঠত। এবার সেই বৈষম্য দূর করতে শিক্ষা মন্ত্রণালয় অভিন্ন প্রশ্নপত্র প্রণয়ন করে পরীক্ষার আয়োজন করেছে। বাংলাদেশে মোট 11টি শিক্ষা বোর্ডের অধীনে এবারের HSC ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে 12 লাখ 170,000-এরও বেশি শিক্ষার্থী। এর মধ্যে 9টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা 10,69,714 জন। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা 92,905 জন। এরা মূলত আলিম পরীক্ষায় অংশ নিচ্ছে। এছাড়া বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা 1,07,964 জন। এরা মূলত ভোকেশনাল ও কারিগরি শিক্ষার বিভিন্ন শাখায় পড়াশোনা করছে। এবারে ছেলে শিক্ষার্থীর সংখ্যা 6,21,969 জন এবং মেয়ে শিক্ষার্থীর সংখ্যা 6,48,614 জন। উল্লেখযোগ্য বিষয় হল মেয়েদের সংখ্যা ছেলেদের তুলনায় প্রায় 26,000 বেশি, যা দেশের নারী শিক্ষার অগ্রগতির প্রতিফলন। আজকে প্রথম দিনের পরীক্ষায় দেশের সব শিক্ষা বোর্ডের অধীনে একযোগে একই প্রশ্নপত্রে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। সকাল থেকে রাজধানীসহ বিভিন্ন জেলায় পরীক্ষা কেন্দ্রগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল স্বাভাবিক। অভিভাবকরা সন্তানদের নিয়ে যথাসময়ে কেন্দ্রে পৌঁছেছেন। পরীক্ষার পরিবেশও ছিল শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল। কোথাও তেমন কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার মাধ্যমে শিক্ষার্থীদের যোগ্যতা যাচাইয়ের ক্ষেত্রে সমতা নিশ্চিত হবে। একই সঙ্গে প্রশ্নপত্র ফাঁসের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কাও অনেকাংশে কমে যাবে। পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে কঠোর নজরদারি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেছেন। শিক্ষার্থীদের অভিজ্ঞতা নিয়েও ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া গেছে। অনেকেই বলেছেন, অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা দেওয়ার ফলে তারা মনে করছেন সবাই একই মানদণ্ডে মূল্যায়িত হবে। এতে ভবিষ্যতে উচ্চশিক্ষায় ভর্তির প্রতিযোগিতায় ন্যায্যতা নিশ্চিত হবে। অভিভাবকরা সন্তুষ্টি প্রকাশ করেছেন। তাদের মতে, এই উদ্যোগ শিক্ষার্থীদের মানসিক চাপ কমাবে এবং পরীক্ষার প্রতি আস্থা বাড়াবে। শিক্ষা বিশেষজ্ঞরা বলেছেন, অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া একটি যুগান্তকারী পদক্ষেপ, তবে এর সফলতা নির্ভর করবে প্রশ্নপত্রের মান, মূল্যায়ন প্রক্রিয়া এবং পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনার উপর। তারা মনে করেন, প্রশ্নপত্র প্রণয়নে সৃজনশীলতা ও দক্ষতা বজায় রাখতে হবে, যাতে শিক্ষার্থীদের প্রকৃত জ্ঞান যাচাই করা যায়। আজ থেকে শুরু হওয়া HSC ও সমমান পরীক্ষা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ডক্টর আনম আহসানুল হক মিলন রাজধানীর একটি অনুষ্ঠানে বলেন, আজ সকাল 10টা থেকে সারা দেশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। ক্লোজ সার্কিট ক্যামেরা ও মনিটরিং সেল রয়েছে, ফলে এখন আর প্রত্যেক কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিতে হচ্ছে না। শিক্ষকরা সজাগ, অভিভাবকরা সচেতন এবং পুলিশ বিভাগ বডি ওন ক্যামেরা ব্যবহার করছে। শিক্ষার্থীরাও সচেতন, তারা এখন আর কোন অসুধ উপায় অবলম্বন করবে না বলে তার বিশ্বাস। এই পর্যালোচনায় এটা স্পষ্ট হয়ে উঠেছে যে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা আয়োজন শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সমতা, স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করার মাধ্যমে এই উদ্যোগ দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। নকলমুক্ত শান্তিপূর্ণ পরিবেশে আজকের পরীক্ষার সফল আয়োজন আমাদের আশাবাদী করেছে। বাকি পরীক্ষাগুলো একইভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আশা করা যায়। শিক্ষা ব্যবস্থার এই নতুন অধ্যায় আগামী দিনে দেশের মানব সম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও বিশেষজ্ঞদের অভিমত। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
3: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
4: বাংলাদেশ বেতার খুলনা, আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিজিয়াম বই 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলো হার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগা হার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। এখন শুনবেন একটি দেশের গান রুনা লায়লার কণ্ঠে।

দেশের গানটি শুনলেন রুনা লায়লার কণ্ঠে, গীতিকার ছিলেন নজরুল ইসলাম বাবু। শ্রোতবন্ধুরা, এর সাথে শেষ হল দ্বিতীয় অধিবেশনে আমাদের মিডিয়া ওয়েবের সকল আয়োজন। বাংলাদেশ বেতার খুলনা, এখন অনুষ্ঠান প্রচারিত হচ্ছে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং

দেশের গানটি শুনলেন রুনা লায়লার কণ্ঠে, গীতিকার ছিলেন নজরুল ইসলাম বাবু। শ্রোতবন্ধুরা, এর সাথে শেষ হল দ্বিতীয় অধিবেশনে আমাদের মিডিয়া ওয়েবের সকল আয়োজন। বাংলাদেশ বেতার খুলনা, এখন অনুষ্ঠান প্রচারিত হচ্ছে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং

দেশের গানটি শুনলেন রুনা লায়লার কণ্ঠে, গীতিকার ছিলেন নজরুল ইসলাম বাবু। শ্রোতা বন্ধুরা, এর সাথে শেষ হল দ্বিতীয় অধিবেশনে আমাদের।

0: লায়লার কণ্ঠে গীতিকার ছিলেন নজরুল ইসলাম বাবু। শ্রোতবন্ধুরা, এই সাথে শেষ হল দ্বিতীয় অধিবেশনে আমাদের মিডিয়াম ওয়েবের সকল আয়োজন। বাংলাদেশ বেতার খুলনা, এখন অনুষ্ঠান প্রচারিত হচ্ছে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে। এবং
1: প্রিয় শ্রোতা, এখন আপনাদের জন্য রয়েছে একটি দেশাত্মবোধক গান। গানটির শিল্পী ফেরদৌসী রহমান, গীতিকার গাজী মাজহারুল আনোয়ার।

0: ফেরদৌসী রহমানের কণ্ঠে দেশাত্মবোধক গানটি শুনলেন।
1: এফএম সম্প্রচার কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে এফএম ব্যান্ড 88.8 MHz এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি, বেলা 2:30 প্রচারিত হবে নাটক মোহমুক্তি, রচনা আজহারুল ইসলাম, রচনা নাসির জাবেদ, কোরআন শিক্ষার আসর সকাল 8:30, বেলা 1:05।

0: বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। সিরাতুল মুস্তাকিম সাপ্তাহিক ধর্মীয় ম্যাগাজিন অনুষ্ঠান বিকেল 3:30। পরিক্রমা সাপ্তাহিক ঘটনাবলীর উপর বিশেষ বেতার বিবরণী সন্ধে 6:10। সঙ্গীতানুষ্ঠানে দেশাত্মবোধক গান শুনবেন সকাল 8:15, দুপুর 12:15, রাত 8:55 এবং রাত 9:20। রূপালী ছায়াছবির গানের অনুষ্ঠান সকাল 9:05। এছাড়া বিকেল 4:05 ছায়াছবির গান শোনা যাবে। আল্লাহ পাকের শানে হামদ নাতি রসুল শুনতে পাবেন দুপুর 12:20, দুপুর 12:40, বিকেল 3:05, বিকেল 4:45 এবং সন্ধে 6:40। এছাড়া FM ব্যান্ড 88.8 MHz আমাদের নিয়মিত পরিবেশনা NSK জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:00। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। বাংলাদেশ বেতার খুলনা, তেলাওয়াতে কালামে পাক ও বাংলায় তরজমা।
1: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম।

الأرض فاحكم بين الناس فاحكم بين الناس بالحق.

0: صدق الله العظيم.
1: হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে প্রতিনিধি করেছি, অতএব তুমি মানুষের মাঝে ন্যায়সঙ্গতভাবে রাজত্ব করো এবং খেয়াল খুশির অনুসরণ করো না, তা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেবে। নিশ্চয়ই যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয় তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি, এ কারণে যে তারা হিসাব দিবসকে ভুলে যায়।
2: শ্রোতা বন্ধুরা, এর সাথে শেষ হল দ্বিতীয় অধিবেশনে এফএম ব্যান্ডের সকল অনুষ্ঠান। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম উপস্থাপনায় আমি শেখ আকবর হোসেন, অধিবেশন তত্ত্বাবধানে মোহাম্মদ শিবলি সাইদ, প্রকৌশল তত্ত্বাবধানে খান আলামিন এবং প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ সাইফুজ্জামান এবং অভিজিৎ মণ্ডল। বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।